শুরু হলো আমাদের আজকের অধিবেশন। আজ 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 16 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন অনুষ্ঠান অমৃতবাণী, নেতাজি সুভাষচন্দ্র বসু লেখা থেকে পাঠ।
1: তার এক ঐতিহাসিক পত্রে লিখেছেন, আমার কোনো আশা নেই আমি সরকারের নিকট হইতে কোনো প্রতিকার পাইব। আমার প্রথম অনুরোধ আমার এই পত্রখানি বাংলার সরকার তাহাদের সরকারি দপ্তরখানায় রক্ষা করিবেন। এই পত্রের মধ্যে দেশবাসীর প্রতি আমার শেষ বাণী আছে এবং ইহা আমার রাজনৈতিক বাইবেল স্বরূপ। বাংলা সরকার আমার সহিত স্পষ্টত বেআইনি এবং অসঙ্গত ব্যবহার করিতেছেন। এই অদ্ভুত আচরণের একমাত্র কৈফিয়ত আমার মনে হয় যে বাংলা সরকার কোনো অজ্ঞাত কারণে আমার বিরুদ্ধে প্রতিশোধমূলক নীতি অবলম্বন করিয়াছেন। অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা অধিক পাপ, সুতরাং আমি অন্যায়ের প্রতিবাদ করিব। সাধারণ প্রতিবাদে কাগজে বা সভাতে আন্দোলন, সরকারের নিকট আবেদন নিবেদন, পরিষদে মুক্তির দাবি, আইনের আশ্রয় সবই নিষ্ফল হয় নাই কি? এখন বন্দীদের হাতে শেষ অস্ত্র অনশনে প্রাণ ত্যাগ। আমি জানি ইহাতে কোনো ফল হইবে না। ট্যারেন্স ম্যাক্সুইনি ও যতীন দাসের দৃষ্টান্ত আমার মানুষ চক্ষে ভাসিতেছে। ইহারা দুজনে জেলে অনশনে প্রাণ ত্যাগ করেন। বর্তমান অবস্থায় আমার জীবন দুর্বিষহ হইয়াছে। অবিচার এবং অন্যায়ের সঙ্গে অনবরত আপোষ করিয়া জীবনের মূল্য ক্রয় করা আমার ধাতে সয় না। এইরূপ মূল্য দেওয়ার চেয়ে মরণ শ্রেয়। আমি বলি, হয় আমাকে মুক্তি দাও না হয় আমি মরিব। যদিও আমার মৃত্যুতে এখন কোনো বাস্তব ফল হইবে না, তবুও কোনো ত্যাগই বৃথা যায় না। কেবল ত্যাগ এবং কষ্টের মধ্যে দিয়েই কোনো মহৎ উদ্দেশ্য সফল হয়। সর্বদেশে সর্বকালে শহীদের রক্ত হইতে নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই মরজগতে সকলে ধ্বংসপ্রাপ্ত হয় ও হইবে, কেবল ভাব আদর্শ স্বপ্ন ধ্বংস হইবে না। একজন মানুষ একটা আদর্শের জন্য মরিতে পারে, কিন্তু তাহার মৃত্যুর পর সেই আদর্শ সহস্র জীবনে মূর্ত হইয়া ওঠে। এই উপায়ে এই যুগের আদর্শ ও স্বপ্ন অন্য যুগকে প্রভাবান্বিত করে। পৃথিবীতে কোনো আদর্শই কষ্ট ও ত্যাগের অগ্নি পরীক্ষা ছাড়া সফল হয় না। একটি আদর্শের জন্য জীবন ধারণ করেছি এবং মৃত্যুবরণ করেছি, এ নিশ্চিত চিন্তার চেয়ে মানুষের পক্ষে আর বেশি কি সান্ত্বনা থাকিতে পারে? তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করিতে শত শত লোকে সেই আদর্শ অনুপ্রাণিত হইবে, এই জ্ঞান অপেক্ষা আর কি আত্মতৃপ্তি হইতে পারে? তার বাণী, তার আদর্শ দেশের প্রত্যেক স্থানে, পর্বতের উপত্যকায়, সমভূমি, এমনকি সমুদ্র পারে দূরাঞ্চলেও নীত হইবে। এই নিশ্চয়তা চেয়ে কি পুরস্কার আত্মা কামনা করে? কোনো আদর্শের বেদিমূলে জীবন বিসর্জন অপেক্ষা মানব জীবনে আর কি কাম্য আছে? মানুষ যদি ত্যাগ ও কষ্টের দ্বারা পার্থিব জীবনের কিছু ক্ষতিগ্রস্ত হয়, তবে সে প্রতিদানে অমর জীবনের

0: যে যদি কোনো জিনিস পেতে চাও তবে স্বার্থ ত্যাগ করিতে হইবে। মনে রাখিও যে কোনো মূল্য নিয়ে অবিচারের সহিত যুদ্ধ করাই পরম ধর্ম। গভর্নমেন্টকে আমি বলি, অবিচারে এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির পথ পরিত্যাগ করুন, এখনো ফিরিবার সময় আছে। আমার শেষ অনুরোধ, আপনারা আমাকে শান্তিভাবে মরিতে দিবেন, জোরপূর্বক কোনো বাধা দিবেন না। যতীন দাস, ট্যারেন্স ম্যাক্সউইনি ও মহাত্মা গান্ধীর অনশন ধর্মঘটের সময়ে যেরকম কোনো বাধা দেন নাই, আমার বিষয়ে সেরূপ কোনো বাধা পাইব না। যদি জোরপূর্বক আমাকে খাওয়ানোর চেষ্টা হয় তবে আমি সমস্ত শক্তি দিয়া তাহা রোধ করিব। আমি 1940 সালের 20 নভেম্বর হইতে অনশন আরম্ভ করিব। পত্রের এই সাবধান বাণী দেওয়ার পর যখন সুভাষচন্দ্র সত্যই অনশনব্রত আরম্ভ করেন, গভর্নমেন্ট তাকে মুক্তি দেন এবং তাহার আরোগ্য লাভ পর্যন্ত তাহার বিরুদ্ধে আনিত মামলা মুলতবি থাকে।
1: শুনলেন অমৃতবাণী, আকাশবাণী বিলোনিয়া। এখন সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। আজকের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, আকাশবাণী বেলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

Yo esto no no funcajam. Akashvani agortola. Tabu chengzago. Tinini funi kokbrok awai panda hayungni khorang. Tini kok tishal taltuk talni shalchisha shalmari chibrira thamchiba tiprabishi agostalni shalnei shalmari. Nisai Nichidok Ingezibishi, Nira Thamchidok Point Brimitar, Shashai Nira Dok Chizuku Kilohertz Eba, Sharasha Point Dok Megaharzo Opanda AM Te FM Ni Bukhakti, Bakshakya Awai Khaijagitongo. Panda Ni Pulono Chung Khanalayana, Kokaham. Tini Ni Kokaham Naharzakha, Dr. B. R. Ambedkar Shalangma Kokthairok. ভাইগন ইশাই শাকশাকন পুইতো নারকদি ভাইগন পুইতো চায়াওই শাকনি ফান তেই সামুং নসে পুইতো মাচানাই আং ইয়া ফাংনিসিমি বুচুক জরা ইন্ডিয়ান যে গংনা শিব ব গংরিনা ব রঙ্গো লাংমা কলক ইং ইয়াওই কদরসি ইং না নাঙ্গো কাহাম তংথাইনিসাই কাহাম বিরিন্দিয়াসে চাকুগো সামুং কাহাম জেফ্রুফানো বরক রক্ন থানসাং থানি চুবাও ধর্ম বড় রকনি বাকৈসে বড় রকনি বাকৈ ধর্ময়া চং চংবাড়িও বাক্সা ফিয়া টংথাইতেই রং পুইসাওলে বাক্সায়া চং অবহাই

0: agriculture and farmers welfare department government of tripura ni bakhri admission langnani bagai beba candidates rokno saiman dinani bagai saklai jakha TBJEE ni puila beram ni online te counseling 24th 2026 shalmariwo ngi paikha oro chongza candidates rok ni nomination na hanani paithak shal chenkha 7th August 2026 tei counseling ni jora rokunkha second phase offline counseling engnai 12th August 2026 tei nomination yachaknani paithak shal 18th August 2026 third phase spot counseling offline tei engnai 21st August 2026 tei obuni bagai nomination yasaknani paithak shalanka 27th August 2026 jora rokhunke phungni damchi tamai shoti thamchi nishimi thai hinke college of agriculture lembu chora west tripura beba candidates rokno koijakha department ni official notifications onghormano nainani bagai Women's Polytechnic Hapania Tripura 2026-27 Rungvishiwo Bishitamni Diploma Engineering Course Spot Round Counseling Nibishinti Admission ni Shaklaimung Tikhai Chakha Course Rokunke Electronics and Telecommunications Engineering Computer Science and Technology Information Technology Fashion Technology Medical Lab Technology বেবাগনো এসসি এসটি ক্যাটাগরি ও কিসাসক আচুক থাই বুকজা তংকহিনি সাজাখা মু চুংনাই ক্যান্ডিডেটস রং 7th আগস্ট ডিপর দামথাম তাম্মানি বিশিঙ্গ দাদাকশিদক ইনস্টিটিউট করঙ্গানি বাগে সাজাখা করঙ্গানি বাগে ককদুক নাম্বার অংখা 7005253558 তেই কিসা তংগো 7005189082 হাইকে চুং আসুজরা কক্তুম রক খানালাইকা তাবো খানালাইন শেবুগ বরকলা মানিক
1: আও অজরাব শেবুগ বরকলা মানিক পুইলানো সানানি মুসুগ ইন্ডিয়ান আর্মি নি 638 বেচ বেটেলিয়ানো শর্ট সার্ভিস কমিশন নি বাকাকে বরক তলাংচনে আজাগাব রংমারি উংনানি নাংনাই বিই এবা বিটেক পাস খলাই যাক যতই বুকস আজক থাই তাঙ্গ 350 হাই তে উমর উংনানি নাংনাই বিসি নৈচি নি সিমিরমই নৈচি সিনি জরা তে কয়প্লাই রহরনানি পাইথাক সালংকা ও তালনি আগস্তানি সিনি সালমারি জরা এবাকে বা 7 আগস্ট জরা আপনি বাকে সরাই সরাই খেলাইয়ে কগলাম সানানি মুচুকা হিঙ্কাই তেব চেরে চেত্র সাইনানি মুচুকা হিঙ্কাই জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in ও ওয়েবসাইটও থাঙ্গাই নাই মানো অবনো কারিব বুড়ি রংনি 68 বেচ ব হাই নহাই বরক লাংজাগনাই কোয়ালিফিকেশন সেম নতংনাই রংমারি সালমারি কইবলাই রহমানি সালমারি সিমি অ তালনি ডক সালমারি এবাকাবা 6th আগস্ট জরা উংনাই হিনে সাকলাই জাকা অবন কারিব চিনি এনআইটি ব নিবখাকতে নাইনা থাকা হেকে এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলাব JRF কন্ট্রাকচুয়াল নি বিসিংতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ তলাংজাকনাই বিশানি বাকে আপনি বাকে ধর্মাই রিজাকনাই 37,000 তে অনারিয়াম রিজাকনাই অজাকাব বি বিটেক এবাকাব এম ই এম টেক খালাইজাক তো হাইয়াকে ক্যাট নেট পাস খালাইজাক র বড় অজাকাব পুইলা পখাগো ব্রন প্রেফারেন্স রিজাকনাই তে যে কয়বলাই রহনানি বাগে বায়োডাটা জমা দিয়ে হিনে সাজাকা Jate abuni bagai paithak salmare koibala rinani bagai o talino tent salmare ebakaba tent agos jara sakala jaka koibala rohonani bagai salchongai rijaka te obuno ka tuye te bos rais raike saimana ne mujukai ge nor website hapini man naimano www.nita.ac.in po habai narok nai mano te obuno karibo airport authority ni bakhaktibo borok talang jak nai hinai sajaka national airport authority of international airports authority ni bakhaktai tu kebo tumuno oro kebo di graduate apprentice diploma apprentice te iti apprentice talang jak nai hinai sajaka obuni bagai books asok thai tongo 140 high te rengmari unani nangnai bisibirini AICTE khlaijak engineering degree khlaijak obuni bagaibo engineering degree khlaijak nangnai te diploma khlaijak unani nangnai hinai sajaka

0: লিকৰটো গ্ৰুপ দি আছুক থায় বৰক লাংনানি বাগৈ কয়লাই সানজাকৈ টংগ মোৰ চুংনাই তেই চুকজা কেণ্ডিডেট স্বপ্ন 10 আগষ্ট 2026 শাৰীকনি দাম্বা তাম্মা জৰা অনলাইন নি বিশংতৈখে কয়লাই ইয়াফানানি বাগৈ সাজাখা আছুক থাইংখা গ্ৰুপ দি পিয়ন অৰালি গাৰ্ড বেবাগৈ বুক চাতংগ কাইব্ৰেই ইউ আৰ কাইথাম তেই এছ চি কাইশা রেংমারি হিংকে গোসিজাক বোর্ড ইনস্টিটিউটনি মাধ্যমিক এবা টেন্থ স্ট্যান্ডার্ড এবা আবহাওয়াই বাক্সা পাস খাইজাক উনানি নাংনাই উমর বিসি চিচার নিসিমি বিসি ব্রিচি এবা 18 নিসিমি 40 ইয়ার্স জরা উনানি নাংনাই তে রায়দানো রোগেই খাতিজাক বসংরকনি বাগে উমর হলেরিমুং টংনাই মানমারি ফিক্সড পে তাল থেকে 12,000 খাই রিজাকনাই অ্যাপ্লিকেশন ফি হিংকে 300 চুকজা কেন্ডিডেটস রকম পইলা সৈমুং আমজকমুং নাহার জাকাই তেই পাস খাইনাই রকম এবার প্লাস পাস খাইমানি ইয়াগুলো ইন্টারভিউনি বিশিনতেই সাইজাকাই কইলাই রিনানি বাগৈ ত্রিপুরা হাইকোর্টনি অফিসিয়াল ওয়েবসাইট ইংখা https://thc.nic.in আসেক জোড়া খালাইকা সেবক বরক টাকমানিক
1: আও অজরাও থাংলাইনাসেন সিরি তিনি নগর তৈবা নিবা সিরি তিনি নগর তৈবার যেন সাকালাই জাগা তিনি ফুং জরা যে চাংমারি সুজাক মানে আর নুজাগ নিজিদক পয়েন্ট ডক ডিগ্রি সেলসিয়াস তে তুংমারি মিয়াফ্রু নুজাগা 35 ডিগ্রি সেলসিয়াস তে তিনি তুংমারি বাই চাংমারি দানো সাকা বখাগ সিনি তুংমারি দানো 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাবা দানো 26 ডিগ্রি সেলসিয়াস হিনি সাজাগা তে নকবার তৈ হুকুনি মারি দঙ্গ রাও চুকুচিচার তে খামাবা দঙ্গ বাচিচার আইকিতে সাকলাই জাকা গ্রং গ্রং থাইও ওয়াতে ওয়াওই ফানো মানো হিনিব সাকলাই জাকা হাইকে আসে জরে সখনা লাগে নকবার দিবানি কগ্র
0: আও চং তিনিনি হায়ংনি খরং পান্ডা আসক্তিনো তিনিনি ও পান্ডানো সংচাখা তেই কমথিংকা আং সীমা
1: এই আং নরকনি বুকু মামো
0: হাইপানো থাংনানি সেকাং চং রচাব মুং থাইসা খানালায়ানো তিনিনি রচাব মুঙ্গ খরং রিকা ননি গোপাল দেববর্মা

0: আশ্চর্যরা ননী গোপাল দেববর্মানী খরাঙর চাপ জাগ্র চাপ মংখারী জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুনি ককবরক আওয়াই পান্ডা হায়ুনি খরাং পাইথাগ হাইন হাই হাম্বাই আফার ফিরো
1: আকাশবাণী বিলোনিয়া এতক্ষণ ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং শুনলেন আগরতলা কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় রয়েছে তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। ৭:৪৫ শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস। ৮:১৫ অনুষ্ঠান যা দেখলাম এ জীবনে। এই অনুষ্ঠানে শুনবেন বিলোনিয়া মধ্যপাড়াস্থিত প্রবীণ ব্যবসায়ী নিখিলেশ পালের সাক্ষাৎকার। ৮:৩০ মনসা মঙ্গলের গান পদ্মাপুরাণ। আজকের বিষয় কালুকামার কর্তৃক লোহমানুষ গঠন। পরিবেশনায় নীলিমা সাহা এবং তার দল। ৯:০৫ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে রয়েছে। ১০:০৫ শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধনা। ১০:৩০ আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। আজকে শিল্পী মধুমন্তী মৈত্রা। ১১:০৫ ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ২:১৫ আমার চোখে আকাশবাণী। এই পর্বে শুনবেন বিলোনিয়া নিবাসী আইনজীবী এবং সাহিত্যিক অজয় বুদ্ধের সাক্ষাৎকার। ২:৩০ আমি নারী। এই পর্বে শুনবেন রবিবারের আলাপচারিতা। ৩:০৫ রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিবিধ ভারতী আপনাদের শোনানো হবে। ৫:১০ অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। ৫:৪৫ শুনবেন লোকসঙ্গীত। সন্ধ্যা ৬টায় রয়েছে ককবরক অনুষ্ঠান। ৬:৩০ কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান খেতে খামারে। শুনবেন নাটিকা কৃষিতে সাফল্যের জন্য আবহাওয়া সঠিক পূর্বাভাস। ৭:০৫ মনসামঙ্গলের গান পদ্মাপুরাণ। বিষয় থাকবে লক্ষ্মীন্দরের বড়বেশ বরযাত্রীগণ সহ চন্দ্রধরের উজানি নগরে যাত্রা। পরিবেশনায় নীলিমা সাহা এবং তার দল। ৮:০৫ রবিবারের আড্ডা। রাত ৯টায় থাকবে নাটক যাত্রা রচনা চন্দন সেনগুপ্ত প্রযোজনায় সুমেন বসু। ১০টায় হারানো দিনের গান। ১০:৩০ আমাদের অধিবেশনের সমাপ্তি। এছাড়া নির্ধারিত সময়ে কলকাতা দিল্লি এবং আগরতলা কেন্দ্রের বাংলা হিন্দি এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

আকাশবাণী বিলোনিয়া, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার, শুরু করছি আমাদের আজকের আজ সকালে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে আমরা ইতিহাসের পাতায় নজর রাখব, জেনে নেব আজকের এই দিনে বিখ্যাত বা প্রখ্যাত যাই বলি আমরা কয়েকজন এই ধরনের মানুষের জন্ম মৃত্যু সম্পর্কে জানব, জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে কিছু খবরাখবর। প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী এবং ভারতীয় রসায়নের জনক, যিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 সালের 2 আগস্ট জন্মগ্রহণ করেন। 1876 সালের আজকের এই দিনে ভারতের জাতীয় পতাকার মূল নকশাকার এবং প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে কংগ্রেসের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা শুরু করেছিলেন 1776 খ্রিস্টাব্দের 2 আগস্ট। ১৮৬১ সালের আজকের এই দিনে প্রমথ চৌধুরী, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, প্রাবন্ধিক এবং সবুজ পত্র পত্রিকার সম্পাদক জন্মগ্রহণ করেছিলেন। বাংলা গদ্যে চলিত ভাষার প্রসারে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। 1932 সালের 2 আগস্ট পিটার ও টুলি, যিনি বিশ্বখ্যাত একজন অভিনেতা ছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। উনিশ শতকের বাঙালি সমাজসেবক, অভিধান প্রণেতা এবং এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সেক্রেটারি ছিলেন রামকমল সেন। উনি 1844 সালের 2 আগস্ট মৃত্যুবরণ করেন। 1920 সালের আজকের এই দিনে বাল গঙ্গাধর তিলক, ভারতের প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী মৃত্যুবরণ করেন। 1922 সালের 2 আগস্ট আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের অন্যতম উদ্ভাবক এবং বিজ্ঞানী, মৃত্যুবরণ করেন। 1334 সালের আজকের এই দিনে জার্মানির রাষ্ট্রপতি এবং প্রথম বিশ্বযুদ্ধের সামরিক নেতা পল ভন হিডেনবার্গ মৃত্যুবরণ করেন। ১৮৫৮ সালের 2 আগস্ট ব্রিটিশ রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ভাইসরয় পদবি দেওয়া হয়। ১৭৯০ খ্রিস্টাব্দের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম জাতীয় আদমশুমারি শুরু হয়। 1939 খ্রিস্টাব্দের 2 আগস্ট পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট রোজ ভেল্ডকে পারমাণবিক বোমার বিষয়ে সতর্ক করে চিঠি লিখেছিলেন, যা
পরবর্তীতে ম্যানহ্যাটন প্রজেক্টের সূচনা করে। 1999 সালের আজকের এই দিনে আসামের গাইসালে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত পক্ষে 285 জন যাত্রী নিহত হয়েছিলেন। এই ছিল ইতিহাসের পাতায় টুকিটাকি। জেনে নেব জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে কিছু খবরাখবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং দল ইতিহাস করেছে। ভারত মোট 7টি স্বর্ণ এবং 3টি রৌপ্য পদক জিতে বক্সিংয়ে সর্বকালের সেরা সাফল্য অর্জন করেছে। ভারতীয় অ্যাথলেট গোলবীর সিং কমনওয়েলথ গেমসের 5000 মিটার দৌড় প্রতিযোগিতায় পদক জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আজ 2 আগস্ট গ্লাসগো কমনওয়েলথ গেমসের শেষ দিন। জুডো, ট্র্যাক, সাইক্লিং এবং সমাপনী অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ রয়েছে। ভারতের সঙ্গে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা করেছে। এর ফলে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি নির্দিষ্ট নিয়ন্ত্রক তথ্য প্রদানে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজনে দ্রুত এলাকা ত্যাগের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। স্পেনের সেওয়া সীমান্তে অভিবাসন সংকটের পর নিরাপত্তা জোরদার করতে সমুদ্রে দীর্ঘ প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

নিয়মিত যোগাসন চর্চা করলে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় থাকে, শরীরের নমনীয়তা বাড়ে এবং মানসিক চাপ দূর হয়, পাশাপাশি রক্ত সঞ্চালন নিয়মিত থাকে আমাদের শরীরে। আজ সকালে অনুষ্ঠানে এমন একটি যোগাসন নিয়ে আমরা আজ কথা বলবো যা ছোট থেকে বড় সবার কাছে এটা প্রিয় একটা যোগাসন এবং সবাই খুব সহজে এটা অভ্যাস করতে পারেন। আজকে আলোচনা করব ভুজঙ্গাসন সম্পর্কে। এটি এমন একটি জনপ্রিয় যোগাসন যা মেরুদণ্ড, কোমর, বুক এবং কাঁধের নমনীয়তা বাড়াতে সাহায্য করে। নিয়মিত এবং সঠিকভাবে অনুশীলন করলে শরীরের ভঙ্গি উন্নত হয় এবং পিঠের পেশি শক্তিশালী হতে পারে। তাহলে জেনে নেব এই ভুজঙ্গাসন করার পদ্ধতি সম্পর্কে। একেবারেই সহজ, অনেকেই বা এটা সহজেই করে ফেলেন। সমতল স্থানে যোগমেট বিছিয়ে উপর হয়ে শুয়ে পড়ুন। দুই পা সোজা রাখুন এবং পায়ের পাতা একই সঙ্গে বা আরামদায়ক দূরত্বে রাখতে পারেন। দুই হাতের তালু বুকের দুই পাশে মাটিতে রাখবেন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথা, বুক এবং প্রয়োজনে নাভি পর্যন্ত অংশ উপরে তুলে ফেলুন। কোনোই হালকা ভাঁজ রাখা যেতে পারে, কাঁধ কান থেকে দূরে রাখতে হবে। 15-30 সেকেন্ড স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া প্রয়োজন। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসবেন। এইভাবে 3-5 বার অনুশীলন করা যায় যদি শরীরের অবস্থা উপযুক্ত থাকে। কেন করবই আসুন, কি কি উপকার রয়েছে, হ্যাঁ শুনুন এ সম্পর্কে বলব। মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে সাহায্য করে, পিঠ এবং কোমরের পেশি শক্তিশালী করতে সাহায্য করে, বুক প্রসারিত করে এবং শ্বাস প্রশ্বাসে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করতে পারে। দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে পিঠের জড়তা কমাতে সাহায্য করে। কাঁধ এবং ঘাড়ের পেশির টান কিছুটা কমাতে সাহায্য করে। শরীরের পশ্চার বা ভঙ্গি উন্নত করতে সাহায্য করে। তবে এই আসন করার সময় কিছু সতর্কতামূলক ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের কোমরে তীব্র ব্যথা বা ডিস্ক সরে যাওয়ার মতো সমস্যা রয়েছে, যাদের সাম্প্রতিক পিঠ, ঘাড় বা কাঁধে আঘাত রয়েছে বা আঘাত পেয়েছেন, গর্ভাবস্থায় বিশেষ পর্যায়ে সাম্প্রতিক পেটের যদি কোনো জায়গায় অস্ত্রোপচার হয়ে থাকে বা শরীরের কোনো অংশে যদি ব্যথা বেড়ে যায়, তাহলে

চিকিৎসক বা প্রশিক্ষিত যোগ শিক্ষকের পরামর্শ অনুযায়ী তারপরে এই আসন করবেন। এই ভুজঙ্গাসন অনুশীলনের সঠিক সময় বা সেরা সময় যদি আমরা বলি, সকালে খালি পেটে এবং খাবারের অন্তত 3-4 ঘন্টা পরে আপনারা এই আসন করতে পারেন, শান্ত পরিবেশে ধীরে ধীরে এবং জোর না করে এই আসন করা দরকার। শুরুতে প্রশিক্ষিত যোগ শিক্ষকের উপস্থিতিতে বা তাদের তত্ত্বাবধানে যদি এই আসন শিখেন তাহলেই ভালো হবে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকছে। যদি আপনার কোমরের ডিস্ক সরে যায়, যেটাকে ডিস্ক ডিসপ্লেসমেন্ট বলা হয়, বা খুব সাইটিকা বা স্নায়ুর উপর চাপের সমস্যা থাকে, তাহলে নিজের সিদ্ধান্তে ভুজঙ্গাসন শুরু করবেন না। কিছু ক্ষেত্রে এটি উপকারী হলেও অন্য কিছু ক্ষেত্রে লক্ষণ বাড়িয়ে দিতে পারে, তাই আগে একজন অর্থোপেডিক চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আপনার জন্য উপযুক্ত ব্যায়াম বা যোগাসন নির্বাচন করে নিতে পারেন। সবশেষে বলবো, ভুজঙ্গাসন একটি সহজ কিন্তু কার্যকর যোগাসন। নিয়মিত এবং সঠিকভাবে যদি অনুশীলন করেন তাহলে মেরুদণ্ডের নমনীয়তা, পিঠের শক্তি এবং শরীরের ভঙ্গি উন্নত হতে পারে। শ্রোতা বন্ধুরা, আজ 2 আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন। এই বিশেষ ব্যক্তি সম্পর্কে আমরা আজকে কিছুটা জানব। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, রসায়নবিদ, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা এবং সমাজ সংস্কারক। তাকে ভারতের রসায়নের জনক বলা হতো। ১৮৬১ সালের 2 আগস্ট তার জন্মস্থান ছিল রারোলি, কাটিপাড়া, খুলনা, বর্তমান বাংলাদেশ। তার মৃত্যু হয় 1944 সালের 16 জুন কলকাতাতে। কলকাতার হেয়ার স্কুল এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তার পড়াশোনা শুরু হয়। পরে স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি ও ডিএসসি ডিগ্রি অর্জন করেন। 1896 সালে মার্কিউরাস নাইট্রেট যৌগ আবিষ্কার করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। 1901 সালে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, যা ভারতের প্রথম দেশীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। প্রেসিডেন্সি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করে বহু খ্যাতিনামা বিজ্ঞানী গড়ে তোলেন তিনি। তাঁদের মধ্যে সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা উল্লেখযোগ্য। তার বিখ্যাত গ্রন্থ এ হিস্টোরি অব হিন্দু কেমিস্ট্রি ভারতীয় রসায়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ। তিনি স্বদেশী শিল্প, মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা এবং সমাজসেবার প্রবল সমর্থক ছিলেন। নিজের আয়ের বড় অংশ শিক্ষা এবং জনকল্যাণমূলক কাজে দান করতেন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তাকে আচার্য উপাধিতে ভূষিত করা হয়েছিল। আধুনিক ভারতীয় রসায়ন গবেষণার পথিকৃৎ হিসেবে আজও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। প্রতি বছর 2 আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী পালন করা হয়। তার বিজ্ঞান চর্চা, স্বদেশী শিল্প প্রতিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে অবদান আজও সমানভাবে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। পাশাপাশি আরেকজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া

তার সম্পর্কে জানব। উনি আমাদের ভারতীয় জাতীয় পতাকার মূল নকশাকার রচয়িতা। 1876 সালের 2 আগস্ট তার জন্ম, বর্তমান অন্ধ্রপ্রদেশে। 1963 সালের 4 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, কৃষি গবেষক, ভূতত্ত্ববিদ, শিক্ষাবিদ এবং বহুভাষাবিদ। 1921 সালের বিজয়ারায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি একটি ত্রিবর্ণ পতাকার নকশার উপস্থাপন করেন। মহাত্মা গান্ধী তার নকশাকে সমর্থন করেন এবং কিছু পরিবর্তনের পর সেই নকশাই পরবর্তীতে ভারতের জাতীয় পতাকার ভিত্তি হয়ে ওঠে। 1947 সালের 22 জুলাই স্বাধীন ভারতের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। দক্ষিণ আফ্রিকার বোয়ার যুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে তিনি কাজ করেছিলেন। কৃষি, ভূতত্ত্ব এবং ভাষা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। জাপানি ভাষায় দক্ষতার জন্য তাকে জাপান ভেঙ্কায়া নামে ডাকা হতো। এই ছিল ইতিহাসের পাতায় টুকিটাকি। এখন শুনবো আমরা একটি রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রমা মণ্ডল। এখন শুনবেন আগরতলা কলকাতা এবং কলকাতা এবং আগরতলা কেন্দ্রের বাংলা এবং ককবরক সংবাদ।

খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহ ব্যাপী। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসেবে দেয়া হবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। মন্ত্রক থেকে প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ 19,208 কোটি টাকা পেয়েছে। এরপর রয়েছে বিহার 10,845 কোটি টাকা ও মধ্যপ্রদেশ 8,010 কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা। মহারাষ্ট্র পেয়েছে 7,022 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংগঠনগুলির যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ 193 কোটি 95 লক্ষ টাকা এবং অরুণাচল প্রদেশ পাচ্ছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত 4 জন প্রাণ হারিয়েছেন। প্লাবনে প্রায় 4,000 মুরগি ও 50টি গবাদি পশুও মারা গেছে। চন্দ্রপুর জেলায় ওয়ার্ধা ও ওয়াইনগঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় চন্দ্রপুর শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। এদিকে গতকাল বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলামে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি ও মালাপ্পুরম জেলায় বৃষ্টিজনিত

কারণে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আরও ছজন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতায় মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দিচ্ছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। IMD আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে যেন তারা আগামীকাল পর্যন্ত উত্তর আরব সাগরের কিছু অংশে এবং এ মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরের কিছু অংশে মাছ ধরতে না যান। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাজ্যের নারী নিরাপত্তা শাখার অধিকর্তা চারু সিনহা জানান, তার বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে নারী ও শিশু কল্যাণ বিভাগ, শ্রম বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিশু কল্যাণ কমিটি, জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করে। 124টি উপবিভাগীয় দলের প্রায় 620 জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। পুলিশ 1,705টি মামলা দায়ের করেছে এবং 1,710 জনকে গ্রেপ্তার করেছে। প্রায় 6 বছর বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিপকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি গতকাল কিন্নর জেলার পু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেড মার্টের উদ্বোধন করেন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য শুরুর লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলের যাত্রা সূচনা করান। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাভ বখতিয়ার ওদিলোভিজ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদিলোভিজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তার যোগ দেওয়ার কথা রয়েছে। পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা 13 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল নাজকা লাইন্সের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে 11 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিশের STF জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স STF এর IG গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক কষেছিল। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও CAA-তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর অধীনে আবেদনকারীদের গতকাল শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের 10ম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। 7টি সোনা এবং 3টি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং 60 কেজি বিভাগে শচীন সিওয়াজ সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন লাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘাস এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন।
অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রূপো পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বারওয়াল এবং যদুমণি সিংও বক্সিংয়ে ভারতকে রূপো এনে দিয়েছেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জয়ের পর 5,000 মিটারেও ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে একই গেমসে অ্যাথলেটিক্সে দুটি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমন রানা সোনা ও ওই একই বিভাগে শুভম জুয়েল রূপো জিতেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহব্যাপী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নাশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্য স্তরে সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস এর স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবার উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মাইসুরুতে স্বামী বিবেকানন্দ কালচারাল যুব কেন্দ্রে বিবেক স্মারকের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল আমাদের যুবকদের পরামর্শ দেওয়া এবং তাদেরকে দেশ ও জাতির জন্য কাজ করার বিষয়ে সক্ষম করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, স্বামীজি যুবকদের শিক্ষাকে জাতি নির্মাণের শক্তিশালী ভিত্তি হিসেবে দেখতেন। উদয়পুরে 8নম্বর জাতীয় সড়কে প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, টেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেল স্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। রাজ্য জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30শে আগস্ট পর্যন্ত। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলার মধ্য দিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 থেকে এই পথ দিয়ে চীনের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য স্থগিত ছিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের 48 কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হা কতর সৈসিমং তাং সেপ্তাই থংমুংনে বাবায় হামক্রাই তুমানি বাগে ভারত নি সিকলা হদানো বলাইখা মন্ত্রীবক্রক মচাং মোদী সিকলা হদানি বখাক সাফসুত্রা অভিয়ান তুই তাই ন্যাচারেল রিসোর্স মথাং নারকনা তাই ভারত নি সামখরিয়া ফার্মা বাবায় সকার ড্রানানি বাগে কবকমুং নারক্ষা মন্ত্রীবক্রক মিয়া মাইসোর স্বামী বিবেকানন্দ কালচারেল সিকলা সেন্টার বিবেক স্মারক ন চেঙ্গে রিফ্রু ফান্ডরি উইশাখা স্বামী বিবেকানন্দ নি নাহার মুং চিনি সিকলা রগ্ন কক বিতির না তাই বরগ্ন হা কতর তাই বসঙ্গে বাগে সামুং তাংমাও রংমারি গনাং স্নাম তিশানানি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প সামুং বতাং ন পান্দাতে চেঙ্গেরিওয়ানো শিকলা তাই থং নাইখুংনি বিশিং মাই ভারত ত্রিপুরানি তুই দিন মুম্বাই নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান নি হাস্তে বেরেমনি পান্দা তিনি ত্রিপুরা কেন্দ্র নি রংনকিয়ঙ্গ সংসা জাগানো পান্দা ও নারুয়াই বক্রগঙ্গি মান জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু হাস্তিনি জুদা জুদা বাবাই নি স্রংনাই রক মাই ভারত নি বাইথাং মুচুঙ্গি সামুং তাংনাই এনএসএস শিকলামথা হাফাংনি অফিসার রকন খবৈ জুদা জুদা বাবাই নি অজার রক পান্দা ও মান জাগানো বিশিদক রমই মথাকজাক তংমানি ইয়াগুল মিয়া নিশিমি ভারত তাই চীন নি বিশিঙ্গ আরিলাই দাদাক সিদাক বানিয়া খ্লাইনা নিতাইশা চেংরজাখা হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখর নি শিবকিলা নি বিশিংতই অ বানিয়া চেংজাখা হাস্তিনি অলমন্ত্রী জগৎ সিং নেগি মিয়া হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখর নি পুহ বখাস্তিনি হায়ুং বেরেমনি আরি নামগে চুপনে ও বানানারি ট্রেডমার্ক ফিয়গে রেখা তাই খরক চিসনি বানিয়া খ্লাইনাই রকনি বদল কাইসা আরিলাই বানিয়া খ্লাইনানি বাগৈ লামর লাইখা কোভিড নাইনটিন বেমারনি বাগৈ বিশি নুইচি সাই নুইচি বিশিনি সিমি অ লামাতৈ চীন বাই ভারতনি বানিয়া মথাকজাক তংমানি বসং নাই মথাং এডভাইজার অজিত ধোবাল নমিয়া পুনে ও সংসাজাক পান্দা কাইসা ও লোকমান্য তিলক বসং সকাত নৈশাই নৈচিদ ইয়াফার জাক্ষা লোকমান্য বাল গঙ্গাধর তিলক নি ফিল সারা দক থৈমা সালন রেগে লোকমান্য তিলক মৈত ট্রাস্ট বাই সংসাজাক অসকাত কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়াগ ইয়াফারের ও পান্দা ও কক নারকমা ও মোচাং সহ শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি তুই দুন মুম্বাই বসং নাই মথাং বাবয় কিচাসুক না কুকমা কক চমুং মুখথাং খালাইনা অব নাংমা বারজাই আচাক্ষা আগরতলা আউলি হাফাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সিলেন্স নামৈ তিশানা নাহারে মিয়া রামকৃষ্ণ মিশন বাই মুং শয়র লাইখা মিয়া আগরতলা হাফাং মেডিকেল কলেজ নি ফিল নৈ চি নৈ বিশি পুংমানি কিতিংগৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা জিবিপি শাখামনি সেবরুমা লগি লগি সুরং মুং চেরি নাই মাতাই সুপার স্পেশালিটি নি সেবসাব সালচি সালকা আমচাইনি না কুকমা থায়েঙ্গি বাচাখা পান্দা ও আসামনি তুই তরমা ও দেরা জাগ রগ্ন এটি জিদিনিবো খাকতে খকসা রাশাইরাং ইয়াফার জাখা আগরতলা হাফাংনি মেডিকেল রংন কতরনি নৈচি নৈ সংচামা সাল্ল রেগি মিয়া আগরতলা হেরিটেজ পার্ক গানানি আমসায় থাংলাইশু খ্লাইনাই লুকু রগ্ন মাগনা শাখাম চেরি নাইমা শ্যাবরজাখা আর

0: মাঞ্জা খা ডাক্তার কনক চৌধুরী এজিএম সিনি জুদা জুদা শাক নাই নাই র আগরতলা হাফাংনি মেডিকেল রংন কতর নিয়ে অ্যালামনি অ্যাসোসিয়েশন নি ফিল নিচে নি সংসামা সালন রুগী মিয়া বিলুনিয়া ও থৈরমা শিবির তাই স্রাই রকন আচুগি রিগমা বাতাইলাইমুং সংসা জাখা থৈরমা শিবির খরক নৈচি দক বাই থাংমু চুঙ্গুই থৈরখা এনএফ রেলওয়ে লামদিং বদরপুর সেকশন নিবিশিং নিউ হারেঙ্গা যাও স্টেশন দেরামাও ক্লাইজা কাইনি রেল লাইন স্নামুং নি সামুং তাংজাগি তঙ আবনুরগী থাম নম্বর লাইন তৈ তুরুক তুরুক ট্রেন থাংলাইশু খ্লাই তঙ এনএফ রেলওয়ে নি বখাকতৈ সাজাক্ষা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি নারেঙ্গি নি সিমি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমরওয়ানু 15649 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস তিনি আগরতলানি সিমি হর দামচি সা সতী থামচি নারঙ্গি থাংনা লামরুয়ানু আবনো কারিব 01666 আগরতলা রানী কমলাবতী এক্সপ্রেস তিনি হর দামচি সাও আগরতলানি সিমি থাংনা লামরুয়ানু নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত ভারত সংকল্প অভিযান নিব খাগ মিয়া সিপাহী জেলা হাংকর বেরামনি হুকুমু বাতাইলাইমুং পান্দা সংসাজা খা মেলাগর পুর পরিষদ নি নগর সংসাজা ও বাতাইলাইমা ও হাংকর নি খড়ক নৈরা বাজি বাতাই নাইর মানজা খা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাগ অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুং নি মিয়া হরনি থংমুঙ্গ সরুষ সংঘ ক্লাব কুপলাইং খা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও সংসাজাক থংমুঙ্গ সরুষ সংঘ নৈ সাগুল ফেরবাই ত্রিপুরা পুলিশ ন মেচেন খা তিনি দ্বীপর জোরানি নবার তিবানি সেকাংবাড়িয়া ককমুঙ্গ সাজাক খা নখা চুমুই কবল চাক তঙ্গানু ফেরাং কগই ওয়াতই ওয়াইমান আগরতলা ও তিনি ফুঙ্গ খামানি তুংমারি তংমানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুংমারি তঙ্গানু থামচিবা ডিগ্রি নি গানাগিনি ও ককবরক বাই ককতমা পরিমুং তাবুক নিবাগে অরণ পাইখা উলনি ককবরক ককতমা আওয়াই এঙ্গানু তিনি সানজা দামসনি তামুই সতী ব্রৈচিবা ও
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ এবং এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। আমাদের আজকের শিল্পী দেবব্রত বিশ্বাস।

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: ओडिशा और केरलम में बाढ़ की स्थिति गंभीर, गुजरात के 6 जिलों में मूसलाधार बारिश का रेड अलर्ट। और ग्लासगो में राष्ट्रमंडल खेलों में भारत चौथे स्थान पर, मुक्केबाजों ने शानदार प्रदर्शन करते हुए एक ही दिन में 7 स्वर्ण पदक जीते। इसके साथ ही समाचार प्रभात का ये अंक समाप्त हुआ, नमस्कार।
1: এতক্ষণ শুনলেন সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন অনুষ্ঠান যা দেখলাম এ জীবনে। আজকে শুনব বিলোনিয়া মধ্যপাড়া নিবাসী প্রবীণ ব্যবসায়ী নিখিলেশ পাল মহাশয়ের সাক্ষাৎকার।
2: নমস্কার, আমি শ্রী নিখিলেশ পাল, স্বর্গীয় যোগেশচন্দ্র পালের দ্বিতীয় ছেলে। আমাদের বাড়ি বিলোনিয়ার মধ্যপাড়া পুরাতন টাউন হল রোডে। আজ আমি আমার জীবনের কিছু অনুভূতি এবং অভিজ্ঞতার কথা বলবো। বিলোনিয়ার বহু পুরাতন প্রতিষ্ঠান বাসনালয় আমার বাবা আজ থেকে প্রায় 75 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। আর্থিক অবস্থা উচ্চ ক্ষমতা সম্পন্ন না হলেও মধ্যবিত্ত সংসারে আমার বাবা আমাদের 5 ভাই বোনকে মানুষ করেছিলেন এবং সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। বাবার উত্তরসূরি হিসেবে আজ থেকে প্রায় 45 বছর আগে আমাকে আমাদের প্রতিষ্ঠান বাসনালয়ের দায়িত্ব নিতে হয়। ছোটবেলা থেকে দেখেছি বিলোনিয়ার ভিতর বাজার এবং মেইন রোড কত জমজমাট ছিল, প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠান কত ব্যস্ততার মধ্যে ছিল। ধীরে ধীরে শহর বড় হতে লাগলো, শহর ছড়িয়ে পড়লো বিভিন্ন দিকে, বিলোনিয়ার প্রচুর উন্নত হলো। কিন্তু দুঃখের বিষয়, ভিতর বাজার এবং মেইন রোড তার পুরনো জৌলস হারিয়ে ফেলতে লাগলো। এই বাজারটা কেমন যেন মরে যেতে লাগলো। তবু আমি বলবো, নিষ্ঠা এবং সততা নিয়ে এগিয়ে চললে, মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে যাওয়া যায়। এই শহরে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছে। তাই আমি বর্তমান প্রজন্মকে বলবো, সত্য, নিষ্ঠা এবং ধৈর্য নিয়ে নিজের কর্তব্য পালন করতে। আজ আমি বার্ধক্যের পথে, নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি শারীরিক কারণে। তবু ভগবানের কাছে প্রার্থনা করব, বিলোনিয়ার ভিতর বাজার এবং মেইন রোড যেন তার পুরনো ঐতিহ্য ফিরে পায়। সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও নমস্কার জানিয়ে শেষ করছি।
3: ভারতের প্রস্তুতি, এটা হলো আমাদের।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: গানের ভুবনে এই অনুষ্ঠানে এখন শুনব বাংলা আধুনিক গান, শিল্পী নন্দিতা চৌধুরী।

গানের ভুবনে। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলায় আধুনিক গান, শিল্পী ছিলেন নন্দিতা চৌধুরী। আকাশবাণী বিলোনিয়া, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে মনসা মঙ্গলের গান পদ্মা পুরাণ। আজকের বিষয় কালুকামার কর্তৃক লৌহ মানুষ গঠন, পরিবেশনায় নীলিমা সাহা এবং তার দল।

2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার, এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যিনি একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেস, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেস, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাগরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়?
3: আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগ আকারে। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবেন? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগ একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দুল কালচারাল এবং যোগ একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
4: পদ্মাপুরাণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল কালো কামার কর্তৃক লৌহ মানুষ গঠন। পরিবেশনায় ছিলেন নীলিমা সাহা এবং তার দল, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

গানে গানে অনুষ্ঠানে প্রথমে আমরা শুনব নাম ছবি থেকে নেওয়া একটি গান, শিল্পী মনোহর উদাস এবং মোহাম্মদ আজিজ।

2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিনোদ রাঠুর এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে এবারে গানটি শুনুন, বাজিগর।

সবশেষ গানটি শুনেছেন মেয়ে খেলারি তুয়ানারি ছবি থেকে। শিল্পী ছিলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। শেষ হলো আমাদের আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: দেশ বন্দনা অনুষ্ঠানে আপনারা শুনছেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
1: এবার দিতে হবে জনগণ জেগেছে ওই।

দেশ বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারের অনুষ্ঠান শুরু হবে আধুনিক গান। আজকের শিল্পী মধুমন্ত্রী মৈত্র।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

সুরভি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন মধুমন্তী মৈত্র। সুরভি অনুষ্ঠান শেষ হল আকাশবাণী বেলুনিয়া। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

Kabo jamuro ke bobani na.

0: तो या कर आबिती या कर यंद
1: गोयंदे गोयंदे खम खबक खजे सब सब खजे

보다 어디다 넣어. 이라달래까이만이 여선이 못해 어세만이 잘렸다잖아 이토국.

来老几的东西你心里把我们大家东西你心里俺老公正了那你个丫头你来的大伯伯在那老公

0: ਜਾਨ ਜਦੋਂ ਅੱਖ
1: ਯਾ ਕੁੰਭ ਸਾਇਆ ਯਾ ਤੂ ਬਸਾਇਆ ਅਨੇ

রুকনাই তঙ্গ সারা চাপয়েন্ট মেগা হার্স এফ এম উজ্জেন তো জন স্টুডিও আচুক জাগা আর জে বিনতা গাই হাচুক নি রেচাপং পান্ডাও চ আসুক জনতে জাদুনি রেচাপং খানালাই গাই তাবুক চ খানালাইনাই তাবুক সুজরা মানমানি কক বড় কক তোমা বুভাগ রক মন্ত্রী বকরং নরেন্দ্র মোদি দিনে রেশা মুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প সামং বুতাং চেঙ্গে রুয়ান মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদি হাক্তর সৈ সিমুং তাং সেপ তৈ থংমুংনি বাবায় হামক্রাই তুবুমানি বাকে ভারতনি শিক্লা হদাও বলাইখ্যা মন্ত্রী বক্র খমিয়া মাইসুর স্বামী বিবেকানন্দ কালচারেল শিক্লা সেন্টার বিবেক স্মারক ন চেঙ্গি রিপ্রু ফান্ডু ওইশাখা স্বামী বিবেকানন্দনি নাহার মুং চিনি শিক্লা রগ্ন ককবিদি রাতেই বরগ্ন হাক্তরতে বসংনি বাকে সামুং তাংমাও রংমারি গনাং স্নাম তিসানানি বসং নাইমুথাং এডভাইজার অজিত ডুবালন মিয়া পুনে ও সংসাজাক পান্ডা কাইসাও লুকুমান্য তিলক বসং সকাত নিশাই নিজিদক ইয়াফারজাখা বিশিদক রমই মুথাকজাক তংমানি ইয়াগুলো মিয়া নিসিমি ভারতে চিননি বিশিঙ্গ আরি লাইয়ে দাদাক সিদাক বানিয়া খাইনানি তাইসা চেঙ্গজাখা হিমাচল প্রদেশনি কিনুর হাংখরনি সিপকি লানি বিশিংতে অ বানিয়া চেঙ্গজাখা উদয়পুরনি বসংলাহার চারনি কক যাব

টিসাজাক বাইপাস রোড নাও তৈয়ী রংমন্ত্রী প্রণজিৎ সিং রায় তিনি গ্রংজাক আমচাই রগ্ন বেড়াই নাইখা আগরতলা আউলি হাপাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সিলেন্স সামুই তিসানা নাহারি মিয়া রামকৃষ্ণ মিশন বাই মুংসই রলাইখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতেলাইমুনি মিয়া হরনি থংমুঙ্গ সরস সঙ্গ কপ্লাই অংখা তিনি দীপর জরানি নবর দৈবানী সিকাংবাড়িয়া ও কমুঙ্গ সাজাখা নখাও জমুই কবলজাক টঙ্গানো ফেরাং কগে ওয়াতেই ওয়াই মানো হুনে আসল জোড়াতেই খোনাবাইকা তাবসর জোড়া মানমানি কক বরক কক তোমা বুবাগ্র হাইকে যেন যত সাইমান তিনি ককতি শাল গাই ককতি শাল হকে তো লেলামানি শাল বহনি মানা ও শাল যেন যে বড় রক সেবক লাইনের রক অশাল লেলানানি বাগে জোড়া মানো শালচা নক নুকুংনি বড় রক বাই বাকসা টংনানি জোড়া মানো গাই যেন নক নুকুংনি বড় রক নব জোড়ারি না নাঙ্গু জোড়াংখা ও সংসারী যতনিসলাই মরক হানি মানো যেন চিনি জরা রেলাই মানে বিশিং দিয়েছে যেন চিনি হালক নব যেন নাইথত কাহামকে তনি মানো গাই ককতিশালনি পান্ডাবো তাং রক্তন রক যত্ন সাইমানো দাবুক তো যেন হাচকনি রেজাবং পান্ডানো তুই দুলি দঙ্গ ফিয়াবা তে স্রাব জানি ইয়াগুলো নরক চেরাই রকনি পান্ডা বুকরি বদল খানাই মানবাই নাই আবো ইয়াগুলো নাইবুমানি কথমা তেই দিবনি দামসাও হংকাই তিনিনি নারওয়াই পান্ডা নরক খানাই মানবাই নাই তেই তিনিনি নারওয়াই পান্ডানো নরক খানানানি তাপক দি তিনিনি নারওয়াই পান্ডাও চিনি হাস্তেনি খরকসা রেজাব গ্রং বুকুক আয়েশা দেববর্মা ফাইনাই চিনি স্টুডিও তেই নরক খানানানি তা পক্তি কাই ববাই দাদাক সিদাকাই নরক কক সানানি শেপ মানবাই নাই বিনি খরাং কতি বাইখাই নরক ন রেজাব নরক খানারে ওই নরকনি খান টংথগ্রনাই হাইনি বাকি নরক পান্ডা পায়াসাক জরা লগি দংদি টিউন খাই দংদি সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজে তন গে তাবুক তে স্রাপসান ইয়াগুলো নরক খানাবাই বিক্রি বদল পান্ডা গাই খানাই দংদি লগি দংদি পান্ডা পায়াসাক জরা

0: আগে নং নেপাল কে রেসা মাই কানে খা তো খা আগে হিসা করজা খাতা না বসং সালতে ব খা তো খা তো কে অমা হাই রেসা মুসন ফাইছি দে হাইকে পান্ডা সেন মানে রেসা মু রেসা খা সাবো খরসা তে খরসা গাই সিন লাইনা ও কামজলি তাক সাক থ্রু থ্রু সুমজাক নে নেবুং হয় তামুং খা খাতুনি গান আসুক যাক চিনে পান্ডা ও যতন সে চিকন নি মানো নিনে বুমকাই যতনি সলাই চিনে পারা চিনে পান্ডানি চিকন কুক গলিল কু আই কিনারা আসনা নিনে বুমকাই তামুকা রিসানি গানা আসুক তমাই কাম তুলে ফানক বুবা রং সুমজাক নিনে বুমকে সাহেলনি গানা ও কাম তুলে কসাক বাই কর্ম সাফল জাক সুমজাক নিনে বুমকাই তামুকা
1: আন বুমকাই দেবি দেব্রমা
0: ওকে নরক জিনে পান্ডাও তাবুক তামো সাই খনারে নাই
1: সুনাতক সাই খনারে নাই
0: হাগে দখনা তত কে নং নে নাটক সাই খনারে নং নাটক মুং তামো
1: কেরং
0: কথমা হাগে দ নং কেরং কথমা নাটক ন খনা তত কে দ সাই খনারে নে
1: ও ইয়া কেরং নগো দ নগো ন নগো হাপা জি হ্যাঁ খাম প্লাই ইয়া হারে কিছে সাতি লুক বলে তলিগে না হাম দে ইয়াই কেরাং কিসে কক থাই সানম সুমসে দসারে তোমাক অমুই সুরো কাহিপা না কথম খাইয়ে কো হারিছিন কথম খাইছিন দখে আর কিসে জরার দা বুসকাং তাল সারা দো ইয়ার দখা নুন কেরাং পয়াই কেরাং কথম নাই মুসি পেখে মুসি কথম নাই উ খাপং গো দো ইয়ার ইয়াতা মাস তো খসা কিছু ওয়ান সময় মাতা গা ইয়ার ন থাকা দক
2: ইয়ার
1: মসিবাই ইয়ার কেরা সলাই টান সাল সলাই
2: টান টান দে
1: আমরা কেরাংলা

0: 손이 가다나 밥이기를 네.
1: 아, 여선 밥이기를 샬바이 카봉 아니어도 능야 띠버터 똥은도
0: 뭐 먹니 까먹보니 계신 손으로 띠버터가 란게 돈이 생각하다나
1: 하게 한가 그래서 이완도 트리 카봉 가다봐 카봉 가다 가봐 가시와 사가 바탕도 가 아까 먹도 고르탕 가 먹을라이지
0: LM bo sai to kha tai borok no phunuka kebang no borok azor wo poitu saya je bufang ni bahige lang ma tong nai ni ange bo borok no poitu san na bage bo ni je bo sai to mani abono bo kebang ma kha bundike borok no bo poitu sa da ni bo ama sai to kha bo tamo tamo kha yang ga je bufang ni lang ma tong ni bo borok no phul thang ni borok kebang bo no bia saya তাই বো পাঁচশো কাইসা সামসুন্দর হুনে আ সামসুন্দর যে তাখাই আব তাইসা তামো খলব জাতই অঙ্গই থাকো অঙ্গে আবাব কাইসা কাইসা সুন ফুড়ুমো কবি কবি বুফাংরংনি লাগমা দঙ্গ হুনে তাই জগদীশ চন্দ্র বসু বিনি বাবুঙ্গে খরকসা ডেপুটি ম্যাজিস্ট্রেট কাইসা তাই ব বাইথাংনি হানো হামজাংনাই বরক জগদীশ চন্দ্র বসু বরাইফুর বিনি কামিনি স্কুল পড়ব তাই ব উল কলকাতাও ফাই হেড স্কুল তাই উল ব সেন্ট জেভিয়ার্স কলেজ ব সৃংলাঙ্কা 1980 বিশ্ব ব বিএ পাস খাই কেম্ব্রিজ ইউনিভার্সিটি ব আরো পরীক্ষা পড়ি ব আর নি বুফাং রঙে লাগমা তং হুনে আবার ব তে ব সাইটকা তাই ব আ কেম্ব্রিজ ইউনিভার্সিটি নিব ডি এস সি হই কাইসা বুমু উপাধি মানখা বড় মানখা তাই জগদীশ চন্দ্র বসু বাকাই ব নি যে বিটাই না হারমু বতাই ডক্টর ব হুকুমানি হাইফেন ব ডক্টর ব পাস খাইমে আঙ্গি বতাইসা হাই নহাই বাইটানে হাওয়া কি ফিলি ফাই ব প্রেসিডেন্ট কলেজ ব কাইসা প্রফেসর অংখা উলকাই বমনি বাকে সাইটমং সাইটমং তাই বুনি নাহারমু দে বেটার যন্ত্র রেডিও হই বাইসা ব সালামকা হাইবন বিনি মুমুং বপুরা রিসুমালিয়া কাহামগে সালামালিয়া তাই যে বুফাং রংনি লাগমা দঙ্গ হই বিনি আবামাং বিনি ওয়ান সুমুং তাই নাহারমু বরক বাহাইকে অম হাইন বিশ্বাস খাই রিমানাই হই তাই জগদীশ চন্দ্র বসু বুফাং রক বরক মিনিসু কাহাইন টং থংমা খা খামা অম হাই ওয়ান সুমু ফাই হই তাই বুফাং রক বুয়ো হই ব অকক নট ব সাকা অবনি বাকে ওয়ান সুরাই গবাং বুফাং রক টানে রিউই কাইসা জিওল বুফাং পানা টানে রিউই টান খাঙ্গাই ব তাই সালে সালেনি পরে তাইসা আ বিনি সাগ ব্রেড বাসই ফাই তাই বিনি যে বুফাংনি কস রক হায় অঙ্গে আবরতই সাইমান কাইসা বুফাংনি ব লাংমা দঙ্গ হই তাই অমরনি বাকে ব গবাং বড় বিশ্বাস খাইনের বাকে ব কাইসা পান্ডাব ব খরচা বর্ণ সাকা থানি কাইসা বিথি বুফাং থাই বিথি পাইতো হই সাই সমানি আ বিথি ব বুফাং রুব থানাইমনি কিন্তু আ দোকানদার বিথিনি জায়গাও বনসিনেরি হকা অঙ্কাই ব Sinilos Hapoliba are Bubang Tilangi, Kamanga Borobon of Bissasali Africa Bo, Mo Soysoi Abu or Bitiana Hnibo, Asinino Saikibica, Aburke Borok, Warazakamotaga Tushanahni, Yakala Abosinisi.

0: লকাই আ বরক বর্ণ নাকার মুসানকা অমগে কুবে কুইনো বিথিকাই বুফাং থিও তাইসং সাইমানো বুফাংনি ব লাগমা তং হুনে মুদিকে সাইমান সং কাইছে বুফাংনো সং কাই খ্যাগা গাই বুফাং ত্র ত্র করিয়া দানা তরাত এ অন বগে সিনি অ হানি এলএম গ্রিন জগনি চন্দ্র বসু ব বুফাংনি লাগমা তং হুনে জে ব অম প্রমাণ খাইমানি প্রুফ খাইমানি আবা বিনি থানি ব্লাইখন ব কতর ইয়াকবাই মাংখা তাই ব 1917 বিশ্ব জগদীশ বসু ব কাইসা বিজ্ঞান মন্দির হলে ব কাইসা কলকাতাও সনাবকা আর হয় আজাগিন হয়তো গবাং মা ডাল বিদাল গর্বেশনা রক খাইজাগ তাই জগদীশ চন্দ্র বসু ব খরসা এলএম গ্রুপ সিমিয়া ব খরসা কক সুজাই নাটক ব সুজাই তাই গবাং ব ডাল বিদাল বৈরক ব সেকলাং থাকা তাই আবরি বাগে সং চিনি অ হাওয়া জগদীশ চন্দ্র বসু ব কাইসা নেস আর ন হামজানাই তাই খরকসা দেশ ন হামজানাই অমরি বাগে ভারত নি অ হাকতনি বরক বতাবু থুই থামনি ইয়াগুল ফন বন মুজু নারে গই টনি রিবু হাইগাই নর সাইমা কালামলা না জগদীশ চন্দ্র বসু ব খরকসা সাপ সাইমা কালামলা না হাইকে সং তাবু চিনি তাই উলি পান্ডাও থাঙ্গাই আগে খাতো লুচি নি পান্ড তাই কেসে তাব সাই খনা না গামু খাতো আং
1: শিয়াল সানি সাই খনা
0: না ন শিয়াল সানি কতমা সাই খনা রে না হাইকে দনি নি শিয়াল সানি কতমা ন তুর তুর কে সাই খনা দি দো
1: শিয়াল সা হন্দা ম খরা ন সাকা পো নিম বু সার ন তু পাই বাই দি পো না নি আং চাইয়া নি সাকা গা
0: যত না ম খরা ন সাকা দা না ম খরা ব সার ন ন নি ব সা ন আং ফ্রুনানি তুই খাবে দি আং সাই হে না
1: ইংকা যতন বিন কোন খনাওই যতন ই না হারি হিংকা ওয়াস বাজি হিংকা যতন বিন কোন খনাবা হিংকা ওয়া নক টাঙ্গি খাবিনি কাশা
0: ও শিয়াল নক টাঙ্গি খাতা না
1: ইংকা বর্নি বসা যতন ফাইবা কি আঙ্গে চাশাবা কি যে কত কত মাইন্ড ন খাই চাইয়া ইংকা কুমি আফর হাগাব ইংকা কুমি ব বিন বসানা রহনা হনি টাঙ্গাব
0: কুমি ব শিয়াল মাস ন বিন বসানা পরে বাগে
1: বসিবো গাই ব ফুঙা খাঙ্গাই খারি খাঙ্গা খারি খামাং খারি খামাং খারি খামাং গাই
0: ও শিয়াল মানি রক্তা বই বুদি বসর সাবাই খাঙ্গাই ব খারি থাকা দনা
1: গাই তুই কিনার খাঙ্গাই নে নুক ব আখং রে নু মানি বসানম সুঙ্গাক সুকা ব গা আর ব
0: আখং রে বসান বুদি খাতা না
1: আ কুমি তো ফু ও কুমু বন্তে ইংকে কিসপেন লরি বলা হই চং খাঙ্গাই ব ব এলে চালাক শিবু লাথা সুঙ্গাই আশিনা তেয়া হাবুই বাসেন থামাং থামাং থামাং খার থাকবো এলে বো সা সামন পো তেসে হাইগাবো থামাং থামাং থামাং লাইছাং কাবো বো কুমির হিন সামন বো তেসে থাকা আদা গাই আ কুমির বো বোন তাই রিফিল মারিয়া গা লাম মায়ু মঞ্জাকা গায়ং যত না জাতি পণ মানে বোন কাসুকা
0: শেয়ার খামাং খামাং বন গবাং মা মাল মাতর মসারা মায়র কাসুকা দা না
1: গাই বন বুখা তখা বিন ছাগো কাসা কাদা
0: লকাই শালি ছাগাও কাসা কাদা মায়র
1: গা আনি কেন কত মা অন পয়সা
0: হাগে বিন কেন কত মা ব্লেক কেন খরা তখন না
1: এ
0: বস কাল সালা মা হাগে তেব খরা তখন না তো কেন কত মা সরং পাইছে কেদে হাগে নো কেন কত মা নি বিসিং দে নরক তাম ওয়ান সুনা দার নরক ছাজমান ছাইমে না সুও কেরং কথা হল বিসিং দে সু অরো সু কাজা সিনারি তং গো জেসা পানং তু সু সামু হাইমে খাইকেন গাই সু সালচলা সালচা সু মাজং না ছিগে দে হে দা নাই দে দে শাল মাস্টার বো কবা মা বুনি বসা বতি রন বো পড়া হনি তু মাসে পড়িয়া কারে সে বতাম খাইকা বো সাইকিবো না সামন মি উলা খাই বো সাই সাই জুন আন সালচলা মাজং সিনা পড়ে বো খারমান খারমান খারিস ব মালিয়া মসারক বাই মাইরা ব যত বাজে কাসু জাগে ব লাসকাই কাফিক জাগে ওয়াসিক জাগে চে ব বসার জাছিও হেদা ওবল বাগে স সামু হাইবে খাইয়া গাইস স সাতলে সাজা সে মা জানে শিখেদে ধরো কেব সামো হাইবিরটা তালি শিখেদে সামো হাইবিয়াঙ্গাই ব্লেক নো সিনে বাগে সায়া শিখেদে হাকে খাতুনি কেরা কথমাব ব্লেক নো খনা তকনা হাকে আং নং নো পাবু সুন সুনে ক খাজা থানে ধরো মাকে বাসাদি মাইকে বাতা সারি শিখেদে সিনে তিরপানি ব বুবাগরা পুইলা মানিক মুং নাহার কা নর সাজে মা সাইমিয়া না অবং গাই সিনে বুগরা সেং থুং ফা আপ্রুন সিবেন পুলা সিনে তিরপানে বুবাগরা রক মানি কহনে বুমং নাহার সিগাদে নর মাগাই সাদি মাইগাই তা সাদি সিগাদে আগর তলানি উমাকান্ত স্কুল হই নর খড়া খনা কা ও স্কুল ল সাব সনক সাজে মা মায়া না আবকা সিনে বুবাগরা রাধা কিশোর মানিক বসে ও হাকত বারোটা ও ইন্ডিয়া হানি পুইলা প্রাইম মিনিস্টার এবার মন্ত্রী বকরক সাবন সাইজে
1: মানো
0: সাইখানি খাটুং গাই পন্ডিত জহরলাল নেহরু সিগে হ্যাঁ সাইকে চিনি ও বারোট হাকত নি পুইলা প্রেসিডেন্ট মুমুং নর সাইজে মান ডক্টর রবীন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ পুইলা গভর্নর সবর সাইজেমান আবনি মুঙ্গাই বি কে নেহেরু সিগদে হাইকে সিনে ও হাকতর বারাত ফরকসান বুড়ি প্রাইম মিনিস্টার খা পুইলা বিদি বুমুং দর সাইজেমান আবং গাই শ্রীমতী ইন্দ্র গান্ধী সেখানে চিনি নক রগস মাল মাতা রেনাই ইয়াকুং ইয়াবুরে মাল মাতা কায়থা মাল মাতা মুমুং নর সাইজে মা
1: মুসুক পুল
0: তাই
1: তাই সুই
0: সুই না সুই নক গাই নগর জন ইয়া মুসুক পুল তাই ওয়াক অবকাই ইয়াকু ইয়া বুড়ি সে বক নক রগরিও না নরক সাজে মান সে মৈরক চাখাঙ্গাই মৈরক মালো ততরার মালো কাজে মুখিতে বুং সালা নর সাজে মান মইতু বাই ফেন গাম সে চাখে মালো না আইকে লটিব মালো না কেসে বম মুখিতে চাখাঙ্গাই সে খাজাকসা
1: গাংলা বাই
0: খাবদাব খাও না হাইকে নর রিসা নেই বুমুখে খাকা রিসা তাম সাইজে মা
1: রিসা চিকন পাগুই তিজাঙাই
0: রিসা গাই যে রি নি বসা নহ রিসা রি নি বসা নহ রিসা সিগদে আগাই জরব পাইরে পাইরে হাইকে খাতো নং সিনি পান্দাওতে গাইসা তাম সাইখনা নাই গামু
1: আমি ও প্রাপ্রাঙ্গ ফিরিং ফাইকাটা গাই আনি কেন কথা অন্য পাইখা
0: হাকে বিনি কেন কথা ব্লাইগ খড়া তকনা Bus ngan panda ma hai te bo khra to khra to kerang ko ma sir phai si ka de. Hai ge jor bo pa de jor to kem na ma sing ya.

0: Rokhnai Thongo Sara Sapoint Dog Mega Hearts and Pemu Gento Zero Studio Asuka Kang Harse Binota, Katini Koktishal, Changjotono Shimano, Gai Koktishal, Katasun Tabuk, Damshan Isimi Hinketsun Changlayo, Tinini Narwai Panda, Gai Norokno Tashing Panda Pulian Isimino, Norokno Ang Shazak, Tini, Signoro Narwai, and Gai. Hai manzak nai tini hastini no korupsha rechap kreng buku kae shade borma gai norok tini shep manana bobai kok shanani bini khuk kuti bai khorang khanani rechap mung bai ke norok ni khano tong thobri nani bini khuk ti rechap mung rok dadak sidak norok khnai man bai ne abani bagai norok ya ba khalo ge tini pandano khnai tong di tune khai tong di saraja point dog megahertz fm jentano Kepada ceng cini panda no terus buskan utalang lainnya, engkau. Ojara wa five shop pajak cini studio wa asuk zak cini hastini korupsha lecap kereng buku kaya sha. Engkau pada ceng bono lam shop lainnya. Engkau lam shop wa buku no cini tini ni narwai panda wa pula no kolongka.
1: Kolongka no no bo. Tapi contoh no no kolongka ani kolong yang baru contoh no no.
0: Engkau tini to neng to korupsha lecap kereng ceng contoh no shy mano. Tapi ni ni lecap mu uram uram no cini. Radio tipe awal yang go, okay. Pula no ni ni thani bui kebang ma borok baksa ni ni korang tu kenai tunggu, piapa neng borok ni ni ni ajai ajai mana thai borok aborok baksa sayi me ana, okay. Aku no tui no pula orang no no borok sengai je ni ni ajai mana thai lor borok.
1: Oh, ani ajai mana thai yang ka, sudah mula morgan kami hinjago, okay. Ani ajai mana thai aro hani hinpano. Ani logis pun kami hingga to yang lembut sorang konggalan kami hingjago, hingkai beri rong itu.
0: Kacang mana yang alada? Lu kung kung ni entah ngomong mahai. Yang mana yang ngomong?
1: Kacang mana alada? Asal mana alada? Hingga ani yang ani logis pun kami hingga yang digiwang kata. Hingkai tabuk ang mana tam sajina ini lo.
0: Tabuk hingkai nih tay yang ono tong.
1: Yang ono tong itu yang present. Tahu yang ono
0: present tabuk neng yang
1: Gonggalan kan tahu itu.
0: Okay. Ni ni asal isong lo, kay korok busuk tu.
1: Ani asal isong hingga tu korok buri. Angge asal isong gua ani dara korok sasalat tu, tapi korok tam hingga buri.
0: Neng kay koi nombor.
1: Ang hingga kusunigana.
0: Kusunigana. Angge tabuk neng hamzuk mana jaga mau kay neng koi nombor angka.
1: Hamzuk mana kita jatuh ni selek kusun.
0: Jatuh ni selek kusun. Angge ni ni tay ni ni tang ni ni logi isong ni asal isong lo.
1: Ani logi isong ni asal isong ke borok. Sojana apunang kok kurang bahasa sendiri kurang
0: kurang
1: sorry gakai ani logi song itu tenis lagi kusu cila tapi cini korok ba ani bai song buku morok buku ko buku mang korok ba
0: jauh tuh nubri rok mang no gak tahu ni ni logi song simi no cila na
1: angkat neng to
0: song tadi cila plus neng hamzah kusu gak neng ba ken cila no ador mana ble
1: ador tu abu sayi
0: abu tu
1: sabali ya
0: sabu sabai ya nung nai tangi gak no go cila korok sya tadi tu bebang nubri gak hamzah kusu gak kusu rok tu tesan cunda kah ador mana rok ni bolu korok waksa salayu hai
1: lah abu bela nang mani kusi
0: gak jauh tuh kenai tong nai takuk buku mana kicing song norok bo cini buku kaya sya rezap kereng gak bebai norok dadak sida kaya kereng nai mano kok sayi mano kerengi mano gak kereng nani bagai cini norok kok duk lai dek kok duk nampar 0381232623 gak kok duk lai sahur di bebai kok sayi mana gak tabu kaya no yang nono, kok sebenarnya tabuk ni ni umurok besar kan?
1: Ani umur ke tabuk 29+
0: untuk 29+ kan? Kaya rezap mungbai, neng tau korok sa rezap mungkereng ba? Rezap mungbai, bawa hake kereng kan?
1: Rezap mungai kereng mana? Kaya itu ani tagu. Guru Mohan Depor Mahani sini jago, belakang no legend artist bo agini. Angkak kaya bini sazla ani besazuk Hani mana tak?
0: Kata ani tak. Asal ni ni tak.
1: Ini asalan tagu. Ani tagu no tang. Asalnya ni ya gulung nuklia. Nuklia hani hempano. Ani tagu ni tercamu. Ba ani tagu ni je mukumu je. Ani babu je kok sama ni ani ama je. Ani pisang bin bagai je. Saya kelang mana ang. Belakino. Nai nai wan suku je. Ani tagu ni tercamu no. Kita pun narak nai sin nukungo. Abu hai mukang panengan. Kerikha, kerinya hani malu. Tato ngoh, hepan borok ojaga wo, ya pilih beraya ta.
0: Beraya.
1: Ani kita mau kasih imang agis cerai ni simino. Jeffrey wo ang, kebang artis tongo, hepan o ang bayi surbinan nukui, মানে তামসানাই
0: আর তো খাবো বাচ্চা খাতা
1: এই বাসা নিয়া খা
0: আঙ্গুর চাপনাই প্লাস আনি ঠাকুরসি খরকসা রচাপ করুন গাই বিনি থুইসিয়াং গাইবা আঙ্গু করুন নাই হাইতা বখাও বাচ্চা
1: খাতা আপুরন আং রসামনা হানাইনে 22 রবিনে গান নপুলার নকুলগ নবশিব সিদ্ধি পর্যরা ওর চাপ দংপুরন আনি বিয়া আনো ফাইসাই পাইগা বা সুরবি সুরবিনি হাই খরংলা জানিনি বা সুরবিনন সলো নং বহনি ছাই রং গান বকাত বাসা খাঙ্গা জরাও
0: তং থকাতা
1: ই তং থক সুকা হাঙ্গাতে আপুরন জিমা আং তৃক তৃক রে চামং রে চামং আং আগি তৈটুক ফর বর চাব ইয়াং থাং বর বর চাব আম থি কিনে হানো একদিন রখাইনে রে চাবি রখনা রও গে বুই নি হবি তা মনে সিঙ্গাং কে আং আনি হবি ইংকাং সিঙ্গিং খাইনা নি রখনি নাই সারা নি চেং খা
0: চেং খা
1: পিয়া আং সেমিয়ে জান খরাং সুখরা তক না তো
0: আফরু রগো নি নি নং জে ফুরু বখাও ফাই জানি নি ই রে চাপনাই বুকুক সুরবিন নুগিন চাপনানি চেং খা
1: আফুরো উমর আনি বসংখান আপন সামি আং আফুরো ক্লাসিক সকাদ্র
0: ক্লাসিক সকাদ্র
1: আ আপন সেসরাই তো আং সামিয়া
0: বাহাই জানি নি নি থিয়ো গ্রং জাগবা নি আবো বখাওতে বো ফাইগা হাই দেবা ওকাই জে তো নি নি থাগো নি নি থাগো জেরো জাব গ্রং নে আগি সিনি জাগো ওকাই খনাকা ওকাই বি নি নি থাগো নি জাব মুলো ফাইন খনা খনাকা হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যালো হ্যালো দিবর কাহাম বুকুক নল আমসগ
2: দিবর কাহাম বাইনে
0: ব দ সিনি মুংদি গারি সাবং
2: কা নারো আই ফাইনে জিম ব হামবাই মারো
0: আও দ ব নি নি খরাং খনাই তং গ
2: এ আং বিনে রে সামং খনা নাই বিনে রে সামং তো কা মন তো

깊은가 용글라 코랑 호고 무장 깊은가 째지마 코랑 반돌 무장 깊은가

0: tabung sanai tabung je ang to khoroksa artist ngi nai tabung sini jagai tongo ro cha bohnoi sini jagai tongo hanke borok tai mane ani kluk kluk phaidi ni ang sobre nai ka pon borok phanas nai li ang tam khaje nai ke borok belai ke nano full support khayo jato no hanke ano simpan borok baskango dagare mane phunok namo sungai
1: ba ke support
0: nang simi tong sidi ni borok ano ang kluk ko support ngi pacari ton khata mane dagare tong lai kata
1: hanke no jato no support khayo na hanke rehearsal rom no rogo busa jora te khala
0: rehearsal hanke to সময় কম ন আনি গাই জফরু আনি লগি সঙ্গানো এই তামসক সাবে বলখন আজক ফাদি ফাট ফাট নে বহ কত দিলি ন প্র্যাকটিস খায়ো গিটার তাম নাই বান লগি সঙ্গক এজ আর্টিস্ট ন বহ খরচ আর্টিস্ট ন গ কে ব তাম ও প্র্যাকটিস খায়ো কা ন জলি জাগো বর চা ফাদি নে কে আঙ্গো বিন লগ লগে হ্যান কসে বুদুক 17 জাং হাই কেন 17 জাগে ইকো আমতে হেকে রিহার্সাল ল খাইমা তঙ্গ গাকাই জেফুর আনি চরাই থুও
1: হর নি নি চরাই তঙ্গ
0: এই চরাই বতঙ্গ আ সাজাগলি আসি
1: উমর বুসু নম
0: আনি চরাই হেকে সারা 7 বছর
1: খা 7 বছর কাচলা দা বরে
0: বরে
1: বরে না
0: ক্লাস 2 ফর তঙ্গ সেন্ট অ্যান্ড্রু স্কুল গাকাই আনি চরাই জেফুর থুও আপুর সিং রজাব লায়ো তাম লায়ো গান কম্পোজ খালে সুই লায়ো আন লগে সঙ্গাই গাকাই তংফুর তংফুর চাফুর তাহনো হেনেরে তঙ্গ জাগো হাইপন বেশিরভাগ সঙ্গ ছয়মা মানিকে হর্নি টাইম ন বুসা থুমানি পড়ে আপতে হেকে সঙ্গান বসাই বাই লগে সঙ্গে আসুক লাই গান রকসিলাই বা প্র্যাকটিস রক খাই যাবো তা
1: রোজা মুং তাবু যে রোজা মুং রোজা বই তো মানি আবু কিন্তু নি শাক বাই থাকি সুজাক মাং তা যত
0: আনি শাক বাই থাকি সুজাক ন আং তাবস দর জে রোজা মানি হঙ্কা বনি কয়েকজন নির্সাব খা হঙ্কা যে পান্থর মচাং পুংখা হানি
1: আবু তো আবু তো নি থাকুন
0: হঙ্কা আনি এই বেশিরভাগ কক্থে আং জে রোজা বই তো মানি অবজত ন আনি আং সিমানি মাং ন
1: হঙ্কা তো
0: নি জর জর ও চাই রং হঙ্কে ও জে রেকর্ডিং ও থাঙ্গো আর জে মিউজিক ডিরেক্টর বোয়ানো সা কারেকশন খাই
1: কারেকশন খাই ওকে গাই নিনি তো রোজা খরাং বাই বাক্সা সেই মুঙ্গব গদাল জাক হনি নমান তাঙ্গিং গাঙ্গাই কবাঙ্কু পাকসা কবাঙ্কু বড় খরাং রজাব মুং তো গরং ন হাইপন সেই থানি রব অঙ্গে বাক্সা বইনি সেই জাগ রক রজাব হয় এন্ড বাঙ্কাই নঙ্গে নং যে সি নং যে রজাবানি বেবাক সি নিনি সাগ বাই থানি সেই জাগ কে তো নিনি সাগো তো কবাং মা ট্যালেন্ট জং নব অঙ্গে
0: সাই মানে বুনি সেই জাগ ব রজাব খা রজাব ইয়াহানি মান ইয়া রজাব জাগ ন তঙ্গ আবু ব হাইপন আনিস আং আনি শক তঙ্গ যে আং উরজা মুং সিনিয়ানি আং ডাইরি গাইছে কলম গাইছে মাংখে পাইখা আং অটোমেটিং অসুইনে কক থেকারে আন বসাইনো হাই মম হাই হাই ম হাই হাই ম স্টোরি মতে মতে হিনে আং সে কারি রি মানো
1: বলো সে কারি রি মানো বালা কেন এক্সপার্ট আউজিং ও জরাও তিরিন না রাই পান্ধা বালা কেন এক্সপার্ট নন চিং মান খা তিনি গাই চিনি জরা তিনি বালা কেন কাহাম হনি মানো খরকসা সেই গরং বহ হনি মান খা নন তো নং সাক বাই থং যে রচাপ মানি আবো বেবাক নন নং সি উং গা বহ জরা রবো খাই রচাপ মুং সে জে প্রপন নি নি ইয়া গো সব সময় নো ডাইরি
0: প্রোগ্রাম থাকা লানো খাবা যে কোনো বরিনো নো খাবার নি কারেক্টার নো কা হিস্টরি নো খাই কি না আং আপনো গান চিনাম
1: গাইছি ও গান চিনাম তুই ভাই এবাকে বা মকল চবি তুই
0: চবি ভাই গবা শো শো কে ককটেল পগই থাঙ্গো বা রজা মুংতা মনি আফর ওয়ান সকই সুর খাই কেমন রকনি পগই থাঙ্গো গা আং বা শো শো কে মোবাইল রো রেকর্ডিং খাইও খাই যায়া গে তাপন আং পনো তাই সো ওয়ান সকই নে রিপিট খাই নাই তাইছে ককটে কতাল ফানো আং থে পইনে সুইপি রো ইয়াপতে হাই রক্তা হ্যাঁ গে আম ভাই কেন আনি মানে চলি তো জানি রোগ চলি তো আপনি জানি
1: হাঁকাই তাবুক কক্তু গিয়া সাক নাই স্বাগতম কক্তুক হ্যালো
2: হ্যালো
1: দিবর কাহাম নাই দিবর কাহাম ননব
2: লামসগ
0: হামবাই বাই ননব
2: ননব হামবাই দিনতান বলে না
1: ই ই ই তো
2: খুব
1: অকরা গুরুমোহন নি বুসুক বাই কক সাই তো বুঝি

0: ก็ว่าก็ขนมสุนตาอี
1: สัดี
0: โ
1: ลอีสัดีสัดีไป
0: นี่ดาดุนี่รู้จักมึงน้องนั่งแค่ขนมสุนมันนี่จ้ารู้จักแต่ขนมริมานะ
1: ดออังท่าจงก็ท่านี่ท่าก
0: ูนี่รู้จักบุตอกมากูหูบุงค่ะน้อบาร์บอดอสนี่ชิบค่ะฮัสลังกิทิลิชัยจัตินี่แหละโอ้ดาดุฮัสลังกิทิลิชัยจัตินี่แหละบอลงในคุ้มบุบาร์กี่องมาบ้างเลยมดมใส่ชิบไปไปชาตินี่แหละไอ้ทัศลังกิสลิใช่ไหมล่ะไอ้ทัศลังนี่น้องบาร์ซีไปแล้วข้าวทัศลังกิสลิใช่ไหมล่ะนี่ไม่ขับบังครั้งนี้แต่จะอารุษามุงอ่างบุปผาวิชังกับบ้าน
1: เฮ้ยนี่แกไปอังชัน
0: รุษาวางอารุษามุงว่าอาจีเรดูตรงว่านี่อังขนาวางอาจีชิมิโน
1: อ้าวนี่แกไปอังนุนชนะมุสง
0: ก์บอกให้ที่เจ้าอารุษามุงนักขนาดเวลานี่ดาดูบุกฤษชารุษาขนาดนี้ได้บุกฤษชาที่นัดแกเสร็จแล้วมาบุยบรุษาบริลี่ย
1: าOkay.
2: Kaisa narukha simungo phano ngai tabu ningbo tabu narukza ngai nini generation te uloro nin gusarong no khani jarai dong no khai mudo mutung te ngai tabu
1: ani jarai no kan singa no khani jong do am san bo san ke ekdom mane khor baisal oi mang baita an bo san ang rasabi ang jepur pano baba na rasabi baba sirung di rokhne nya ang poro phuno ka ange ang rasabi ya ni chota bo ang মানে আঙ্গর চাম খাবার তো ইয়ামা আং চাকরি সেখানে হিনছো
2: আ আবো তো তাবো তো জরাই খুবা
1: ই জরাই কোলো তাম মুস হেমিয়ে দো
2: নিং বো সাকা নিং ক্লাস 6 সো গাউছিন বুকুক শুরু পেছিনি ইন্ডিয়ান আইডল ক ก็ปลายยังไงบนนู้นก็สิหนึ่งหนึ่งบ่อัดกระซ่าอัดตอมซะเข้าบ้าซะโอ้เจนี่นินตาตัวบ่ตองโอ้งั้นบ่บ่อุลุลก็งี้ฟันมาหนูให้ยังไ
1: งอีบ่ก็ชาวตามั่งนั่นตอนนี่นี่ขรังขนาดตกเจ้ากันนี่ยังการดอกขนาดตกเจ้ากันจุดทั้งหมดจะมันมาหามเจ้าก็อัศรัยบ่ก็ชาวตาเจ้าอังรึจะมันโฟกัสใครกันเกออันนี้จะสักหรือขันยังไงมันนี่อาจักรวังโฟกัสใครมันก็ละอันเดลเลนน์อารักษาพนักงานนี่อันบางอย่างอัจฉริยะเราจะไปรับกลุ่มที่ตรงนี้ให้อันบุษสัตย์ตานุสกังโกมันเอาอันก็รู้ตั้งแต่สาปุระตาแค่นั่งตามจากที่ขันนั้นบางทีนี่บอกรู้นะสักขั้วเล็กมาตอนค่ะเรามันเอาสักโฟกัสขั้วเล็กจะงูบ้าบ้านี่มันตรงนั้นชิงกับขันนั้นนี่ช้ามาจะบอกเขานี่อันอันนี่มันก็ต้องว่าอังสตรอนต์อังไหนเฮ้ยแค่บ้างด็อกเตอร์อังไหนมันไปวิอังอันนี้บอกรู้เนาะอาจจะก็วิชีตานุนี่ชอบตั้งบ่อังก็เห็นจะงูรู้กันอินเทรสกรีนนี่ชอบว่าปุก็งั้นตามนั้นเห็นแก่มาร์คเนาะเด็กตากะรีร้องเนาะสนามินเนี่ยดรามตามอ่ะแต่กีตาร์บทามอ่ะอันบุษะ
2: งั้นก็จงินได้มันโอ้กาเช่ตัวนารุนไงกาเช่ตัวนารุนไงเชฟบอกมันจักรีร้องเนาะเชฟบอกเนาะการ
1: ีฟันเนาะอันจิตาวชามันี่เอาบุ้งแก่โบยาสักยัตตามันงั้นรักสื่อเนี่ยรักสักยาบ่ายงั้นบ้างบ้านผู้นายต้องผู้รู้การนะสามารถผู้นู้นก็รีกันแก่โบจอมจักรีนายรักงั้นทั้งโอ้เนี่ยบ่ายรักตาง
2: ั้นแต่บุกสลายเนี่ยอันจระว่Hello. Hello. Say Malia, Shabzanin Kata, Kungdanka, Bukungdanka, Say Malia, and Kenorobotomu, Nochin or Rogini, Dini, Dini in Narway, Narway, and Gay Pai Shop by Jago Studio, Asuksak, Bukokai Shade Burma, Bokoroksa, Tini, Hastani, Rajab Kurang Nation in Jago, and Gay Norototon Shaiman Kana, Bini, Tago, and Katini, Debra Hastani Koroksha Rajab Kurang, Umor Zakara Rajab Kurang, Hai Deba, and Gay. Sungamu cuma nih kan orang ni ni makolo neng to ketal rezap mung rezapu. Fog rezap mung logo, kaya rezap nani mu cuma rak to.
1: Fog rezap mung ang rezap nong sungo. Tan bagi hingke, fog rezap mung to cini rezap mung aku rahani hingjau kuba jatuh pasal. Madaman,
2: kita rezap terang kawas show.
1: Ini rezap ka?
2: Tapi rezap ni kena, kaya kena kita mana? Kita susu kena doy.
1: Rezap kena mana? Kaya petrotik rok. Bahaya ke ba? Tamsan itu abu fokus sama nong kang bela kan hamzago. Tan bagaimana ke? Abu kuno modern ya, kuno koya. Abu ang thi thaman ya, gula panah abu kamu kamu. Tapi teruk ya nih mana? Kaya angan bu sani musawang. Mene fokus bahaya ke ba? Tadu kalau jarak kasih rekoteng kain narang nama sungguh. Abu ani ag bah sijak angan ku beres apa tak kain nih? Nih angkono usukang nih horon saka. Kaya bu sawo mene kadi nih cah. Ke
3: বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক এর মোকাবিলায় কেন্দ্র 2117 কোটি টাকা অগ্রিম সহায়তা মঞ্জুর করেছে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসের পদক তালিকায় এখনো পর্যন্ত চতুর্থ স্থানে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে তাদের আত্মবিশ্বাস দেশের সাফল্যকে ত্বরান্বিত করবে তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী বলেছেন যুব সমাজকে মাদক মুক্ত হতে হবে স্বাস্থ্যকর জীবনযাত্রার সাক্ষী হয়ে দেশের উচ্চ আদর্শকে তুলে ধরতে হবে তিনি জানান এই কর্মসূচির মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জনঅংশীদার আরিত অভিযানের সূচনা হয়েছে প্রতি রবিবার দেশে সর্বত্র বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে
4: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে वाले 100 সপ্তাহ তক লাগাতার এসে হি আগে বড়েগা হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি नशा मुक्ति का संदेश नए लोगों तक पहुंचेगा आने वाले 100 रविवार नशा मुक्त भारत की दिशा में 100 मजबूत कदम होंगे 100 मजबूत स्टेप
3: প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় যুব সমাজকে মনে করিয়ে দেন, মাদকের অভিশাপ থেকে মুক্ত না হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মাদক মানুষের পেশাগত ও পারিবারিক জীবন ধ্বংস করে দেয়। শ্রী মোদী এই অভিযানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের কাছে মাদকের অপব্যবহারের বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেন।
4: নশা কেবল শরীর কো নুকসান নহীঁ পৌঁছাতা, নশা এক মা কি মুস্কান ছিন লেতা হ্যায়, নশা এক পিতা কে সপনো কো চুর চুর কর দেতা হ্যায়, আর জব পরিবার মে সমাজ মে এসা হোতা হ্যায় আর কহীঁ না কহীঁ রাষ্ট্র কি শক্তি ভি কমজোর পড় জাতি হ্যায়, আর ইসলিয়ে দুশমন দেশ ভি ষড়যন্ত্র করকে হামারে দেশ কে যুবাওঁ কো ইস নশে কি লত মে খিঁচনে কে লিয়ে কোই কোশিশ বাকি নহি রাখতে হ্যায়। ড্রাগস সাপ্লাই কর কর কে কমাই করনা আর হামারে জেসে দেশ কো তবাহ করনা ইয়ে ভি উনকি আতঙ্কি সাজিশ কা হিসসা হোতা হ্যায়, আর ইসলিয়ে হমে হর এক যুবা কো নশে কে চুঙ্গল মে ফঁসনে সে বচানা হ্যায়।
3: এই কর্মসূচিতে সারা দেশের 10,000-এরও বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্থ্য সচেতন মানুষ, সাইক্লিস্ট এবং এনসিসির তরুণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মন্ডাভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন 79তম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমুদ্রপথে পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ এবং ইরান আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত আমেরিকার এই হামলা জারি থাকবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন বিদেশ দপ্তর থেকে মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ত্যাগ করার অথবা পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে ট্রাম্পকে হুমকির জবাবে চরম পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি কেন্দ্রগুলিতে তারা আঘাত হানবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে একটি সম্মেলনের আয়োজন করে। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবন্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কোয়াত্রা বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে ভারতকেই দায়ী করছে বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তান জুড়ে বালুচ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 5 জন বালুচ নাগরিককে অপহরণ করেছে। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে, পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বালুচ নাগরিককে তাদের হেফাজতে নিয়েছে। ওই মানবাধিকার সংগঠনটি পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে, তারা যেন নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করে, এছাড়াও তাদের পরিবারের সঙ্গে দেখা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। IMD আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD আজ গুজরাটে মোরবি, সুরেন্দ্রনগর, রাজকোট ও আহমেদাবাদ সহ 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বৃষ্টি এখন সৌরাষ্ট্রের দিকে সরে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে। ওড়িশায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে মহানদী অববাহিকার নিচু এলাকাগুলিতে নদীর জলস্ফীতির বিপদ অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে সতর্ক রাখা হয়েছে। অন্যদিকে কেরালামে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিরুবনন্তপুরম ও কোল্লাম ছাড়া রাজ্যের 12টি জেলায় আজ কমলা সতর্কতা জারি রাখা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193 কোটি 95 লক্ষ টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা, নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটনের উত্তর পশ্চিম স্পোকেন এলাকায় দাবানলে জনজীবন বিপন্ন। তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের ফলে এই দাবানল স্থানীয় স্পোকানে নদী অতিক্রম করায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের অভিযানের শেষ দিনে আজ জুডো এবং ট্রাক সাইক্লিংয়ে আরও পদক জয়ের সুযোগ থাকছে। পুরুষদের 100 কেজি বিভাগে অবতার সিং, পুরুষদের 100 কেজি বিভাগে যশ ঘাঙ্গাস এবং মহিলাদের 78 কেজি বিভাগে ইশরূপ নারাং ভারতের জুডো চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন। অন্যদিকে রোনাল্ডো লাইটনজাম ট্র্যাক সাইক্লিংয়ের পুরুষদের 1,000 মিটার টাইম ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাপ্তির দিনে প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বক্সিং এর রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে কমনওয়েলথ গেমসে ভারত 39টি পদক, 13টি সোনা, 17টি রূপো, 9টি ব্রোঞ্জ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ দিনে প্রবেশ করেছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে আমেদাবাদ। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়েই 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আমেদাবাদ সরকারিভাবে স্বীকৃতি পাবে। ব্যাডমিন্টনে তাইপেই ওপেন সুপার টুর্নামেন্টে ভারতের তানভি শর্মা মহিলাদের সিঙ্গলসে শিরোপা জিতে নিজের প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব অর্জন করেছেন। ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই ভিয়েতনামের এনগুয়েন থুই লিনকে 21-16 সেটে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
5: শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদেরকে আকাশবাণী FM উজ্জয়ন্ত কেন্দ্র থেকে কক্বরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: এক ঘন্টা নিবি ফাইমা সকাই নাই হিনি নাই আং এমনকে মানে জরাও তা পৌঁছুক আং যে আর সগৈনানি মানে ভাইকে সগৈনাই না মানে হেপন আং লাস্ট বুইনি সকাল সগৈরে গিয়া আবো হাইরকবো ওখা মানে একদম পাইলে জরাফানকে আ জরাও অকরা বরক খরক যা বুকু গাইছা নং মাস মা ফাইনাই আবো হাইকে আনো কব খাতা হিনকে আং কিনা কবক মানে আং মানে একসেপ্ট খাই তো সিমানলিয়া গাই আং ভাইরক মাথা গা বাকি আং বুয়া নো কব খাঙ্কে আং বেলে কেন হামজা গো তাই রেসপেক্ট রেওয়া বাকি আং মাথা গোতা আং কেমন মানারক খাইনা মজুং ইয়াতে হাইতা
6: গাই তাবুক তো খরকসা তাকুক সাকার তাপং কিসা হেনে দেহনে কে তাবু নং তো সাকা নং গসপেল রপর চাবো কে গসপেল কিসা সা হেনে রে
1: গসপেল হেনকে তো আং তাসো জর সিয়া কো তান বাকি অ সিকে সিকে কাছে সিকে আবো চিনি মথানি গাই সিলভার জুবলিং পুরো আং কাছে সিকে আবু সিমানি ব আনি বাইনে কিসা আং কক ঠাইরক মানা কাছে সুন মানা খা আবু কে তাকুক মানি বেড়ে চাপ দো কথা কম তাই রসাম গসপেল রসামা তো আবহে দাসকাং সিজাক দাসকাং মানে রচাব খা হে আবু প্রডিউসার কে তো সদগর কলয় ইয়াব হাইরক রচাম দো হে গসপেল রসাব
2: কিসা হেনে খানারে দে তাকি গে ন মডার্ন বড় রচাব খা রচাবই ন তঙ্গ জাদুনি বড় রচাব খা গে তাবুং ন গসপেল ব সিও এবা রচাবুং গে কিসা হেনে খানারে
1: গসপেল রচাব সিওয়ান তান বগে হিঙ্গে তিনি বিলে কিন স্পেশাল খ্রিস্টান রং বগে আং আং গো খ্রিস্টান ন গে তিনি কে তো সানডে আ আ কাই তো ন লবই রচাবই মান বগে আং বিলে কিন কপাল কা হামব নি মানসুক নাই তাই জে খনাই তোমাই লোক রক নরক ব তামসার আন বাকি কাইদনি থানে হামারি সান্দি আংতে বুসকাং কুজগ কানানি তাই আনি শাক শরীর হামকে তংন বাকি নরক সান্দি ইংকে ওর চং বিশিন তে আং নরক নরক কোন কইন মজং গজে নরক আনি বাকি শুরি দিহিনি নে গাং রসাব কিনার বানা

নমস্কার, আমি শ্রী অজয় গুপ্ত। আমার চোখে আকাশবাণী নিয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের সকল কর্মকর্তাদের প্রতি প্রথমে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আকাশবাণী একাধারে খবর, গান, নাটক ও নানা ধরনের লোকসংস্কৃতির অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী লোকজনের সাক্ষাৎকার সম্প্রচারের মাধ্যমে সে সকল মহান লোকদের কৃতিত্ব ও অভিজ্ঞতার কথা আমাদের শোনার ও জানার সুযোগ করে দেয়। আকাশবাণী একদিকে যেমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলার ধারা বিবরণী সম্প্রচার করে, তেমনি অন্যদিকে আইন আদালতের বিভিন্ন বিষয়ে বিশেষ বিশেষ আইন নিয়ে আইন বিশেষজ্ঞদের জ্ঞান ও ধারণাও আমাদের জানার ও শোনার সুযোগ করে দেয়। আকাশবাণী ঘর সংসার, সুখী দাম্পত্য, সফল নারীর জীবন সংগ্রাম ও সাফল্যের কাহিনীও অডিও রেকর্ডিং করে সকলকে জানার ও শোনার সুযোগ করে দেয়। এছাড়াও সৃষ্টি রঙ্গনে অনুষ্ঠানে সাহিত্য চর্চা করে এমন লোকদের স্টেশনে আমন্ত্রণ করে তাদের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেকর্ডিং করে তা পূর্ব নির্দিষ্ট দিন এবং সময়ে সম্প্রচার করে সকলকে জানার এবং শোনার সুযোগ করে দেয়। কবিতা পাঠ, গল্প পাঠ, কবিতা আবৃত্তি, স্থানীয় নাট্যকারদের নাটক উপস্থাপন করে তা সম্প্রচারের মাধ্যমে মানুষকে যেমন একদিকে আনন্দ প্রদান করে, তেমনি অন্যদিকে স্থানীয় শিল্পীদেরও উৎসাহ প্রদান করে। কৃষির ক্ষেত্রেও আকাশবাণীর অসামান্য অবদান আছে। কৃষির বিভিন্ন সমস্যা, রোগশোক ও তার প্রতিকার, সার ঔষধ ও পরিবেশে তার প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা সম্প্রচার করে কৃষকদের আয় উন্নতিতে সহায়তা করে এবং পরিবেশ বান্ধব কৃষি ও কৃষি পণ্য উৎপাদনে উৎসাহিত করে। অনেক সময় লাইভ অনুষ্ঠান করেও বিশেষজ্ঞরা কৃষকদের কথা শুনে এবং তাদের সমস্যা সমাধানের রাস্তা দেখিয়ে দেয়। আকাশবাণী আমাদের বিভিন্ন রোগ শোক, মহামারী, সিজনাল অসুখ বিসুখ নিয়েও বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সাথে আলোচনা ও তাদের প্রয়োজনীয় পরামর্শ সম্প্রচার করে মানুষের সমস্যা নিরসনে চেষ্টা করে। অনেক সময় ডাক্তারবাবুদের স্টেশনে আমন্ত্রণ করে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মানুষের রোগ শোক নিয়ে কথা শুনে এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা

0: সবশেষে টিভি, কম্পিউটার, অ্যান্ড্রয়েড ফোন যতই উন্নত হোক না কেন, আকাশবাণীর অডিও সম্প্রচার এখনও তার গুরুত্ব হারায়নি। বরং আকাশবাণীর কর্মকর্তাদের তৎপরতায় ও দক্ষতায় প্রতিটি অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও আরও যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবে বলে আমার বিশ্বাস। পুরনো আমলের রেডিও ব্যবহার কমে গেলেও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হাতে হাতে এখন অডিও হয়ে রেডিও হয়ে গেছে। এছাড়াও বর্তমানে খবর ও অনুষ্ঠান পেতে অফিসিয়াল আকাশবাণী ওয়েবসাইটও ভিজিট করা যায়। এই বলে আমার চোখে আকাশবাণী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।
1: শুনলেন অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী, এ নিয়ে বললেন আইনজীবী ও সাহিত্যিক শ্রী অজয় বৈদ্য। শ্রোতা বন্ধুরা, এখন শুনব বাংলা আধুনিক গান, শিল্পী কুমার শানু।

শুনলেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক জ্ঞান, শিল্পী ছিলেন কুমার শানু, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান রবিবারের আলাপচারিতা, বিষয় স্বাধীনতা সংগ্রামে উত্তর পূর্ব ভারতের মহিষী মহিলারা। এ নিয়ে বলবেন শিক্ষিকা প্রীতিকা পাল। সাক্ষাৎকারটি নিয়েছেন সুপর্ণা সাহা।

0: বন্ধুরা, আমি নারী অনুষ্ঠানে রয়েছি আমরা। আজ রবিবার, প্রথম রবিবার, আর তাই রয়েছে রবিবারের আলাপচারিতা। রবিবারের আলাপচারিতায় যেহেতু আগস্ট মাস, সেজন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়েছে। স্বাধীনতার সংগ্রামে উত্তর পূর্ব ভারতে মহীয়সী মহিলারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই এ সম্পর্কে জানি এবং অনেক তথ্য হয়তো অনেকের অজানা, সেজন্যই আজকে এই বিষয়ের অবতারণা। আমাদের স্টুডিওতে আজ রয়েছেন প্রীতিকা পাল, যিনি একজন শিক্ষিকা, তিনি আমাদের এই বিষয়ে বলবেন। তোমাকে আমাদের রবিবারের আলাপচারিতায় আসার জন্য স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: নমস্কার। তাহলে এই যে আমাদের আজকের বিষয়, উত্তর পূর্ব ভারতের মহীয়সী নারী যারা রয়েছেন, যারা স্বাধীনতা সংগ্রামের যে প্রেক্ষাপট আমাদের রয়েছে বা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের রয়েছে, তাতে আমরা তাদের পরিচয় পাই, তাদের কথা জানতে পারি। আজকে আমাদের শ্রোতাদের, আমাদের বন্ধুদের আমরা এ বিষয়ে একটু বলবো। তো কি দিয়ে শুরু করবে?
1: উত্তর পূর্ব ভারতের নারী স্বাধীনতা সংগ্রামী ভারতীয় নারীদের অবদান সত্যি অতুলনীয়, গৌরবময়। বহু নারী বীরাঙ্গনা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ নিয়েছেন। তাদের মধ্যে আমরা অনেককেই চিনি, কিছু অন্যতমও আছেন, যেমন রানি গাইডিলিউ। তিনি নাগাল্যান্ডের এই আধ্যাত্মিক রাজনৈতিক নেত্রী। মাত্র 13 বছর বয়সে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 1937

0: সালে জওহরলাল নেহেরু তাকে শিলচর জেলে দেখতে যান এবং তাকে রানী উপাধিতে ভূষিত করেন। স্বাধীনতার পর 1947 সালে তিনি অবশ্য মুক্তি পেয়ে যান। তারপর আমাদের আছে পুষ্পলতা দাস।
1: আচ্ছা ঠিক আছে, রানী গাইদিন লিউ মণিপুর ও নাগাল্যান্ডের পাহাড়ি অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে যে সশস্ত্র রাজনৈতিক বিদ্রোহ পরিচালনা করেছিলেন সেটা ইতিহাসের পাতায় যে দৃষ্টান্ত রয়েছে সেটা জ্বলজ্বল করছে। এবং এত ছোট বয়সে তিনি তার যে কার্যকলাপ বা তার যে প্রতিভা, তার যে চেতনার জওহরলাল নেহরু সেখানে গেছিলেন এবং ওই সময়টাতে তাকে তিনি রানী উপাধিতে ভূষিত করেছিলেন। আচ্ছা, এটা গেল আমরা রানী গাইদিন লিউ, তার কথা শুনলাম। এবার আর কার কথা বলতে চাও বলো।
0: তারপর আছে আমাদের পুষ্পলতা দাস।
1: আচ্ছা,
0: তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং সমাজসেবীও ছিলেন। তিনি অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন। একাধিকবার তাকেও কারাবদ্ধ হতে হয়। স্বাধীনতার পর তিনি সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উত্তর পূর্ব ভারতের এই নারী বিপ্লবীদের মধ্যে এই আত্মত্যাগী পুষ্পলতা দাসের নামও চিরস্মরণীয় হয়ে রয়েছে।
1: সেই আসলে আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমরা যখন দেখি তখন আমরা দেখতে পাই যে এই সময়টাতে মহিলারা ওই সময়টাতে মহিলাদের যে অবদান, তারা যে স্বাধীনতার আন্দোলনে তাদের সক্রিয় অবদান রেখেছিলেন এবং পুরুষদের পাশাপাশি তারা যেরকমভাবে এগিয়ে এসেছিলেন এবং দেশের জন্য কাজ করেছিলেন, সেজন্যই আমরা আজও তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাই না? আচ্ছা, এরপর কার কথা বলবে?
0: এরপর ভোগেশ্বরী ফুকনানি। তিনি 1885 সালের দিকে আসামের নাগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন সাধারণ গৃহকর্মী এবং 8 সন্তানের মা ছিলেন। বাড়িতে এত দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি স্বাধীনতা সংগ্রামে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তারপর তিনি 1942 সালে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। অসমের এই আন্দোলন ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল।
1: হ্যাঁ, যেটা বহরমপুরে 1942 সালের স্বাধীনতা মিছিলে তিনি যোগ দিয়েছিলেন এবং দেশের জাতীয় পতাকা হাতে সবার সম্মুখে সবার আগে তিনি মানে কি বলবো এগিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, সবাইকে অনুপ্রাণিত করার জন্য। বয়সটা তার কাছে কোনো বাধাই ছিল না এবং সে কারণেই গুলিটা হয়তো প্রথমেই তার বুকে এসে লাগে।
0: ঠিক বলেছেন, তিনি শুধু একা যাননি, কিন্তু ওনার পরিবারকেও নিয়ে গেছেন এবং তার এলাকার মানুষকেও এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন।
1: সেই এবং কি বলবো, দেশের যে স্বাধীনতা আন্দোলন সেই সময়টাতে মানে প্রথম দিকে মহিলারা ততটা কিন্তু একটু পর্দানুসীন ছিলেন, তো অতটা কি বলবো মানে মানে সক্রিয় ছিলেন না। মনে মনে ভালোবাসাটা ছিল দেশের জন্য, কিছু করার একটা ইচ্ছে ছিল। যখন একে একে মহিলারা এক একজন বেরিয়ে আসছেন, তাদের কাজ করছেন, প্রথম দিকে পুরুষদের পেছন থেকে তারা সাহায্য করেছেন, এরপর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তাই না? সক্রিয় বিপ্লবে অংশগ্রহণ করলেন নিজেরাই, পেছন থেকে নয় সরাসরি।
0: তারপর তিনি ভারতের স্বাধীনতা পতাকা বাঁচানোর জন্য ইংরেজরা যখন একটি ছোট্ট মেয়ের হাত থেকে পতাকাটা নষ্ট করার চেষ্টা করছিল তখন তিনি ওটাকে বাঁচানোর জন্য সবার প্রথমে এগিয়ে আসেন এবং তারপর ব্রিটিশের পুলিশের গুলিতে আঘাত করে, তখনই পুলিশের গুলিতে তার শহীদ হয়। এই সংগ্রাম ও সাহস সত্যি ইতিহাসে স্মরণীয়।
1: সেই তো, আরো আছেন আমাদের উত্তর পূর্ব ভারতের মহিষী নারীরা, তাদের মধ্যে তুমি বললে প্রথমে রানী গাইদিন লিউর কথা, বললে ভোগেশ্বরী ফুকনানির কথা, চন্দ্রপ্রভা।

0: সাইকিয়ানি, তিনজনের কথাই বললে।
1: আরো একজন আছে,
0: চন্দ্রপ্রভার কথা একটা জিনিস আমরা দেখেছি, যেটা অসম প্রদেশে নারীদের সংগঠিত করতে গিয়ে 1926 সালে তিনি কিন্তু অসম প্রাদেশিক মহিলা সমিতি গঠন করেছিলেন, এবং এটার প্রতিষ্ঠার পর যেটা হয়েছে, তিনি নারী শিক্ষা প্রচারের পাশাপাশি সমাজ থেকে কুসংস্কার, মাদকাসক্তি দূর করার জন্য আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন, মানে সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যান। শুধু রাজনীতি নয়, সামাজিক নানা ব্যভিচারগুলো যাতে রুখে দেওয়া যায় সেদিকেও তিনি অনেক বড় দায়িত্ব পালন করেছিল,
1: পাশাপাশি নারীর অধিকার, নারী শিক্ষা প্রসারে
0: গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
1: তারপর কথা বলবে কনকলতা বড়ুয়া।
0: কনকলতা বড়ুয়া,
1: তিনি ছিলেন ভারতের ইতিহাসের আন্দোলনে এক সাহসী নারী, অসমে তার অন্যতম স্মরণীয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি ছিলেন। তিনি 22 ডিসেম্বর 1924 সালে বরাঙ্গাবাড়ি অসমে জন্মগ্রহণ করেন। তিনি ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মাত্র 17 বছর বয়সে তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে গোহপুর থানার পতাকা উত্তোলনের মিছিলের নেতৃত্ব দেন, এবং সেখানে ব্রিটিশের বাধা অতিক্রম করেই তিনি পিছিয়ে না গিয়েই সামনের দিকে এগুতে থাকেন। 20 সেপ্টেম্বর 1942 সালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার সাহস, দেশপ্রেম, আত্মত্যাগ আজও অসমের মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক,
0: যার জন্য তাকে
1: বীরবালা
0: হিসেবে
1: পরিচিত করা হয়,
0: সম্মান জানানো হয়েছিল এই নামে তাকে ভূষিত করে। ঠিক আছে, এরপর কার কথা বলবে? এরপর আছেন পুষ্পলতা দাস। বলো একটু।
1: পুষ্পলতা দাস ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী। তিনি অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন, একাধিকবার কারাবরণও হয়েছেন। স্বাধীনতার পর তিনি সামাজিক রাজনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও করেছেন। উত্তর পূর্ব ভারতে এই নারী বিপ্লবীদের আত্মত্যাগ সত্যি ভারতের ইতিহাস সংগ্রামে চিরস্মরণীয় হয়ে গেছে।
0: সেই তো, এই যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, হ্যাঁ, উত্তর পূর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামে তুমি যাদের কথা বললে, তারা তো আছেনই, পাশাপাশি কিছু পুরুষ বিপ্লবী ছিলেন, তাদের কথাও কিন্তু ইতিহাস শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করে। টিকেন্দ্রজিৎ সিং, ত্রিলোচন পোখরেল, তাদের কথাও কিন্তু ইতিহাস, মানে কি বলবো, যেটা ইতিহাসে সাক্ষ্য রয়েছে অনেক আত্মত্যাগের। শুধু উত্তর পূর্ব ভারতের মহিলারাই নন, উত্তর পূর্ব ভারতের কিছু পুরুষও ছিলেন যাদের সক্রিয় ভূমিকা আমাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়েছিল, উজ্জীবিত করেছিল, যার কারণে আমাদের এই স্বাধীনতার আন্দোলন যেমনি শক্তিশালী হয়েছে, তেমনি অন্যদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে, তাই না? আচ্ছা, এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এই ইতিহাসে তুমি আর কাদের কথা বলতে চাও? মানে আজকের অনুষ্ঠানে তোমার কাকে মানে মনে হচ্ছে তাদের জন্য কিছু বলতে চাও? মানে
1: এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শুধু উত্তর পূর্ব মহিষীয় নারী না, আমাদের ভারতবর্ষের অনেক নারী আছে, তারাও এই স্বাধীন ভারতের জন্য অনেক যুদ্ধ করেছেন, অনেক লড়াই করেছেন। তাদের মধ্যে অন্যতম আছে আমাদের সরোজিনী নাইডু।
0: হ্যাঁ,
1: তিনি 1879 সালে 13 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি, বক্তা ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যাকে ভারতের কোকিলও বলা হতো, যাকে আমরা আবার দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া নামেও চিনি। এরপর 1905 সালে বঙ্গভঙ্গের সময় থেকে তিনি সরাসরি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে। 1925 সালে কানপুরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসেবেও তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন।
0: প্রথম ভারতীয় নারী হিসেবে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি।
1: হ্যাঁ। তারপর তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে 1930 সালে লবণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করাই তাকে বেশ কয়েকবার কারাবদ্ধ করতে হয়েছে এবং তিনি 21 মাস এই কারা নির্যাতন সহ্য করেছেন, ব্রিটিশ পুলিশের যে কারাদণ্ডিত ছিল ওইখানে। তারপর যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তিনি ছাড়া পেয়েছেন এবং তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হন।
0: সেই তো, এছাড়াও আরো অনেকেই রয়েছেন আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলো করে আছে তাদের নামগুলোতে, তাদের নামে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং করব আমরা যতদিন আমরা বেঁচে থাকব। আমরা সবাই তাদের শ্রদ্ধা জানিয়ে যাব, আজীবন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব, কারণ আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। কিন্তু ভাবো ওই সময়টার কথা, তাদের আত্মত্যাগ,
1: দেশপ্রেম,
0: দেশপ্রেম, তাদের বলিদান আমাদের আজকের সময়টাতে নিশ্চিন্তে আমরা বসবাস করছি, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের যে চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়েছি একটা স্বাধীন দেশে, সেই চেতনায় সেই দেশের প্রতি ভালোবাসা সবই কিন্তু তাদের অনুপ্রেরণা, তাদের থেকে পাওয়া। এই যে আমরা দেশকে ভালোবাসি, তারাই তো শিখিয়েছেন যে দেশকে ভালোবাসতে হয়, তাই না? এবার কার কথা বলবে?
1: এবার আছে আমাদের ক্যাপ্টেন রক্ষী সেহগাল।
0: হ্যাঁ,
1: তিনিও ভারতের ইতিহাসের সংগ্রামে কিন্তু এক বিশিষ্ট নারী বিপ্লবী।
0: হ্যাঁ,
1: তিনি শুধু নারী বিপ্লবী ছিলেন না, তিনি সঙ্গে চিকিৎসকও ছিলেন,
0: অনেক ভূমিকা রয়েছে তার।
1: এবং আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের নেত্রীও ছিলেন।
0: সেই
1: তিনি 24 অক্টোবর 1914 সালে মাদ্রাসে জন্মগ্রহণ করেন। চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করার পরে ডাক্তার হিসেবে কাজও শুরু করেছিলেন। তারপর সিঙ্গাপুরের নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে ওনার দেখা হয় এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজাদ হিন্দ ফৌজে তিনি যোগ দেন। তারপর তিনি 1943 সালে নারীদের নিয়ে গঠিত রানী ঝাঁসি রেজিমেন্টে নেতৃত্ব দেন। নারীদের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করেছিলেন তিনি। তারপর স্বাধীনতার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এবং দরিদ্র মানুষের সেবায় তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তারপর 23 জুলাই 2012 সালে কানপুরে তিনি মৃত্যুবরণ করেন।
0: এই সমস্ত মহীয়সী মানুষদের মৃত্যু হয় না আসলে, এই যে আমরা বলছি আমাদের মনে তারা বেঁচে আছেন, তাই না? আর কার কথা বলতে চাও?
1: আর আছে, আরো আছে অনেকেই, তাদের মধ্যে সুচেতা কৃপালনী, তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন। সুচেতা কৃপালনী তিনি ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার পরে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন। নারী শিক্ষা ও সমাজ কল্যাণে তার অবদানও খুবই বিশেষভাবে উল্লেখযোগ্য।
0: এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এই ইতিহাসে যাদের নামগুলো জ্বলজ্বল করছে তাদের মধ্যে আরো অনেকে রয়েছেন, এত ছোট্ট সময়ে তাদের সবার কথা পুরো বলে শেষ করা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব একটু তুলে ধরার, তাই তো?
1: হ্যাঁ,
0: এবার কার কথা বলবে?
1: এবার বলবো কস্তুরবা গান্ধী। আশা করি ওনাকে সবাই চিনতে পেরেছেন, উনি ছিলেন গান্ধীজির ধর্মপত্নী। ভারতের স্বাধীনতা আন্দোলনে কস্তুরবা গান্ধীর এক গুরুত্বপূর্ণ নারী নেত্রী ভূমিকা রয়েছে। তিনি ছিলেন গান্ধীজির সহধর্মিনী। তার জন্ম হয় 11 এপ্রিল 1869 সালে গুজরাটের পৌরবন্দরে। তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ এবং খাদি আন্দোলনে নারীদের সংগঠিত করতেও চেয়েছিলেন। এর জন্য তিনি বহুবার জেলে যান। তারপর 1944 সালে অসুস্থ হয়ে জেলেই মারা যান।
0: সে কিরকম মনটা ভার হয়ে যায় শুনলে, তাই না? চিন্তা করো, মানে যাদের এত অবদান, যারা দেশের জন্য এত কষ্ট করেছেন, কিরকম নির্যাতন, কিরকম অবহেলা তাদের প্রতি ছিল, তাই না? অসুস্থ হয়েছিলেন এবং সেই দেশমাতার বীর সেনানী সেই কারারুদ্ধ অবস্থায় তার প্রাণ সমর্পণ করেন দেশমাতার চরণতলে। আরো অনেকেই আছেন যাদের কথা বলে শেষ করা যায় না। এবার কার কথা বলতে চাও?
1: আমাদের সবাপ্রিয় মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা 1870 সালে পশ্চিমবঙ্গে সাধারণ চাষির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন। 1942 সালে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন এবং সেখানেই তিনি ব্রিটিশের গুলিতে 73 বছর বয়সে শহীদ হন। মৃত্যুর সময়ও তিনি বন্দে মাতরম ধ্বনি দিচ্ছিলেন। মাতঙ্গিনী হাজরাকে আমরা বাংলার রানী লক্ষ্মীবাঈও বলা হয়।
0: হ্যাঁ, ওই যে তমলুকে ভারত ছাড়ো আন্দোলন যখন হচ্ছিল, সেই সময় তো নেতৃত্ব তিনি যখন দিচ্ছিলেন, সেই সময়টাতে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আর তুমি বলছিলে রানী লক্ষ্মীবাঈয়ের কথা। রানী লক্ষ্মীবাঈ তো আমাদের যে মহাবিদ্রোহ 1857 সালে যেটা হয়েছিল, সেই সময়টাতে ব্রিটিশদের বিরুদ্ধে নিজের রাজ্য এবং অধিকার রক্ষায়
1: ঝাঁসিকে রক্ষা
0: করার জন্য সরাসরি যুদ্ধে মেতেছিলেন এবং তার ওই সময়কার রূপ, ওই সময়কার যে ছবিগুলো সেটার সাক্ষী ইতিহাস। এবং অনেক ছোট বাচ্চা দেখবে এখনো তিনি অনেকের, আমাদের সবার অনুপ্রেরণার বিষয়। এবং তুমি দেখো স্কুলে যখন সাজো প্রতিযোগিতা হয় তখন অনেক বাচ্চাকে দেখা যায় এই রোলটা প্লে করতে। হ্যাঁ, তারা ভালোবেসে, হ্যাঁ, অনেক বাচ্চাই এটা করেন। একটা ছোট্ট বাচ্চাকে বুকে পিঠে বেঁধে যিনি এরকম সংগ্রাম করেছিলেন, এরকম একজন মহিষী মায়ের চরণে আমাদের প্রণাম এবং তার অদম্য সাহসের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিনন্দন তো সবসময়ই থাকবে। আর কার কথা বলবে বলো?
1: তারপর আমরা বলবো উষা মেহতা।
0: আচ্ছা,
1: উষা মেহতা 1920 সালে জন্মগ্রহণ করেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি গোপন কংগ্রেস রেডিও পরিচালনা করেন স্বাধীনতা আন্দোলনের খবর সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য। এর জন্য ব্রিটিশ সরকার তাকে কারাবদ্ধ করেন। তারপর আছে আমাদের দুর্গাবাঈ দেশমুখ।
0: আর তুমি কি এটা জানো, উষা মেহতা গোপনে কংগ্রেস রেডিও চালিয়ে ভারত ছাড়ো আন্দোলনের খবর চারিদিকে পৌঁছে দিয়েছিলেন ওই সময়টাতে? মানে এটা একটা বিরাট ব্যাপার। এখন হলে ঠিক ছিল, এটা কোনো বলার অপেক্ষা রাখে না, এখন আমাদের সবকিছু আমাদের হাতের মুঠোয়। কিন্তু ওই সময়টাতে এরকম একটা অভিযান চালানো, এরকম একটা সাহসিকতার কাজ করা, এটা কিন্তু মানে বিরাট ব্যাপার, তাই না? ঠিক আছে, আর কার কথা বলবে?
1: এরপরে আছে আমাদের দুর্গাবাঈ দেশমুখ।
0: আচ্ছা,
1: দুর্গাবাঈ দেশমুখ তিনি খুব অল্প বয়সে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি অসহযোগ আন্দোলনে অংশ নেন এবং পরবর্তীকালে নারী শিক্ষা, সমাজ সেবা ও সংবিধান প্রণয়নে কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
0: নামটা আবার বলে দাও।
1: দুর্গাবাঈ দেশমুখ।
0: দুর্গাবাঈ দেশমুখ। আরো আছেন অনেকে, তাই না? তুমি আর কার কথা বলতে চাও?
1: আর আছে অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী 1901 সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে আন্দোলনের নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাকে ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনাও বলা হয়।
0: সেই, এবং তাকে দেখে অনেক মহিলারা এগিয়ে এসেছিলেন।
1: হ্যাঁ,
0: ওই সময়ে তাকে দেখে অনেকে পথে নেমেছিলেন।

0: দেশমাতার জন্য আত্মবলিদানে উদ্দীপ্ত হয়ে। আর প্রীতিলতা ওয়াদ্দেদারের কথাও কিন্তু আমরা বলতে পারি, তাই না? পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে আক্রমণে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং সবচেয়ে দুঃখের বিষয় এটাই, তিনি ব্রিটিশদের হাতে ধরা দিতে চাননি, ধরা পড়তে চাননি, যার জন্য নিজেই আত্মবলিদান দেন, বিষ খেয়ে ফেলেছিলেন। ভীষণ মর্ম বিদারক একটি ব্যাপার, তাই না? আসলে কি বলবো, আসলে তাদের যে চিন্তা চেতনা, অসম্ভব ভাবে তাদের ব্রিটিশ বিরোধী মনোভাব, ব্রিটিশদের প্রতি ঘৃণা, এরকম একটা কাজ করতে সাহস জুগিয়েছিল, এটা কিন্তু কম সাহসের ব্যাপার না, নিজেকে শেষ করে দেওয়া, তাই না? কল্পনা দত্তের কথা বলতে পারো, সূর্যসেনের সঙ্গে যিনি ছিলেন, সূর্যসেন মাস্টারদের সাথে চট্টগ্রাম অস্ত্রাগার দখল, বিপ্লবী কর্মকাণ্ড যেগুলো ছিল তাতে তিনি সক্রিয়ভাবে মাস্টারদাকে সাহায্য করেছিলেন। কল্পনা দত্ত, তিনি ছিলেন একজন এমনই বিপ্লবী যিনি একজন পুরুষের মতো মাস্টারদার পাশাপাশি, আমরা সবাই জানি মাস্টারদার যে সমস্ত কর্মকাণ্ড ছিল, সূর্যসেনের যে সমস্ত কর্মকাণ্ড ছিল, সেগুলো একটু কি বলবো, একটু বিধ্বংসী টাইপের, মানে যা করবেন তো করবেনই, তাই না? ওই স্বাধীনতার সংগ্রামে দেখা গেছে তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সঙ্গে যারা ছিলেন, একটু অন্য ধরনের, একটু অন্য ধরনের, একটু শক্ত মনোভাবের, যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি, তাই না? একটু সাহসী পদক্ষেপ নিয়ে যারা কাজ করেছেন তার সঙ্গে, তাদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তুমি কি আর কারো কথা বলতে চাও?
1: এই মহিষী নারীরা সত্যি প্রমাণ করে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য নারী পুরুষের কোনো ভেদ নেই। তাদের মধ্যে দেশপ্রেম, আত্মত্যাগ ও সাহস ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শক্তিশালী করে তুলেছেন। তারা ভারতের স্বাধীনতা অর্জনে ইতিহাসের নারীদের অবদান পুরুষদের মতোই কিন্তু স্মরণীয় হয়ে আছে। বলা যেতে পারে যে পুরুষদের থেকে নারীরাও কিন্তু কোনো তুলনায় কম নয়।
0: সেই সেটার সাক্ষী রয়েছে ইতিহাস। আমরা আজকে যে বিষয় রেখেছিলাম, উত্তর পূর্ব ভারতের মহিষী নারীরা, সে সঙ্গে বলতে বলতে আমরা কিন্তু স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা বললাম, তাদের স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম, তাই না? তোমার দৃষ্টিভঙ্গিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, এই ইতিহাসে দেশ নায়ক বা যে দেশ নেত্রীরা রয়েছেন তাদের কথা স্মরণ করে বা দেশের কথা স্মরণ করে সবশেষে তুমি কি বলতে চাও? এক কথায় বলে আমরা অনুষ্ঠান শেষ করব।
1: সবশেষে আমরা এটাই বলতে চাই যে ভারতের অন্যান্য মহিষী নারীদের মতোই উত্তর পূর্ব ভারতের মহিষী নারীরাও সাহস, আত্মত্যাগ, দেশপ্রেম, সত্যি ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারাও পুরুষদের হাতে হাত মিলিয়ে সমানভাবে আমাদের স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছেন। তাদের এই সংগ্রামে আদর্শ হিসাবে নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
0: বাহ, দারুণ বলেছ। শ্রোতা বন্ধুরা, উত্তর পূর্ব ভারতে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মহিষী নারীরা, সে সম্পর্কে তো শুনলামই কথা প্রসঙ্গে। স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের অনেক মহিষী নারীর কথাও আমরা শুনলাম, আর সে সঙ্গে তাদের সবাইকে অটুট শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের রবিবারের আলাপচারিতা এখানেই শেষ করলাম। আজকে আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকা প্রীতিকা পাল, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।
1: নমস্কার।
0: নমস্কার।

শুনলেন অনুষ্ঠান আমি নারী। আজ রবিবার, রবিবারের আলাপচারিতে এই অনুষ্ঠানে বিষয় ছিল স্বাধীনতা সংগ্রামে উত্তর পূর্ব ভারতের মহিয়াসী মহিলারা। এ নিয়ে বললেন শিক্ষিকা প্রীতিকা পাল, সাক্ষাৎকার গ্রহণকারী সুপর্ণা সাহা। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধু, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন আপনাদেরকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান।

শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পূর্ণ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। শুনবেন পূর্ণ হিন্দি ছায়াছবির গান। আজকে শুনবেন একই ছবি থেকে গান, ছবির নাম সুজাতা। প্রথম গানটি শুনবেন তালাত মাহমুদের কণ্ঠে। শুনুন তাহলে প্রথম গানটি।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন গীতা দাত এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। অবকাশ অঞ্জনী অনুষ্ঠানে শুনছেন সুজাতা ছবির গান। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতাবন্ধুরা শুনলেন আশা ভোসলে এবং সহশিল্পীদের গাওয়া এই গানটি। অবকাশঞ্জনী অনুষ্ঠানে আজ শুনছেন একই ছবির গান, ছবির নাম সুজাতা। গানের কথা মজরু, সুর এস ডি বর্মন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন শচীন দেববর্মনের কণ্ঠে। শুনুন তাহলে এবারের গানটি।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: বিজ্ঞাপন পেরিয়ে আবারও অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছেন অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। আজকে শুনছেন একই ছবি থেকে গান, ছবির নাম সুজাতা। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন গীতা দত্তের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে। আজ শুনছেন একই ছবির গান, ছবির নাম সুজাতা। গানের সুর SD বর্মন, কথা মজরু। শুনুন তাহলে সবশেষ গানটি।
1: अंधे ने भी सपना देखा, क्या है जमाना।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পুরনো হিন্দি ছায়াছবির গান অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনলেন একই ছবির গান, ছবি ছিল সুজাতা। গানের সুরকার ছিলেন এসডি বর্মন, কথা মজরু। শেষ হলো অবকাশ সঞ্জনী অনুষ্ঠান।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশ বাণী বিলোনিয়া শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শিল্পী পূর্ণদাস বাউল।

0: শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন রথীন্দ্র রায়ের কণ্ঠে। লোকসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে গানটি শুনবেন অংশুমান রায়ের কণ্ঠে।
1: ঢং দেখে আর বাঁচি নে, অত ঢং করছিস কেনে? যা যা ডাইকছে, কাছে যা কাছে যা।

এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন লোকসঙ্গীত, সবশেষ গানটি শুনলেন অংশুমান, মাফ করবেন, সবশেষ গানটি শুনলেন রথীন্দ্র রায়ের কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন নাটক চেথুয়াংয়ের প্রথম ভাগ, রচনা রুহি দেববর্মা। নাটকের পরে শুনবেন ককবরকে আধুনিক গান শিল্পী কান্তি কলই। তাহলে শুনুন প্রথমে ককবরক নাটক চেথুয়াংয়ের প্রথম পর্ব, রচনা রুহি দেববর্মা।

0: মানি
1: আমা
0: নি নি তো সোনা মাজারে বাইকে নি নানো মাইখুর রদি তার বাইকে কাহাম কে খলব ওই বাকাসা কাটি সাই দিদি নংথু থুক
2: তাম
0: ও বরখসান বড় মালাই খাসা
2: বড় মালাই নানি আ মানি সাবাই মা জাগন তাম দেশার হুঙ্গ চক চক আচো জাগ মখরা জারা হা
0: তাম হিংসা সুমি দে নাইখা
2: তাই তাম অংনানি হুমবান দা ছানো কব বসাবা
0: কব বনি বুসাবা হুমবান দা সাংকে হিংকিবা নগসে নাই বলে বলং কুতু রগ তাম তুরুং সাব করি করি নি বুনি ওয়ানালি দ্রব হ্যাঁ ইয়াকু ইয়াসে বুকরা দাগে থাকবে ক্যা তাই কুবনি দংখা হিনি সে তাম সা হিংকিবা কাহাম কোকসে বলা কাইখিবা কাল কাই রুসি নাই তাই তাম তাম হেন
2: আও কাই আখাই তাই তাম খাইনা সা থুসি দি খানা পুমাই কে ইয়া সাজা নাঙ্গানো বরং কথুক মাহিমি ফেমনি লেং সকা হরি হরি

0: রিহিনই কোনে খাইতি শালাই গ্রাদি
1: বিয়া মথাং রং গাছি দো
0: আং খুলছে কি শা মালু গুলা নাই
1: দো নুংবো ইয়া কারবাই শি কাইতা মংসা
0: পাইখু পাইখা মানে মাইলো খুরবাই দি
2: খুরবাই কে আসা সিসা ফাইবাই সি দি মাইসে কসাং থাংবাই কিয়া

0: তামা নানা,
1: আনো বল কিছু রেখে গেলা থাপাশালা কিছু হর মুসং করে না
0: হিন্দি নানাই ক বল
1: ও ও ও সেতে তুমি কথা কিছু তো গাতে
0: ও বুড়ি সে মাস ভাইব পাইলে লাংলিয়া হিন্দি
1: আ সৌরব বাবা হ্যাঁ হেজে লাগছি না তাতে তাপতে হিন্দি হিন্দি হরে হরে
0: বাহাই তামু খাই মানে চা খা ফাতং নি বুফা
2: আমবো বেলাই খাইনো ওয়ানামা গলাইখ তামো খানামা তৈ খাইবা সাজক বো থৈছি মানু বতাবাই কাজং নাছে গোছিয়া সাজলাবো নগনি নংখরিছি থাংমান ফোন তব কবিনি বরি বৈলে কাজং নাছে সয়া জলি ওই যে সাফা নংথন নই কাইখাবা তমালে তমায়া দাংন
0: আব বনো বিশি ওয়ানা লাংছিউ ও থুইব মুক্তির থাংলিয়া চাইব ততরা লাইলিয়া সাজব মাসা সাজলাব মাসা শ্বশুর তাইয়া খাইবা তোমালে তোমায় দংন আনিলে বুখাসে গলি দংশি ও তাবুসে বুঝা সিগা তৈ দং হেন সাগন বার বুফাশি ও
2: ফাতুমি বুমা নংলে তাম জানি হিন আংকে হিন ফাইদি কাই নরে লাইছি নৌ বরিমা গছিয়ালে নখুনি সাজকবা যে সাকাই ফানো থামুগে মানানো চলা সানে ককতে অংয়া হিনখাই চলা বরক যে সাফানো অংগৈ দা থাংন আবন চলা সানাইমানি তৈ ফাইদি কাইনর লাইছিন তাই দামো খাইনাই সাকনি কসা সাকতে সামা শিবো বুইবা বড় সিনাই হিনো যে সাফানো হিনবাইগ্রা সিথুন তাম হিন নং
0: আও তাই দামো খাইনাই বুনি মুনিমু বুনি খাজামু ফান অংরা চিতন তব বুসা বুতনি মুখাংবা নগৈমা দং চিতন ঈশ্বর দে খাইতৈ খনা ফুঙাইকে পারানি বড় নসে কিছা খবর উবাইছি দি খল নাঙানো
2: আসেকটা ওয়ান চোখ পাইছি
0: কাই থেবা সালে সালতাম বিশন কাই রলাই মা তাবলে
2: খুজি দি হলব তোকাবা হরি হরি

0: ও মা, ও মা আমি হাঙা লামই রুখা মায়াম গা তঙই কিসা তক রুগি তংসি দি সলা সাবাই বুড়িমা নিকালি বাই নি চুয়া কিয়া সঙ্গে নাঙানো
1: বুঝিখা ও বড় রোগবা আনো খগেছে দিদা ভাই আনো কাইনা নাই থুইছে মানো আংলে দিদা ভাই কাইজা গিয়া ওমো তোমা কপাল সানি তো বোখা মতে গাইদর নাংখা সিনে কাই থরচা তোমা বসেখা তা বোখাই হানি মনে মো বইনি আলামো মানে তো নাখা মা ফানি কক নব বাহেকে নর নাই কিসিব থুই গরানো মথুই সায় অ খালই তুগুইসার ওই তরি তু মান বাহাইবা কক নর নানি অংখা।

আপনি ভাবি ন মা বাবু সঙ্গ পারানি বরং নাই খাই সাবাই আমি তোমার চেষ্টা আছো হর দিক থাকা।

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরকে আধুনিক গান, শিল্পী ছিলেন কান্তি কলই। অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন ককবরক নাটক চেথুয়াঙ্গের প্রথম ভাগ, রচনা রুহি দেববর্মা। সবশেষে শুনলেন ককবরকে আধুনিক গান, শিল্পী ছিলেন কান্তি কলই। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে। অনুষ্ঠানে আজ শুনবেন নাটিকা কৃষিতে সাফল্যের জন্য আবহাওয়ার সঠিক পূর্বাভাস। এই প্রসঙ্গে নাটিকায় অংশগ্রহণে খেতে খামারে বিভাগের উপস্থাপকরা।

0: Gandá. Hoje o Gandá. O Gandá.
1: ঘুমাইছিল হেও শান্তি কোন গাই ডাক দে ভাই তো না কি জানে ও কোন গারে আরে নুরুনি একরে সন্ধ্যা নাই হাইস নাই বে না কি একে টুক টুক চলি আই কুদু ঘুমাইতে দাও না একরে
0: হোগেন্দার কই
1: সারা দিন মাঠে আসিলাম বুঝো নি একে সাজ বাস করতে করতে জান স্যার মানে আজ কুদু ঘুমাম কোন মজে তাই না চলি আইছো নি
0: হোগেন্দার কই
1: হ্যাঁ
0: আ হারা আলু দেন বিরক্ত জান গন
1: বিরক্ত না কোন কোন সময় ওই
0: বাপরে খুব দেখতে বুঝলি
1: না না বাবুরে তোমরা আসো দেখা তো হাস রোয়াসে টোয়াসে করি হন মানে বয়স হইলে বুঝো নি ওই বয়সের ভার মনে হয় না আরে এ হাসি খেলে দিন যায় তাইলে তো সাচ্চে বুঝো না
0: হ্যাঁ বাতি কত নাই সাজ বাসন করি আর ভাইতে নাতি মাতি লুগুনে খেলাধুলো করি এই তো আর কিতা
1: আর কিতা আচ্ছা হন কি যে কিতা মনস্থ করি আইসো কোন যাবে তাই নাকি
0: না কই হ্যাঁ আই তো বুঝেন নি কবা তো হুর সেউন সেরো হাসি দাম
1: আচ্ছা
0: বুঝেন নি হিবের কিতা হিজ হচ্ছে জানেন নি হালসি করিডোর সেরি ওই রেডু সেন্টার যে কয় সার তার কয় হাবা বাতা তারপরে কোতে বিষ্টি মিষ্টি হইব ফসল পরামর্শ সইগিন হিন এক নাই বাহালা করে হলমল করিনি বুঝেন নি হিন না করেছে তাকে হবজ সেখানে ধরামর খাই রয়েছে বুঝেন নি
1: কি হয়েছে ঘটনা
0: হ্যাঁ কি হয়েছে আরে কদিন আগে যে ও হোদার মতো খারাপ হারা পড়ছিল
1: ঠিক কথা কইছো এই জন্য তো কইছে ওই যে আমরা যে তোমার একজন স্যার আছে না দিবাকর দেব
0: দিবাকর বাবু
1: হ্যাঁ দিবাকর বাবু সাফল্যের জন্য বুঝছো নি যে আবহাওয়ার যে সঠিক যে পূর্বাভাস যে আবহাওয়ার যে পূর্বাভাস এটা দেয় এটা সঠিক ভাবে তো দেয় এটা যদি আমরা মানি চলেন হ্যাঁ তাহলে আমরা কিন্তু অনেক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পারবেন তো স্যার একদিন কইছে এদিনকা বাজারে গেছিলাম যে দেখা হয়েছিল তো এদিন অফিসেও দেখা হয়েছে তো স্যারে কচ্ছে আমরা যদি কোনো সমস্যা হয় বুঝলেনি আমার কাছে চলে তো আমি ভাবছি না এই যে চাষবাসের সম্পর্কে তোমার ওই যে আবহাওয়া যে পূর্বাভাস টাস কয় ঠিক আছে নি স্যারে কচ্ছে যে এটা তো আমরা আগে স্যার কিয়া কয় তো ঠিক আছে ওই কোনো সময় কোন দিন বৃষ্টি হয় কোন দিন কুয়াশা বেশি হয় কোন দিন কুয়াশা উঠবে কয় স্যার কয় না আমরা একটা ভালো করে মন দিয়ে শুনবেন আমরা আমার কাছে একদিন আইয়েন এই জিনিসটা নিয়ে একদিন আমার করে ভালো করে বুঝাই দেব আর তাহলে দেরি করি না চলো দাঁড়াও আই ওই সাতগা গায়ে দিল উফ উমা গুমা সাই গো সাতগা তো অসাই কুদুর ওই ওই হ্যান্ডি গা তো কুদুর ভরি যাই তোমার কুত্তা হালে বুঝনি আস্তে আস্তে যাবো বেশি যোগাযোগ করিও না বুঝলি চলো হাঁটো হাঁটো হাঁটতে
0: কথা দেখলি তো আর আমাকে তো ঢল লাগে কিন্তু
1: ইঞ্জেকশন দে বুঝো নি এই যে নোক কাটে সারে যে আদর করে এটি যত্ন আদর যত্ন করে বুঝো নি সার একটু
0: তাড়াতাড়ি
1: এইসব কথা কইও না বুঝো না তাড়াতাড়ি না কিতা করো কি জানি চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি গেলে গততে ধরবা নাকি ধর হাত পা ভাঙলো আরে বাইতে গেলে এবার ওই ধরবো আরে ধরব কোথায় আনা ইয়ারে কমে লেগে গেছে গতমতি হাল হাত পা ভাঙিয়ে আনছো চলে স্যার বা চলে যা স্যার স্যার
0: স্যার দাঁড়ে নুহুর দেখ আর তো বেগুন নুহুর কেন লাগে
1: আস্তে স্যার আমরা সবাই সম্মান দিয়ে কথা কয় বুঝলি চুপ চুপ করো আস্তে স্যার শুনবো

0: 허리도 저렇게 로차 입어. 아스나스 보. 뭐요? 사례 뒤도 보이세요?
1: 예.
0: 아차 사안. 에 어건 눈 미아를 루야시 보지니 사.
1: 아차.
0: 아무래도 딱 소무사. 이제 사안. 에 기타 짜즈바세. 보지니 사. 이제 그리시 대하리. 그리시 대 샤플러 존나. 사안 아보호와 이제 쇼티 푸르바바. 보지니 사. 이때 기산 많이 때또 소소머제 그리시 푸르바. 아보호와 푸르바. 기타 기타 코스 보지니. 아슬로 사안 이 배파타 기사. আমি বুঝি স্যার ঘুরাও একটু কম বুঝে আছি স্যার নুরুরে নুর আনে ধরছে স্যার একদিন বুঝে নি কম সুগন্ধা আমার এই ব্যাপারটা কি স্যার কীটা কমছে স্যার কয় যে অনেক সঙ্গে বৃষ্টি হইব বৃষ্টি হইতো না
1: আপনি গাছ লাগাইবেন আপনি ফসল লাগাইবেন আপনার ফসল লাগাইবেন আপনি যেমন ঘরে ঢুকতে যাবেন তো ঘরে ঢুকতে গেলে ঘরটার মধ্যে জল আসেনি আপনাকে দেখবেন না পাড়া দিয়া যে ঘরে জল আসেনি আপনার ক্ষেতের মধ্যে যখন বীজ লাগাইবেন আবহাওয়ার যে কিষাণবাণী অনুষ্ঠানে আমরা কয়ে দিই না সবসময় বা বিভিন্ন যারা অধিকর্তারা যায় কৃষি বিশেষজ্ঞরা যায় তারা কয় না যে ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বা ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এমন কয়ে দেয় না
0: হ্যাঁ
1: আপনারা দেখছেন না যে তখন বৃষ্টি হয় বা ইয়ে হয় পরিবেশটা অন্যরকম থাকে আবহাওয়াটা অন্যরকম হয় এটি প্রমাণ পাইছেন না তো যখন আপনি বিচি লাগাইবেন তো বিচি লাগানোর আগে যদি এটি না শূন্য লাগান তাহলে তো বৃষ্টি হইব আপনার বিচি পচে যাবগা আপনার ক্ষেত নষ্ট হইব এটি তো হওয়াটাই স্বাভাবিক
0: চুপচাপ বয় ওই স্যারে কি তাকে জানো নি ওই যে আবহাওয়ার পূর্বাভাস আমরা কি উপকার করে এটা নিয়ে স্যারে করতে
2: বেগুন গাছ টমেটো গাছের কি গিয়ে দন লাগবো আবার আলু স্যার সেদিনে শুনছি স্যার আলু দশা রোগে বৃষ্টি হইলে দশা রোগ হইতে পারে এখানে আবহাওয়ার পূর্ব
0: না কৃষি
2: পরামর্শ
0: কৃষি পরামর্শ
1: শুনো এই যে এখন কইছো আলুর দশা রোগ হইতে পারে আবহাওয়ার ইয়ে হইলে আলুর দশা রোগ বা আলুর পাতার বিভিন্ন রোগ হইতে পারে এটা সত্যি কথা যখনই দেখবা সবসময় মনে রাখবা যখনই দেখবা আবহাওয়া মেঘলা হয়ে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে এমন গেছেগা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ২৪ ঘন্টা হইতেছে সঙ্গে সঙ্গে এটার মধ্যে ছত্রাকনাশক বা কার্বন ডাইঅক্সাইড মেঙ্কুজেব জাতীয় যেই ওষুধ গুলো আছে পদার্থ গুলো আছে যেটাকে আমরা কেমিক্যাল নাম আমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস মেঙ্কুজেব এটা বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায় রেডোমিল গোল্ড এভোনেম বিভিন্ন নামে পাওয়া যায় তো ওইগুলা কি করতে লাগবো ওইগুলা দুই গ্রাম প্রতি লিটার জলে গুললে এটা স্প্রে করলে এই রোগটার আইতরা
0: আচ্ছা
1: ইডি মাথায় রেখে কৃষাণবাণী অনুষ্ঠানের মধ্যে আমরা তো প্রত্যেক সময় এগুলা কই আবহাওয়ার কথা মাথায় রেখেই কৃষি কৃষক যারা আছে সবসময় কৃষাণবাণী অনুষ্ঠান আবহাওয়া দপ্তরের বিভিন্ন যেই টেম্পারেচার বা আবহাওয়া কিরকম যাইব পূর্বাভাস যে দেয় ইডি মাইন্না সেরা কাজ করতে লাগবে তাইলে ফসল ভালো হইব
0: ও নুরু দেখছো নি রেডিওতে যখন কইব ওই যে কইব না আগামী ওই যে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত বা আগামী দুই তিন দিন একটা পূর্বাভাস দেয় না ঠিক নেই স্যার ওই পূর্বাভাসের সময় কই দেয় না আগামী তিন দিন ওই যে তোমার বিশেষ করে তুমি যে সময় স্যার ওই তুফান তুফান যে সময় হয় স্যার এই সময় তো খুব দরকার স্যার কারণ তুফানের আগে আমরা যে পূর্বাভাস পাই তুফানের আগে যদি আমরা পূর্বাভাস তাহলে আগের থেকে আমরা ওই যে করলা গাছের
1: হ্যাঁ
0: তারপরে তোমার তোমার কিটা
1: আমরা কয়ে দিই না যে ইডি করবা তাপমাত্রা এমন রাখ থাকবো তখন যেমন কয়ে দিল তাপমাত্রা বেশি থাকবো
0: হ্যাঁ
1: তাপমাত্রা বেশি থাকবো এখন যদি তুমি শূন্য শিরাও না শূন্য বয়ে থাকো বা নাই শুনো তাহলে কেমন তাপমাত্রা বেশি থাকবে তো জল দেওয়াল দিতে লাগবো

0: শুকায় যাইব গা, এটি মাইন্যই তো করতে লাগবো, জলের ব্যবস্থা রাখতে লাগবো, আগের থেকে জলের ব্যবস্থা তুমি তৈরি করে রাখবা, যখন মেঘলা হইব তখন এই যে কইলাম ছত্রাক নাশক পদার্থ আমার ব্যবহার করলাম, তো তার লিগে যে ধরনের যে সেই জিনিস লাগবো এটি আমার আগের থেকে রেডি রাখতে লাগবো। আবহাওয়াই তো মেইন, আবহাওয়ার বিরুদ্ধে গিয়ে আমরা ফসল ফলাইতে পারতাম না, আবহাওয়ার নিয়ে আসিরেই আমরা প্রকৃতির নিয়ে আসিরেই আমরা চলতে লাগবো, প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতিও আমরা ছাড়তো না,
1: ঠিক কথা। হ্যাঁ,
0: তো প্রকৃতির নিয়ে যখন চলতে লাগবো আবহাওয়ার যে পূর্বাভাসটা আমরা দেই বা কিষাণ বাণী প্রোগ্রামে দেয় বা বিভিন্ন দপ্তর থেকে যে পূর্বাভাসটি দেওয়া হয় এই ইডি মাইনা সেটা তোমরা কাজ করবা, এটি করলে তোমরা ফসল যেমন ভালো হইব, রোগ আক্রমণ কম হইব, তোমরা লেগেই তো এইগুলো করা হয়।
2: হ্যাঁ, একবার বুঝেন নি, হাউলিয়া যায় আমাদের হাউলিয়া হাউলিয়ায় বিষ্টি শুনিয়া রে বহর ডাবাটা শুরু হোক না, হ্যাঁ বুঝেন নি হর লাগাত করছিল বুঝেন নি, হ্যাঁ বহর ডাবাটা হাসগান ছাতি কিনে রয়ে গেছে, হ্যাঁ তো বলে বিষ্টি আটকাইব বুঝছেন নি স্যার, হাউলিয়া হাউলিয়া
3: আন্ডা স্যার ইয়ের খেতে তো আলু খেতে তো বৃষ্টি হয়ে গেছে দূর না, তখন আন্ডা স্যার কলা হাতা উপরে ইয়ে দি সামনে দিয়ে দিছে কলা হাতা
2: স্যার কই, হ্যাঁ বহর ডাবাটা ছাতি হাসগান কিনে রয়ে গেছে, হ্যাঁ তো বলে
1: আপনি যে কথা বলছেন স্যার, প্রকৃতির সঙ্গে মানিসারি আমরা কাজ করতে হবে, প্রকৃতি যেভাবে থাকে সেইভাবে আমরা মানি করতে হবে, যেমন সামনে যদি স্যার আগামী দুই তিন যদি বৃষ্টির পূর্বাভাস থাকে তাহলে আমরা এখন যদি মনে করেন নতুন যদি চারা গাছ বা নতুন যদি বীজ ফেলাই তাহলে এটা আবার
2: বন্ধ
0: লাগবে,
1: আমরা জানি যদি ভারী বৃষ্টির যদি সম্ভাবনা থাকে তাহলে আমরা জমির যার নালা ডালা পরিষ্কার রাখতে হইব এবং জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখবো, ঠিক না স্যার?
0: হ্যাঁ,
1: তাহলে আমরা জল আর মানে কি সারা বা বীজ মানে জল
0: ভাসি যেত না, পোস্ত না, বিভিন্ন রোগ আক্রমণার্থীকে আমি আমার গাছরে আমি রক্ষা করতে পারুম, এইগুলা মাথায় রেখে আমার কাজ করতে লাগবো।
1: আচ্ছা আচ্ছা স্যার, এই যে স্যার বৃষ্টির যে আবহাওয়ার যে পূর্বাভাস, ঠিক আছে আবহাওয়ার যে পূর্বাভাস এটা তো স্যার ওই যে লেম্বুসরা থেকে দেয় স্যার,
0: লেম্বুসরা যে কৃষি কৃষি বিজ্ঞান কেন্দ্র আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ।
2: লেম্বুসরা
1: কৃষি বিজ্ঞান কেন্দ্র,
2: ইয়া তো শুনছি,
1: হ্যাঁ লেম্বুসরা জাগার নাম, ঠিক না স্যার?
0: লেম্বুসরা
3: আবহাওয়ার খবর কিন কর,
0: লেম্বুসরা একটা জাগার নাম, লেম্বুসরা একটা জাগার নাম, যেমন আগরতলা একটা জাগার নাম, বিলুনিয়া একটা জাগার নাম, লেম্বুসরা একটা জাগার নাম।
1: স্যার আরেকটা আমরা অনুষ্ঠান দেখছি স্যার, ওই যে লেম্বুসরা থেকে অনেক সময় আমরা একটা জিনিস পাইছিলাম স্যার এক সময় মোবাইলে, স্যার অন্ত স্যার মোবাইলে জুসা ওই ইউটিউবে সাথে সাথে মেঘদূত স্যার এমন একটা কোন অ্যাপটা আছে মেঘদূত,
0: ওই অ্যাপের মাধ্যমে তো আপনি কইতে পারবেন,
1: হ্যাঁ মেঘদূত একটা অ্যাপ আছে না স্যার, হ্যাঁ এই মেঘদূত অ্যাপের স্যার আমরা যদি চাই এটার মধ্যে স্যার আবহাওয়ার পূর্বাভাস কিন্তু
0: আবহাওয়ার সব পূর্বাভাস দেয়, এই যে কৃষি দপ্তর যে আছে লেম্বুসরা কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা আইসিআর যেটা আমরা কয়ে থাকি শর্ট ফর্মে, ওইখান থেকে প্রত্যেক দিন সকালবেলা কি যাইব দিন, পরের দিন কি যাইব, 48 ঘন্টা পরে কেমন যাইব, আগামী 7 দিন কেমন থাকবো, আগামী 3 দিন কেমন থাকবো, প্রত্যেক দিনের আপডেট তারা ওইখানে দিয়া দেয়, ওইটা দীক্ষা যদি মাইন্য আপনারা কাজ করেন আপনারা দেখবেন ফসলও ভালো হইব, আপনারা কোনো অসুবিধা হইতো না, এই যে আপনারা কইতেছেন পুচ্ছা দিতেছে গা ভাষায় নিতেছে গা ইডি হইতো না, আপনারা এটি মাইন্য কাজ করবেন, এটি শুনবেন।
1: আচ্ছা তাহলে আমরা যদি এই যে কৃষির যে পূর্বাভাস, এই পূর্বাভাস মানে যদি আমরা চাষবাস করতে পারি বুঝলেন, তাইলে কিন্তু আমরা চাষের দিক থেকে অন্তত ক্ষতিগ্রস্ত হইতাম না বেশি একটা,
0: না
1: ঠিক না স্যার?
0: একদম
1: ক্ষতিগ্রস্ত হইতাম না, তাইলে আমরা মোটামুটি লাভবান হইতে পারবো, ঠিক না স্যার?
0: একদম আপনারা মাইন্য কাজ করবেন।
1: হ্যাঁ স্যার, স্যার আমরা যদি সমস্যা হয় স্যার আমরা স্যার আবার আমার আজকে স্যার আইবো স্যার,
0: হ্যাঁ
1: নমস্কার স্যার,
3: নমস্কার স্যার, স্যার
2: আমরা
3: জানার কথা
1: অনেক কিছু আমরা শুনতাম পাচ্ছি স্যার, বুঝতাম পারছি।

এ সাফল্যের জন্য আবহাওয়ার সঠিক পূর্বাভাস, অংশগ্রহণে খেতে খামারে বিভাগের উপস্থাপকগণ। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। শুনছেন খেতে খামারে অনুষ্ঠান।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন খেতে খামারে অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারে শুনবেন লোকগীতি শিল্পী তপন রায়।

খেতে খামারি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত, শিল্পী ছিলেন তপন রায়। শেষ হল খেতে খামারি অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, ছোটবেলাটা কেমন জানি হারিয়ে গেল। বড়বেলায় এসে মনে হয় ছোটবেলার ছোট্ট ছোট্ট খুনসুটির মধ্যে ছিল অপার খুশি, অপার আনন্দ। সত্যি কথা বলতে, হাসি কান্নায় মেশানো সেই সব দিনে যেতে কার না মন চায়। কেমন ছিল আপনার ছোট্টবেলার দিনগুলো, কথা বলুন আজকের রবিবারের আড্ডায় রাত 8:05 থেকে। বিষয়, ফেলে আসা ছোটবেলার দিনগুলো। বিষয় আবারও বলছি, ফেলে আসা ছোট্টবেলার দিনগুলো। ফোন করবেন 8731875545 এ ফোন নাম্বারে।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। 7:05 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনবেন 32তম পর্ব, বিষয় লক্ষিন্দরের বরবেশ বরযাত্রীগণ সহ চন্দ্রধরের উজ্জয়িনী নগরে যাত্রা, পরিবেশনায় নীলিমা সাহা এবং সহশিল্পীরা। 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককব্রক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। 8:05 শুনবেন রবিবারের আড্ডা, ফোন ইন টকশো অনুষ্ঠান। আজকের বিষয় ফেলে আসা ছোটবেলার দিনগুলো। 9:00 শুনবেন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। নাটকের পরে শুনবেন আধুনিক গান। 10:00 শুনবেন হারানো দিনের গান। 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আজকের অধিবেশন। আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি জানলেন আকাশবাণী বিলোনিয়া।

0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পদ্মা পুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। শুনবেন 32তম পর্ব, বিষয় লক্ষিন্দরের বরবেশ, বরযাত্রীগণ সহ চন্দ্রধরের উজ্জয়িনী নগরে যাত্রা। পরিবেশনায় নীলিমা সাহা এবং সহশিল্পীরা। শুনুন তাহলে পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান, তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ। তাও

0: বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
1: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, শুনলেন এর 32তম পর্ব। বিষয় ছিল লক্ষিন্দরের বরবেশ, বরযাত্রীগণ সহ চন্দ্রধরের উজ্জয়িনী নগরে যাত্রা। পরিবেশনায় ছিলেন নীলিমা সাহা এবং সহশিল্পীরা। আকাশবাণী বিলোনিয়া।

আমাদের অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, ছোটবেলাটা কেমন জানি হারিয়ে গেল। বড়বেলায় এসে মনে হয় ছোটবেলার ছোট্ট ছোট্ট খুনসুটির মধ্যেই ছিল অপার খুশি, অপার আনন্দ। সত্যি কথা বলতে, হাসি কান্নায় মেশানো সেই সব দিনে যেতে কার না মন চায়। কেমন ছিল আপনার ছোটবেলার দিনগুলো, কথা বলুন আজকের রবিবারের আড্ডায়। রাত 8:05 থেকে আজকের বিষয়, ফেলে আসা ছোটবেলার দিনগুলো। ফোন করবেন 8731875545 এই নাম্বারে। নাম্বার আবারও বলছি, 8731875545 এই ফোন নাম্বারে। ঘোষণাটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, আপনার বাড়ির দোকানের বৈদ্যুতিক তারের অবস্থা নিয়মিত পরীক্ষা করান এবং শর্ট সার্কিট বন্ধ করুন। গ্যাস ভর্তি সিলিন্ডার দাঁড় করিয়ে রাখবেন। শুইয়ে রাখা সিলিন্ডার থেকে তরল গ্যাস চুইয়ে পড়লে বাতাসের সংযোগে প্রসার লাভ করে এবং আগুনের সাথে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে সন্দেহ হলে দেশলাই ধরাবেন না এবং বৈদ্যুতিক সুইচ টিপবেন না। জানালা দরজা খুলে দিয়ে গ্যাস মেরামতকারীকে ডেকে নিন। রান্না হয়ে গেলে গ্যাস আগুন নিভিয়ে ফেলুন। চুল্লি এবং গ্যাস সিলিন্ডারের সুইচ বন্ধ করুন। রান্নার সময় আগুনের উপর ঝুঁকবেন না। রান্নার স্টোভ টেবিলের উপর রাখুন। আবর্জনা ফেলবার পাত্রে গরম ছাই ফেলবেন না। আবর্জনা পুড়িয়ে ফেলুন বা পরিষ্কার করুন। ছোট ছেলে মেয়েদের কাছ থেকে দেশলাই দূরে রাখুন। বাড়ির পাশে জলাশয়গুলিকে বাঁচিয়ে রাখুন। আগুন নেভাতে প্রচুর জলের প্রয়োজন হয়। জলকে বাঁচিয়ে নিজে বাঁচুন।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরকে এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর আজকের আলামে 12টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন

0: ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানে ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেন, কঠোর হাতে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: एक आवाहन मैं कॉलेज और यूनिवर्सिटीज के हमारे प्रोफेसर साथियों से भी करना चाहता हूं। आप भी कोर्स की पढ़ाई के साथ साथ स्टूडेंट्स के साथ ड्रग्स के खतरों पर बात करें, नशे के खिलाफ अपने कैंपस में एक मूवमेंट चलाएं। आपके प्रयास बड़े बड़े परिणाम ला सकते हैं।
0: সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মাই ভারত ও ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যুব ক্লাব এনজিও আধ্যাত্মিক সংগঠনের সদস্যরা। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে।
1: आज लिया गया ये संकल्प आने वाले 100 सप्ताह तक लगातार ऐसे ही आगे बढ़ेगा। हर रविवार कला, संस्कृति, स्पोर्ट्स, मेडिटेशन, अध्यात्म और सेवा से जुड़ी गतिविधियां होगी। नशा मुक्ति का संदेश नए लोगों तक पहुंचेगा। आने वाले 100 रविवार नशा मुक्त भारत की दिशा में 100 मजबूत कदम हो गए, 100 मजबूत स्टेप।
0: পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের দেশব্যাপী সূচনা অনুষ্ঠানে শত শত তরুণ তরুণীর সঙ্গে যোগ দেন। রাজ্যপাল বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যুব সমাজ আজ দেশের নীতি নির্ধারণ, অগ্রাধিকার স্থির করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রূপান্তরের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছে। যুব সমাজকে ভারতের সর্বশ্রেষ্ঠ জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মাদক অপব্যবহার ও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জন আন্দোলনের নেতৃত্ব দেন। জম্মু ও কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং মাদক বিরোধী আন্দোলনের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এ বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রের ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। গত মাসে কয়লা সরবরাহের ক্ষেত্রেও আগের বছরের একই সময়ের তুলনায় 17.34% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2026-27 অর্থ বছরে জুলাই মাস পর্যন্ত মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল 302.24 মিলিয়ন টন। অন্যদিকে মোট কয়লা সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে 354.70 মিলিয়ন টনে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 5.87% বেশি। কেরালামে আজ বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর আজ রাজ্যের 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকালও 10টি জেলায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি সত্ত্বেও পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল পর্যন্ত কেরালাম, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলের মৎস্যজীবী সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও 2-1 জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত 5 জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাটের কচ্ছ, ভাবথারার, বনাসকান্থা, পাতান, মেহসানা, মোরবি এবং সাবরকান্থা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্যে এখনো পর্যন্ত মোট গড় বৃষ্টিপাতের 69% রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ 95.03% বৃষ্টিপাত হয়েছে। এদিকে এনডিআরএফ এবং প্রশাসন জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে। মৎস্যজীবীদেরও আজ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে 33টি বাঁধ বর্তমানে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে। রাজ্যের জীবনরেখা হিসেবে পরিচিত সর্দার সরোবর নর্মদা বাঁধের ধারণ ক্ষমতার 76%-এরও বেশি জল জমা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গুজরাটে 17টি এনডিআরএফ এবং 33টি এসডিআরএফ দল মোতায়েন রাখা হয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 একর এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। স্পোকেন কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া ওল্ড টেলস ফায়ার প্রায় 4,000 বসতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটলে 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। মধ্য মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণটি ঘটে। ভারতের তন্বী শর্মা তাইপে ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16, 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না। আগামী 15 তারিখ গলে এই সিরিজটি শুরু হচ্ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গি বুসকাং সারা হাতি রোমই হা কতর গনাঙ্গি জনভাগিদারে অভিযান নেশামুক্ত যুবাফর বিকশিত ভারত অভিযান চেঙ্গি রেখা হাস্তে ফাউন্ডেশনের এডিন আলু শাখা কেফেক মানিনি লয় তিনি হা কতর বাইবাসা চিপ্রা হাস্তে ওপো ওয়ানামা সিংসা কাইসা চবা বুসকাং বুড়ি শালমারিও কেয়ার মোতাইন রুগই হাস্তে নি মন্ত্রী অক্রা হাস্তে নি লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমু তিনি নিথমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাই এংখা তাবো কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গি বুসকাং সারা হাতি রোমই হা কতর গনাঙ্গি জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবাফর বিকশিত ভারত অভিযান চেঙ্গি রেখা দিল্লি কতাল ভার্চুয়ালতে ও অভিযান চেঙ্গি কক নারকনাথ হাঙ্গি মোচাং মোদী শাখা ভারত হা কতর বিকশিত ভারত উংমানি লামা ও বুসকাঙ্গি টঙ্গ আজ জোড়া ও হা কতর নি শিকলারক যতন শাকদু কাহাম ওয়ানশু মুং কাহাম শাক বাইথাং কাহাম উংনা নাংনাই মন্ত্রীবক্রক হদানি হামিয়ানো হুইয়াওই বেবা কক সানাবাগৈ নুখুংনি লুকুরক কৈমুং নারেখা বসাকা হামিয়া অংজাক নুখুংনি লুকুরকনো কাহামকে তিসা থানি চুবা চুখলাইন নাংনাই যতবাইনো কাহামকে কক সানা নাংনাই শাক নাইনাই রোগ বাইব চুবা চুনাহারে শাক নাইজাকনা নাংনাই ব ফানরিউই শাকা পুইলা বেরেম হজাক খালাইমানি বিশিংতে চেরাই রোগ বাই নুখুংনি লুকুরক খোলা সাকে ককলাম সলাইনা নাঙ্গান মন্ত্রীবক্রক তৈব শাকা ফেকজাক মানে ইয়াকাকনা বাগে হদানো সজারেনাতে লুকুরকনো খাতুং রিনানি বাগে হা কতর থেকে কক তিশাল বুরুং বুরুং সামং বুতাং সংসার জাগানো হা কতর নই চি চার সাই থাইনি সেমি খড়ক রিজাক সানিব গবাং শিকলারক অপান্দাও মানজাক ফাইকা আর মানজাক ফাইকা জুদা জুদা হাস্তে নি হাস্তে ফা মন্ত্রী অকরা মাই ভারত তে এনএসএস রংনক নি সরংনাই রকন খবই শিকলারক নি ক্লাব এনজিও নি আদংসং হাস্তে ফাইন্ডেশনের এডিন আলু শাখা কেফেক মানিনি লয় তিনি হা কতর বাই বাক্সা ত্রিপুরা হাস্তে অব ওয়ানামা সিংসা কাইসা চবা কেরং রায়দা সিমিয়া আবহদানি রাং থং তে ওয়ান সুকমুং কাহামনি শাখা হামিয়া তুবু আবহদানি বাগে বেলায় চায়া তিনি ত্রিপুরা ইউনিভার্সিটি নি অডিটোরিয়াম বিকশিত ভারত সংকল্প অভিযান তাঙ্গু তাঙ্গ কেফেক ইয়াকাক মং শিকলা হদা সনামৈতি সামাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি ভার্চুয়াল তাঙ্গু তাঙ্গ রুগী সংসাজাক পান্দাও হাস্তে ফা অ কক শাখা বতাইব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি ওয়ান সুক মং কেফেক ইয়াকাক মং ভারত আবো কাইসা হাপাংনি তাংবুতাং সিমিয়া হা কতনি থিনাং নাইকল মুং মন্ত্রীবক্রক বিনি মন কি বাত পান্দাও চুয়াকনি হামিয়ান কাইথাম ডি ডার্কনেস ডিস্ট্রাকশন তৈ ডেভোস্টেশন মুঙ্গুই খুরসাকা আবনি বাগৈ যতন পালখে কথাউই চবা খেলাইনানি কবখা হাস্তে ফাশাকা দুই হাজার চৌদ্দ বিশিনি সেমি ভারত হাপাং চুয়াকনি মারি খসরেনা বাগৈ জুদা জুদা ইয়াপ্রিয়া চাকা হদা হামগ্রাইতে ফানকক চংলাইনক ন্যাশনেল একশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডেকশন সরামকা আবনি বাগৈ ন বরংনি নাহার মুং অংখা সিচারি মুং নাইকুল মুং কাউন্সিলিং শাক নাই তে কাইসা কাহাম খেলাইনানি বসাকা দুই হাজার কুড়ি বিশিনি পনেরো আগস্ট চেংজাক মা ফেকজাক মানে ইয়াকাক মুং ভারত অভিযান তাবং ভাকতো নি বেবাক হাং করো সনাম জাখা ও অভিযান বাবাইসা নার্কোটিক্স কন্ট্রোল বুরু নি বিশিংতে চুয়াক কাশু মুং তৈ বাবাইসা হদা হামক্রাই কক চংলাই নক নি হজাক মুং তৈ শাক নাই মুং বেরেক নি বিশিংতে শেফ রিজাগৈ তঙ্গু হাস্তে ফা শাখা কেরং রাইদা সনাম মা বাই সিমিয়া হদানি যত বেরেম হজাক মুং বাং রেনা নাংনাই চুয়াক খড়কসা লুকুনো সিমিয়া বিনি নুখুং হদা তৈ থিনাংবো হামিয়া খালায়ো আবুনি বাগৈ বুসকাং পিরিন কাহাম খালাইনা বাগৈ শিকলা হদান বুসকাঙ্গে ফাইনা কবখা পান্ডাও কুমরকনি বিশিং মানজাখা ত্রিপুরা ইউনিভার্সিটি নি ভিসি দেবব্রত দাস কেন্দ্রনি শাখামতে নুকুং হামক্রাই নাইকুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি দুই হাজার ছাব্বিশ আমজুকমুংনি কগলাম পান্ডা সংসাখা আরো কাহামকে আমজুকমুং নাহারনানি নাইমুথাং কুসংতে তাংশিবনি চুবা চুবাই খেলাই জাগান ও আমজুকমুং অ তালনি বুসকাং থামচি শালমারি ও অঙ্গান ও কগলাম সালাইমা জোড়া ও মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস তাংশেব বাই গদালজাক আমজুকমুং নাহারনাই রকনো তে গদালজাক বেবাক বেরেমনি নাইকুল মুংনো চেরি নাইখা মোচাং নাড্ডা আমজুকমুং রেনাই রকনো বুইনিকো জুকায়াওই এন বি ই এম এস তৈ শাকাম তৈ নুখুং হামক্রাই কক চংলাই নকনি বুখাক তৈ হাপাংনি শাকলাইজাক রকন সিমি খানানা বাগৈ কবকমুং নারেখা আকাশবাণী আগরতলানি কেন্দ্রনি অকক্তমানো খনাই তংবায়ো আকাশবাণী কক্তমা আপডেট মাননা বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ও ফলো খাই দি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও এ আই আর নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মাননাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো
অতালনি বুসকাংবুরি শালমারিও কেয়ার মোতায় আবনুরুগে হাস্তানি মঞ্চী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ হাস্তানি লুকুরকনো খা কাহাম ইয়াফার কা খা কাহাম ইয়াফার মঙ্গো মঞ্চী অকরা শাখা কেয়ার মোতায় চিনে হাস্তানি বরব্ব সংরক্ষণে শিরিশি তিনি হুকুমনি মারি বুবাক রানী জোড়ানি সিমে পালাই যাক অমতায় তিনি বকথারকে পালাই যাগো অকেথান তেরনো টংকসাং বাই আপচারিতে যতনি বাগে হামক্রায় তুবুও নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবো তাংবো তিনি আগরতলানি সখী চরণ রুংনগ হজাক মং পান্দা কাইসা সংসা জাখা পান্দাও শিখলা হদান কেফেক মানিনী হামিয়া বেছিপনু তুই হজাক উংনানি তে কেফেক মানে ইয়াকাক মং হদা সংসাই তিসামা ও বুসকাঙ্গুই ফাইনা কবখা পান্দাও মাঞ্জাখা সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকু বিশ্বজিৎ শীল আউলিপুর নাইক্রাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হায়ং বেরেমনি থংনাই কৃং জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রদেশ বিজেপি নি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরাই তিনি উনকুটি হাঙ্কর বদলনি সাংগঠনিক তাংব তাঙ্গ মাঞ্জাখা কুমারঘাটনি গীতাঞ্জলি অডিটোরিয়াম বিজেপি নি কার্যকর্তা সম্মেলন চেঙ্গেরিখাতে বাইক রিলিকাইসা আরো সংসা জাখা আরো মাঞ্জাক ফাইকা হাস্তিনি বানিয়া নাইকুমনি মন্ত্রী সান্তনা চাকমা শিকলাতে থং নাইকুমনি মন্ত্রী টিঙ্কুরায় আকসং হা কতনি ইয়কমা শাল পালাইমানি সামংবুতাঙ্গ হা কতর বাই বাক্সা গুমতি হাঙ্করব হর ঘর তিরঙ্গা তে তিরঙ্গা যাত্রা অভিযান তাংবুতাং পালাই জাগান ও সামংবুতাং ও তালনি বুসকাং চি শালমারিনি সিমি চিবা শালমারি জোড়া খেলাই জাগান গুমতি হাঙ্কুরনি উদয়পুরনি অটল ভবন সংসাজাক শালসানি জেলা বেরেমনি তাংবুতাঙ্গ মানজাগৈ বিজেপি প্রদেশ কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য ও কক্তমান রিখা ইয়াং শালগ্রা হাঙ্করব হর ঘর তিরঙ্গা তাংবুতাং চারৈতি সোনাবাগৈ তিনি বিলুনিয়ানি বিজেপি নি পিলাক জেলা হাবানগ কাইসা কগলাম পান্দা অংখা আর মাঞ্জাখা এমএলএ মাইলা ফ্রুমক স্বপ্না মজুমদার বিজেপি নি কেতাল চংজাক প্রদেশ তাঁকড়া নবাদুল বণিক তে জেলা কাসকু দীপায়ন চৌধুরী আকর্ষণ ও তালনি চি ঝাড়মারিও ন হাস্তে ও আইন অমান্য আন্দোলন এবাকে চবা তাংবু তাংন বুসকাং তনিওই তিনি বিলুনিয়া ইয়াক শিবদল নি মথার কগলাম পান্দা কাইসা যুগালখা আর এমএলএ দীপঙ্কর সেন সিপিআইএম বিলুনিয়া হাংকর তাংফাং বিজয় তিলক আকর্ষণ কক নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল চাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গো তিনি নি থংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম শারীরিক সংসাজাক থংমাও বীরেন্দ্র ক্লাব বা বুকচা গোল নি ফেরবাই নবোদয় সঙ্গন ম্যাচেন খা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচা বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়িরকনি লীগ ফুটবল বাতাইমুং তিনি নিসিমে আগরতলা ও চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়াম বাতাইমুং চেঙ্গেরিখা কচামবুরি ফুটবল থংনাই কৃং দীপ্তি পাল পান্দাও আগরতলা পুর নাইক্রাইনি মেয়র নাকারদি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকব মাঞ্জাখা উল ডিয়ার ক্লাব তে ফুলোজানো অ্যাথলেটিক্স ক্লাব নি বিশৃঙ্গ বাতাইলাইমুং অংখা তাবুক নবার তৈবানী ককতমা বুসকাং দামনুই চিব্রিও শালগ্রাতে সিপাহী জোলা হাঙ্কুরো কবাং ওয়াতেই ওয়াউই মানুহনি হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং খনা শালনি তুংমারি সাকাও থামচি ব্রী ডিগ্রি তে খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গানো তিনি শালনি তুংমারি সাকাও থামচি থাম দশমিক দক ডিগ্রি তে খামাও নৈচিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস পাইথাগো কক্তমা বুপাগ্র তেইশা পরিফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গি বুসকাং সারা হাতি রুমুই হা কতর গনাঙ্গি জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবাফর বিকশিত ভারত অভিযান ন চেঙ্গেরিখা হাস্তে ফাউন্ডেশনের এডিন আলু শাখা কেফেক মানিনী লয় তিনি হা কতর বাই বাক্সা ত্রিপুরা হাস্তে অব ওয়ানামা সিংসা কাইসা চবা বুসকাংবুরি শালমারিও কেয়ার মোতাইন রুগৈ হাস্তেনি মন্ত্রী অকরা হাস্তেনি লুকুরকনো খাকাহাম ইয়াফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমঙ্গ তিনি নি থংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাইংখা ককতমা তিনি নি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানে খনা ফুং দামস নি তামুই সতী ব্রৈচিও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত

এর সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাদকাসক্তির বিরুদ্ধে আগামী 100 সপ্তাহ দেশব্যাপী জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী সামাজিক কলঙ্কের ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য পরিবারগুলিকে অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সুস্থ হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের সময় মতো সাহায্য চাইতে, খোলামেলাভাবে কথা বলতে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, একটি মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণের উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। দেশজুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মাই ভারত এবং জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, সেই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুবা ক্লাব, এনজিও এবং আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি আজ দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের উপর গভীর আঘাত হানা একটি সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। রাজ্যপাল জানান, 2014 সাল থেকে ভারত সরকার মাদকের চাহিদা হ্রাসে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রণয়ন করেছে, যার মূল লক্ষ্য প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শনাক্তকরণ, কাউন্সিলিং, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। রাজ্যপাল বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদক বিরোধী এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত দাস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং স্বচ্ছ ও প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBEMS এ প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সততা ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দিতে এবং শুধুমাত্র NBEMS ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার জন্য অনুরোধ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, নিট পিজি 2026 জন্য মোট 273,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5% বেশি বৃদ্ধি পেয়েছে। পরীক্ষাটি প্রায় 340টি শহর এবং 1300রও বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সাথে গোমতী জেলাতে হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরে অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানান। তিরঙ্গা যাত্রা অভিযান

হবে 10 থেকে 14 আগস্ট পর্যন্ত, আর হর ঘর তিরঙ্গা কর্মসূচি হবে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত। 14 আগস্ট পালিত হবে বিভাজন স্মৃতি দিবস, এতে জেলা স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে আজ বিলোনিয়ায় বিজেপি পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা হয়। সভায় বিধায়ক মাইলা ফ্রুমক, স্বপ্না মজুমদার, বিজেপি নবনিযুক্ত প্রদেশ সম্পাদক নবাদল বণিক ও জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ ঊনকোটি জেলাতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের আশ্রমপল্লিস্থিত ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে দলীয় কার্যকর্তা ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠিত হয় এক বাইক র্যালিও। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপি কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় সফর করছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা, এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তন সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক। রাজন্য আমল থেকে প্রচলিত এই পূজা আজও গভীর শ্রদ্ধা, নিষ্ঠা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সর্বজনের মঙ্গল ও কল্যাণের বার্তা বহন করে। নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার সখীচরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রমুখ। খেলার খবর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। পরে ডিয়ার ক্লাব ও ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ পরপর রিলি করে শোনানো হলো, প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন লাইভ টক শো অনুষ্ঠান রবিবারের আড্ডা।

0: শ্রোতা বন্ধুরা, ছোট্টবেলাটা কেমন জানি হারিয়ে গেল। বড়বেলায় এসে মনে হয় ছোটবেলার ছোট্ট ছোট্ট খুনসুটির মধ্যেই ছিল অপার খুশি, অপার আনন্দ। সত্যি কথা বলতে, হাসি কান্নায় মেশানো সেই সব দিনে যেতে কার না মন চায়। কেমন ছিল আপনার ছোটবেলার দিনগুলো, কথা বলুন আজকের রবিবারের আড্ডায়। ফেলে আসা ছোটবেলার দিনগুলো নিয়ে ফোন করবেন 8731875545 এই ফোন নাম্বারে। আবারও বলছি 8731875545 এই ফোন নাম্বারে। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, সঙ্গে অবশ্যই আপনাদের সঙ্গে থাকব অনেকটা সময়, প্রায় 50 মিনিট। আমি হরিপ্রসাদ, আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। বলতে বলতে একটা ফোন এসে গেল, দেখা যাক কোন বন্ধু আসেন ফোন লাইনে। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, নাম বলুন। আপনার বয়স কত এখন?
1: 36,
0: হ্যাঁ বলুন।
1: বলছি যে তখনকার দিনে কিন্তু দুশ্চিন্তা বলুন, ভয় এসব কিছু ছিল না। খেলাধুলা করার সময় বন্ধুদের সাথে হাসা হাসি আনন্দ, পরিবারের সাথে স্নেহ ভালোবাসার সঙ্গে দিন কেটেছিলাম। তো সত্যি আগে মিস করি সেদিন দিনগুলি। ছোটবেলায় স্কুলে যাওয়া, শিক্ষকের কাছে যে নতুন নতুন বিষয় শেখা, টিফিনের সময় বন্ধুদের সঙ্গে এসে গল্প করা এবং বিকেলে মাঠে খেলাধুলা করা, সত্যি মানে তখন অসাধারণ আনন্দ উপভোগ করতাম।
0: তখন
1: ছোটবেলা সেই ভবনের দিনগুলি কথা মনে করলে এখন কিছু করার নেই। সেই স্মৃতিগুলি আমাদের মনকে এখনো কিন্তু মানে একটা অনুভূতি যোগায় মনে করে যে
0: ঠিক।
1: কথাটুকু বললাম স্যার।
0: বাহ, ভালো ভালো থাকবেন, আপনি আবারও ফোন করবেন, আমাদের সঙ্গে থাকুন।
1: বাকিরা কি বলবো শুনবো।

0: একদমই, ভালো থাকুন। সুন্দর বলছিলেন, সত্যি মানে ওই যে ছোটবেলাকার খেলতে যাওয়া, ঘুরতে যাওয়া, কোথাও ছুটে যাওয়া, সেটা হয় মনে হয় সবারই, বড় হওয়ার পরে মনে হয় সবারই অনুভবে আসে যে সত্যি আমরা হারিয়ে ফেললাম আমাদের সোনালি সেই দিনগুলো। কে আসেন ফোন লাইনে? হ্যালো, হ্যালো, এটা ফোন লাইন, ফোন লাইন ওটা পাওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, কথা হচ্ছে আজকের বিষয় নিয়ে। বিষয় হচ্ছে ফেলে আসা ছোটবেলার দিনগুলো। আপনার ছোটবেলার দিনগুলো কেমন ছিল? এই প্রসঙ্গে আজকে রবিবারের আড্ডা। এই আড্ডায় আপনি ফোনে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য 8731875455 এই ফোন নাম্বার ডায়াল করতে পারেন। অবশ্যই আপনাকে আমরা নেব এবং অবশ্যই আপনার ছোটবেলার দিনগুলো আমরাও শুনব। দেখা যাক কোন বন্ধু আসেন। হ্যালো, হ্যাঁ, নাম বলুন।
1: আমি
0: মাধবনগর থেকে, নারায়ণবাবু। হ্যাঁ নারায়ণবাবু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে পেয়ে আরো ভালো, আরো ভালো আছি। আচ্ছা, আমি আজকে সবাইকে কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে বয়সটা, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না তো? মনে করবেন? আচ্ছা, খুব ভালো। আপনার বয়সটা কেমন হবে?
1: বয়সটা
0: বেশি না, মানে অনেকটাই কিন্তু। আচ্ছা, খুব ভালো, একদম। আমরা আমরা আশা করব, ঈশ্বর কাছে প্রার্থনা জানাবো যেন আপনি অনেক দিন থাকতে পারেন, আপনাকে যেন আমরা সব সময় পাই, ঠিক আছে? আচ্ছা বলুন, মানে ছোটবেলার আপনাদের, আপনার সময় যখন আপনি ছোট ছিলেন তখন আপনি কিভাবে কাটাতেন? আপনার ছোটবেলার গল্প বলুন, বলুন।
1: সুন্দর একটা দিন, মানে দিন ইচ্ছা থাকলো কারোর প্রকাশ করলো হাতে, এরা
0: সে
1: দিন বেলার কথা কি, ছোটবেলায় যখন এই বা কথা কি, তখন বাবার কাছ থেকে তো অনেক ভালো ভালো কথা শুনেছি। আর মা বাবা কে আমরা অনেক ভয় করতাম, মা বাবা ভালোবাসি। তবে আমার একটা ইচ্ছা ছিল, আমাকে যখন আমার মা ফরাসি ভাষা যদি একটু বলত, আমার মা আমার অনেক করতেন, আমার এখনো মনে তার আমি হা করে থাকতাম এবং তাকে কেঁদে ফেলতাম।
0: আচ্ছা,
1: তখন আমার বলতো এই কাদাকাদি করলে নাই, তোমাকে পড়তেই হবে,
0: পড়তেই হবে, একদমই।
1: তো ওই দিদিমা নাই, মা বাবাও নেই, তারপরে এরপরে যখন বড় হয়েছি আমাকে পাকিস্তানে তখন স্কুলে ভর্তি করি, কিন্তু আপনাদের আশীর্বাদ মা সরস্বতী কি হয় ও মা যা শিখা স্কুলের পড়াগুলো শিখেতাম, আমার কিন্তু অসুবিধা হতো না।
0: খুব ভালো, দারুণ।
1: আমার বড় দাদারা তারা আমার আগে বুঝতে পারলেও তখনকার জিনিসটা কাজ না করলে ফেল, আবার সেই ক্লাসে থাকতে হইতো।
0: একদমই ঠিক, সেই ক্লাসে থাকতে হবে তো।
1: হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমার এখনো লজ্জা লাগে, ওই এক আর আসল মহেন্দ্র দত্ত।
0: আচ্ছা,
1: উনি পকেটে পাতিল ভাঙান না,
0: হ্যাঁ,
1: উনি পড়াবার বেলা সূর্যের দিকে রেখে
0: কারোর পড়ছে না তো, সেই
1: ভাই আমার অন্তত বছরের বড় খবরদার, আমি চোখ খাটি থাকি, আমি চোখ মিলতাম না, কিন্তু
0: স্যার
1: আসি লাগলে আমার একটু বড় ভাইকে বাঁচাতে গিয়ে গেছে। একদিন আমার মনে আছে সবাই স্কুলে যেতাম আর তারা স্কুলে যেতাম, বাড়ি থেকে রওনা হয়েছে, ওই গাছে গাছ একটা উঠে বসে থাকতো, আমার কত তুই আজকে বই বসে থাকতো।
0: আচ্ছা,

0: আমরা তো স্যার একটু বেশি তখন ইন্ডিয়া দেশে পারি নাই, তখন থেকে লেখাপড়া শুরু।
1: সেই মানে মূল কথা, মানে ফেলে আসা দিনগুলোর যে ঘটনা সেগুলো তো আসলে বলে শেষ করা যাবে না, তাই না? অনেক অনেক, মানে শুরু করলে কিন্তু শেষ করা যাবে না সহজে।
0: আর স্কুলের লেখাপড়া স্যার অবশ্যই করতে হবে, আমারও একটু ইচ্ছা ছিল, যা পারি তার দিনে কিছুই নেই, আর যা বুঝতে মনোযোগ দিয়ে শুনতাম। তারপরে খারাপ হচ্ছে একজনের দেখিয়ে দেবে এমন কোন ইয়ে নাই,
1: ভালো
0: আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, স্যারের কথা শুনতাম, স্যারের করা না হলে এইটাও দুঃখ করতাম না, স্যার দিতেই হবে। তো এইভাবে কেটে আস্তে আস্তে বড় হলাম, তো স্কুলে গেলাম। তো এই যে খেলাধুলার উপরে বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করে তখন পুরস্কারও পেতাম, স্যার কথা কি তো আরেরা প্রশংসা তোমাদেরকে বড় হতে হবে, তারা কত বুদ্ধি স্বীকৃতি দিতেন আর জ্ঞান দান করতেন, তাদের কথা শুনতাম আমরা। আজকাল এই শিক্ষা জগতে স্যারদেরকে শ্রদ্ধা ভক্তি করত, এখন দিন দিনকে হারিয়ে যাচ্ছে, নিজের কাছেও দুঃখ লাগে।
1: ঠিক আছে নারায়ণবাবু, অনেকটাই সময় হলো, আপনি ভালো থাকুন, আপনার কথা জানলাম, আপনার গল্প শুনলাম আমরা, বাকি অনেক শ্রোতা বন্ধু আজকে ফোন করবেন, তাদের কথা জানি, আপনি ভালো থাকবেন, আবারও ফোন করবেন, ঠিক আছে, ভালো থাকবেন। নারায়ণবাবু উনি আমাদের নিয়মিত অনুষ্ঠান শুনে থাকেন, সুন্দর বলছিলেন আসলে ফেলে আসা অতীতের যা ঘটনা রয়েছে সত্যি সেটা তো বলে শেষ করা যাবে না, কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের মনে এখনও দাগ কাটে, এখনও মনে আসে, সে সমস্ত ঘটনাগুলো আমরা বলতেই পারি। আজকের বিষয় রবিবারের আড্ডা, বিষয় হচ্ছে ফেলে আসা ছোটবেলার দিনগুলো। কে আসেন দেখি, হ্যালো, হ্যালো, নাম বলুন, নাম বলুন।
2: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে।
1: হ্যাঁ, আচ্ছা অনুভব, ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো আছেন অবশ্যই,
1: একদমই, বলুন।
2: তো ফেলে আসা দিনগুলো, তাই না? আজকে টপিক, হ্যালো,
1: হ্যাঁ শুনছি, আপনি আপনার ফোন ফোনটা একটু একটু মুখের কাছে ধরবেন। হ্যাঁ,
2: আজকে টপিকটা ফেলে আসা দিনগুলো।
1: হ্যাঁ, ফেলে আসা ছোটবেলার দিনগুলো।
2: ছোটবেলার দিন, মানে ভাবতে অবাক লাগে বা অদ্ভুত এক নস্টালজিক কথাগুলো, কারণ আমরা
1: আর একটু বড় করে বলতে হবে।
2: হ্যালো, আপনি আমার ফোনটা একটু ইস্তার,
1: হ্যাঁ আপনি আপনি ফোনটা একটু মুখের কাছে ধরে বলুন।
2: আচ্ছা ঠিক আছে, আসলে কি হয় আমরা এই যে টপিকটা আজকে দিয়েছেন সেই টপিকটা একেবারে আমাদেরকে নিয়ে গেছে
1: একদমই,
2: কারণ ছোট্টবেলা আমরা স্কুলে যেতাম, স্কুলের যে আবহাওয়া বা স্কুলের যে কি বলবো যে মানে প্রেক্ষাপট, তখন আমরা আসলে স্কুলে যেতাম সাইকেল সাইকেল করে, যখন সাইকেল করে যেতাম হঠাৎ হঠাৎ মাথা বা একেবারে হৃদয় মেশানো যে ভালোবাসা সেটা কিন্তু এখন আমরা খুঁজে পাই না।
1: আর
2: স্কুলের দিকটা তো গেল, অন্যদিকে যখন আমরা সিনেমা দেখতাম ছোট্টবেলা, সিনেমা দেখতাম সিনেমা সিনেমা হলে যখন যেতাম তখন টিকিট কেটে অনেক সময় ভালো ভালো যখন ফিল্ম
1: বড় পর্দায় সিনেমা দেখা
2: হতো টিকিট পাওয়া যেত না, তখন ব্ল্যাক ব্ল্যাকে
1: ব্ল্যাকে টিকিট নিতে হতো, একদম ঠিক,
2: টিকিট কিনতাম।
1: হ্যাঁ,
2: সেই যে সময়ের যে নস্টালজিক বা নস্টালজিক যে

0: সিচুয়েশন, সেটা কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না,
1: খুঁজে পাওয়া যায় না, সেটা খুব মিস হয়, তাই তো?
0: সত্যি আগের মানে পুরনো যে ইয়ে মানে সমস্ত যে বিনোদনমূলক যে ব্যাপার গুলো কিন্তু একেবারে কি বলবো একটা পর্যায়ে চলে গেছে। সেই দিনগুলো, সোনালি দিনগুলো এখনো আমাদের মনের ক্যানভাসে ভেসে
1: আছে।
0: একটা কথা বলি, ছোটবেলা আমরা টেপ রেকর্ডার বাজাতাম, টেপ রেকর্ডারের অনেক শখ ছিল আমাদের, আমার বিশেষ করে আমার শখ ছিল
1: অডিও ক্যাসেট, যেটা ছিল অডিও ক্যাসেট।
0: বাবাকে বললাম যে টেপ রেকর্ডার কিনে আনতে, তো বাবা বললেন যে না এখন তো হবে না, পয়সা করে তো হাতে নেই। তো ঠিক আছে দেখা যাক কি হয়। তো বাবার এক বন্ধু রেডিও তিনি মানে সারাই করতেন, তো তিনি একদিন বললেন যে একটা টেপ রেকর্ডার যদি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তাহলে দিয়ে দেন। তো সেই টেপ রেকর্ডার বাবা কিনে আনলেন। টেপ রেকর্ডারে যে ক্যাসেট কেনা সেটা কিন্তু কি বলবো এক ছকমারি ব্যাপার, পয়সা তো যদি অনেকটা বেশি নেয় বা বেশি একটা ক্যাসেটের দাম এখনকার তুলনায় ক্যাসেট মানে হাতে বসা সমান, তবু আমরা মনের আনন্দে ক্যাসেট কিনতাম, বুঝাই যেত না যে কতটা টাকা খরচ হয়েছে। ক্যাসেট একবারে জমা করে একবারে এক ব্রাঞ্চ ক্যাসেট আজও বলি আমার আছে। তো সেই স্মৃতিগুলো, পুরনো স্মৃতিগুলো কিন্তু কি বলবো একেবারে ভোলা যায় না। আর এরকম অনেক স্মৃতি আছে, বা বিশেষ করে আমরা ছোট্টবেলায় যখন যাত্রা গান আসতো কলকাতা থেকে পার্টি আসতো, আমার বাবাও কিন্তু অনেক সময় কি যাত্রার একটা মানে কি বলবো এক কথায় পৃষ্ঠপোষক ছিলেন। তো যাত্রাও করতেন আমার বাবা, তো অনেক মানে আমার বাবা মানে চাকরি করতেন মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে, তো বাবা বা বিভিন্ন চাকরি চাকরিয়ান যারা আছে সবাই মিলে কি করলেন একবার মনস্থ করলেন যে কলকাতার পার্টি আনবেন
1: আমার
0: কি বলবো সেই ধের ধীরে গোবিন্দপুরে মানে সেই পাণ্ডব বর্জিত দেশে, সেই পশ্চিমবাংলার থেকে তখন পায়না করা হলো হাইলাকান্দি শহরে গিয়ে। তো এলো যাত্রা পালা যাত্রা এলো যাত্রা, আমরা ছোট্টবেলা যখন যাত্রা দেখেছি কি বলবো মানে তখন মানে সেই যাত্রার যে সিনারিও বা যাত্রার যে কি বলবো প্রেক্ষাপট বা সেই দিনগুলো এখনো পর্যন্ত আমাদের মনের মধ্যে ভেসে আসে, মানে সেটা কিন্তু একেবারে অম্লান হয়ে রয়ে গেছে। কিন্তু এখন যাত্রা তো হয়ই না, যাত্রা শিল্প একেবারে কি বলবো একেবারে নড়বড়ে হয়ে গেছে, এখন মানে বিভিন্ন ডিজিটালাইজ বিভিন্ন প্ল্যাটফর্ম চলে এসছে। প্রেম যেমন একটা রামায়ণ বা মহাভারত যেমন সিরিয়াল দিত, আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না, পাশের বাড়িতে মানে একটু পয়সাওয়ালা বাড়ি আমরা মামা ডাকতাম, তো সেখানে আমরা ভিড় করতাম। তো আমরা যখন তাদের বাড়িতে যেতাম তখন সবাই বলতো যে এডি বাবুর ছেলে এসছে বা আমার ভাগনা এসেছে, ওদেরকে একটু আগের জায়গা দাও। এই যে সবাই মিলে আমরা
1: দেখা, কাল সময় কিন্তু এগিয়ে চলেছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য বসে থাকে না, সেটা কিন্তু কালের নিয়মে সময় কিন্তু এগিয়ে যায়। কিন্তু আমাদের যে ফেলে আসা দিনগুলো সেগুলো হয়তো ধীরে ধীরে হারিয়ে যায়। জীবন সাহায্যে এসে সেই সমস্ত স্মৃতির রোমন্থন করা, এই হয়তো ভবিতব্য। আমরা যাব পরের বন্ধুর কাছে, এর আগে যিনি ফোন করেছেন আপনাকে অনুরোধ করব ফোন লাইন কেটে দেবেন, পরের শ্রোতা বন্ধুকে সুযোগ করে দেবেন। আপনারা ফোন করুন 8731875545 এই ফোন নাম্বারে, আপনার মনের কথা জানার জন্য আমরা কিন্তু উদগ্রীব হয়ে আছি। কে আছেন ফোন লাইনে দেখি, পরের বন্ধুকে আসেন। হ্যালো হ্যালো
2: হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি
1: উত্তর সরাসরি। হ্যাঁ বিশ্বজিৎ, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন?

0: ভালো আছি। বলুন, আজকের বিষয় জেনেছেন? ফেলে আসা ছোটবেলার দিনগুলো বলুন, আপনার ছোটবেলা সম্পর্কে জানি, কেমন ছিলেন?
1: হ্যাঁ, ছোটবেলা তো প্রথমে আমাদের যে বাড়ি ঘরে সবাই আগে শিক্ষাটাকে সবকিছু মায়া লাগে, তারপর থেকে আমরা এবার আস্তে ধীরে স্কুলের বন্ধু বন্ধু বান্ধব এবং বিভিন্ন বড় ব্যস্ত তারা লোক কথাবার্তা মিলে এবং সবকিছু আমরা দেখি এবং মোবাইলের লগে ডিজিটাল যোগ হওয়ার সাথে যুক্ত হয়ে গেছে। এবং কিছুটা এখনো আছে, মানে আগের মতন আমরা যখন যেতাম স্কুলে তখন 10-15 জন দল বেঁধে এবং সবাইকে ডাক দিয়ে মানে একসাথে যেতাম, সে একটা যে আনন্দ, মানে কোনো কোনো উৎসবের গেলাম মেলাতে গেলাম সবাইকে নিয়ে একসাথে বন্ধু বান্ধব সবার সাথে মিলে মিশে খাওয়া দাওয়া করা, সে আনন্দ ফুর্তি করা, এটা এখন কিছুটা যেমন ভাটি করে গেছে।
0: আচ্ছা,
1: তো এটাই বলবো যাতে আগের মতন সেই দিনটা তো আর ফিরে আসবে না, কিন্তু সে সময়টা তো আছে, সে সময় থাকতে সবকিছুই মিলিয়ে নিতে হবে,
0: সেই সময়ের সাথে সাথে সবাইকে এগিয়ে যেতে হবে, এটাই হয়তো নিয়ম।
1: হ্যাঁ,
0: পুরনোরা যাবে, নতুনেরা আসবে।
1: সেই আপনার সাথে কথা বলতে পারে অনেক ভালো লাগবে, আর আমাদের কথাটা একটু ছোট ছোট শোনা যাচ্ছে, আপনার কথাটা ক্লিয়ার, এটা
0: আপনার গলাটা একদম স্পষ্ট শোনা যাবে, ঠিক আছে? এই জন্য ভালো থাকুন। তবে আমরা কিন্তু স্পষ্টই শুনতে পেয়েছি আপনার গলা, আপনার কথা আমরা ভালো করেই বুঝতে পেরেছি, ঠিক আছে? ভালো থাকবেন, শুভরাত্রি। তো সুন্দর সুন্দর বলছিলেন যে ওই যে কথা এর আগে যিনি ফোন করেছেন অনুপবাবু, যেরকম বলছিলেন সেরকমই অনেকটাই, মানে বলছিলেন যে কোথাও যখন আমরা যেতাম, কোনো অনুষ্ঠানে যেতাম, দল ভেদে যেতাম, সেটা কোনো অনুষ্ঠান হোক বা কোনো খেলাধুলো হোক, যে কোনো অনুষ্ঠানেই আমরা কিন্তু দল ভেদে ছুটতাম, এবং সেই যে আনন্দ সেটা কিন্তু এখন হয়তো জীবনের এই পর্যায়ে এসে হয়তো সেটা পাওয়া যাবে না। কে আছেন দেখি, পরের বন্ধু কে আছেন ফোন লাইনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন প্রেমজিৎ বাবু, ভালো আছেন?
2: ভালো আছি, প্রথমে তো আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে হয়তো আকাশবাণী লটাই করছেন, 14 নমস্কার। আর আজকের যে বিষয় আপনি অনুষ্ঠানে রেখেছেন, মানে ছোটবেলার চলে আসার দিনগুলোর কথা, ঠিক না?
0: কেমন ছিল আপনার ছোটবেলার দিনগুলো?
2: দাদা আমি বলি আপনাকে,
0: বলুন।
2: আসলে ছোটবেলা আমাদের যে দিন ছিল বা যে দিন আমরা পেরিয়ে এসেছি, সত্যি কথা বলতে গেলে খুব একটি ভালো দিন পেরিয়ে এসেছি, সত্যি আনন্দ ছিল, বা বিশেষ করে হয়তো বা আমরা যখন পড়াশোনা করছিলাম তখন বছরে আমরা 2 স্কুল বন্ধ পেতাম, এক মনে করুন আম কাঁঠালের যখন বন্ধ থাকতো গ্রীষ্মকালে,
0: আচ্ছা,
2: তখন একটু বন্ধ পেতাম, তারপর আবার 2 আগে পেতাম, কালী পুজো বাই পুজোর পর স্কুলে আবার খেলতো, তখন কিন্তু মানে পড়াশোনা সব কিছু মানে আলাদা মানে কিছুটা বোঝা হয়ে গেছে। বা যেমন এই সময় এখন বর্ষা চলছে, বর্ষাকাল, এই বর্ষাকালে আমরা বিকেলে মাঠে যেতাম ফুটবল নিয়ে, ফুটবল খেলতাম বৃষ্টিতে ভিজে, তখন আমাদের জ্বর যদি আসতো তাহলে হোমিওপ্যাথিক যদি ঔষধ আনতাম 2-4 ডোজ, সেই ওষুধে কিন্তু জ্বর সেরে যেত। কিন্তু এখন মাঠে তো আমরা যাই না, হয়তো বা যদি একটুখানি ঠান্ডা লেগে যায় বা বৃষ্টি যদি ভিজে যায় তাহলে সত্যি মাথায় ব্যথা, তারপর জ্বর সর্দি এগুলো এসে যায়, আর তা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু কাজ করে না, খেতে হয় প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক, সেইগুলো কখনো কখনো মানে সেরে যায় না, তারপরে ডাক্তারবাবুকে দেখিয়ে ইঞ্জেকশন করতে হয়। আসলে দেখুন দুজনের দিন সব কিছু কিন্তু বদল হয়ে যাচ্ছে, কিন্তু আগের যে আনন্দ, আগের যে ভালোবাসা আমাদের মধ্যে ছিল, যেমন বিশেষ করে হয়তো বা যেমন আমরা রেডিও শুনতাম, রেডিও বাজাতাম, বা আমরা একসাথে বসে বন্ধু বান্ধব বা তার মধ্যে দিয়ে হয়তো বা যারা একটু বয়স্ক থাকছেন ওনারা আমাদেরকে গল্প বলতেন, আমাদের একটা বাংলা ভাষায় গল্পকে আরো গল্প কিচ্ছা।

0: আপনার কেমন, আপনার কেমন হলো?
1: এখন তো কি বলবো, গত মানে 15 তারিখে আমার জন্ম উৎসব ছিল, 15 জুলাই, এখন হিসেব করলে তো 33 বছর আসলে দেখুন দিন যে দিন যায় দাদা সেদিন আর আসে না, ঠিক না? কালের নিয়মে তো সময় চলবেই,
0: কালের নিয়ম চলবে,
1: যাই হোক। আর বিশেষ করে আপনাদের মাধ্যমে অনেক বন্ধুদেরকে পেয়েছি এখানে, দেখুন আকাশবাণীর মাধ্যমে আমরা যে বন্ধু পেয়েছি এখানে কোনো বয়সের কিন্তু হিসেব নেই,
0: বাধা নিষেধ নেই,
1: সবার সঙ্গে বন্ধুত্ব হয়,
0: একদমই ঠিক
1: সেটি। আর আজকে যেহেতু বন্ধু দিবস আমরা পালন করছি, আজকের দিনে জায়গায় দাঁড়িয়ে সকল বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই।
0: আপনি খুব ভালো থাকুন, আকাশবাণীর সঙ্গে থাকুন। সুন্দর বলছিলেন, মানে ওই যে কথাটা উঠলো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভির কথা, সেটা সত্যি, মানে ওই যে বলে না অলওয়েজ ওল্ড ইজ গোল্ড, পুরনো কখনো খারাপ হয় না, পুরনোটা কিন্তু সবসময় ভালো হয়, আর নতুন যা যা হচ্ছে সব কিছুই যে খারাপ সেরকম কিন্তু নয়, অনেক ভালো আবিষ্কার হচ্ছে ইদানিং এবং অনেক ভালোর জন্য কাজ হচ্ছে, তাই পুরনো নূতন সব কিছুই কিন্তু মানুষের কল্যাণের জন্য, আমাদের সবার উন্নতির জন্য, আমাদের সবার ভালোর জন্য হয়ে থাকে। আর প্রযুক্তিকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে সেটা হয়তো জনকল্যাণের জন্য নিয়োজিত হয়, আর যদি প্রযুক্তিকে আমরা খারাপভাবে নিয়ে যাই তাহলে হয়তো সেটা মারাত্মক ক্ষতিকারক হতে পারে। তাই জন্য প্রযুক্তির ভালো দিকটাকে সবাইকে নিয়ে আসতে হয়। আমরা যাব পরের বন্ধুর কাছে, কথা হচ্ছে ফেলে আসা ছোটবেলার দিনগুলো নিয়ে। পরের বন্ধু কে আসেন ফোন লাইনে দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: আমি ধর্মনগর থেকে অভিনাশ বলছি।
0: একটু বড় করে বলুন, স্পষ্ট করে।
2: এখন শোনা যাচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কে বলছেন?
2: ধর্মনগর থেকে অভিনাশ
0: বলছি। আচ্ছা, ধর্মনগর থেকে অভিনাশ। হ্যাঁ অভিনাশ, ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আজকে বিষয় জেনেছেন?
2: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
0: বলুন, আজকের বিষয় নিয়ে বলুন। শরীরে সশরীরে না গেলেও মনের দিক থেকে কিন্তু সবাই চলে গেছি।
2: দেখুন আমরা ছোটবেলাটা কিন্তু খুবই মানে আনন্দ, কখন দেখুন না পড়ার মানে না কর্মক্ষেত্রে চাপ ছিল না, বলুন আমাদের সেভাবে পড়াশোনার এত বেশি চাপ ছিল না, তার কারণ তখনকার দিনে আমরা পড়াশোনা করেছি 90-এর দশকে, তখন কিন্তু আমাদের সেই এত মানে চাপ দেওয়া হতো না বাড়ি থেকে। আর এখনকার দেখুন 2-3 বছর থেকেই মানে এখন তো কম্পিটিশনের সময়, এখন মানে কে কে কার থেকে এগিয়ে যাবে সেই চাপটা থাকে। আর আমাদের সময় কিন্তু সেই মোবাইল ফোনটাও ছিল না, আমরা কিন্তু দেখুন 90-এর দশকে যে টিভি সিরিয়াল গুলা পেতাম সেটা কিন্তু তো আমরা স্কুলে গিয়ে সেটাকে নিয়ে আলোচনা করতাম যে আজকে আমরা শক্তিমান দেখেছি, শক্তিমান এই হয়েছিল বা এই মহাভারত বা এই রামায়ণ
0: হয়েছিল।
2: আমার কাছে যদি ছোট একটা টিভি থাকতো তাহলে আমরা স্কুলে নিয়ে গিয়ে বেগের ভিতরে আর টিফিন পিরিয়ডের সময় আমরা সেটা দেখতাম। আমাদের হাতে কিন্তু এখন দেখুন সেই সুযোগটা রয়েছে,
0: সেই সুযোগটা রয়েছে
2: কিন্তু এখন সেই সময়টা নেই আমাদের কাছে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক।
2: এইভাবে মানে আর খেলাধুলার দিক থেকে আমরা কখনো তখন তো এখন তো আর দেখুন এখনকার যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু মোবাইলে গেম গুলো খেলে, কিন্তু আমরা কিন্তু সেই খোলা মাঠে যে আনন্দটা পেতাম সেটা কিন্তু আমাদের এই এই সময়ের বাচ্চাগুলো সেটা সুযোগ পাচ্ছে না, বা আমরাও সেটা ভয় পাই বাইরে মানে মাঠে খেলার জন্য গিয়ে সেখানে
0: এই সময় বলছি বলছি
2: হাত পা ভেঙে যেতে পারে সেই একটা ভয় আমাদের ভিতরে কাজ করে।
0: না বলছি যে এই সময়ের বাচ্চারা কেন সুযোগ পাচ্ছে না কেন বলে মনে হচ্ছে আপনার?
2: এখন সুযোগ পাচ্ছে না কারণ দেখুন একটা পড়ার চাপ রয়েছে, দেখবেন যে সেই স্কুল থেকে এলো তারপর দেখবেন প্রাইভেট টিউটর, তারপর মানে ছোটবেলা থেকে আমরা যে মোবাইলে অভ্যাসটা একটু ধরিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু ওদের সেই মাথাটা সেই মোবাইলেই ঘুরছে সবসময়।
0: সেই ঠিক
2: এই জন্য
0: খুব ভালো। আপনি দারুণ বললেন, আর কিছু বলবেন?
2: আর আর আর মানে বলতে চাই যে এখন এখনো কিন্তু আমরা সেই সেই দিনগুলো কিন্তু আমরা ফিরিয়ে এনে মানে আনার চেষ্টা যদি করি তাহলে হয়তো সেই অংশে না পারলেও কিছুটা হলেও আমরা কিন্তু পেতে পারি, কারণ আমরা যদি মাঠে নিয়ে গার্জেনরা সেখানে যদি ঘন্টা সময় কাটাই তাহলে আমাদেরও একটু আনন্দ উপভোগ করতে পারি আর বাচ্চারাও সেখানে কিন্তু মানে শারীরিক ভাবে আমাদের সেই উদ্যোগ নিতে হবে।
0: বাহ খুব ভালো, ভালো থাকবেন আপনি, আবারও ফোন করবেন।
2: অবশ্যই
0: ভালো থাকবেন। সুন্দর বললেন সত্যি, মানে ওই যে বললেন যে এখনকার আগে যারা খেলাধুলা আমরা যারা ছোট ছিলাম আমরা আমাদের সময়ে আমরা যেমন মাঠে যেতাম খেলাধুলো করতাম, বিভিন্ন রকমের খেলাধুলো ছিল, সেটা আউটডোর গেম বলুন ইনডোর গেম বলুন সব ক্ষেত্রেই, যেমন ফুটবল ক্রিকেট বা আমাদের দেশীয় যে সমস্ত খেলা রয়েছে কাবাডি বা খোখো এই সমস্ত খেলা হাডুডু এগুলো কিন্তু আমরা একটা সময় খেলতাম, কিন্তু সেই সমস্ত খেলাগুলো কিন্তু মনে হয় দিনকে দিন হারিয়ে যাচ্ছে। আর এখনকার ছেলেমেয়েরা উনি বলছিলেন সুন্দর করে যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু মাঠে কম যাচ্ছে কারণ তাদের পড়ার চাপ প্রচণ্ড, এক একজন ছাত্রর পেছনে তিনটে চারটে করে টিচার রয়েছে বা কারোর কারোর ক্ষেত্রে এর চাইতেও বেশি রয়েছে, কিন্তু খেলার মাঠে তারা যাচ্ছে না, ছোটবেলাটা আসলে তাদের কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনার ছেলে ঘরে যদি ছোট সন্তান থাকে ছেলে মেয়ে থাকে তাকে মাঠে নিতে ভুলবেন না, কারণ তার ছোটবেলাটাই কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের ছোটবেলাটা যেমন কেটেছে এখনকার ছেলে মেয়েদের কিন্তু অনেকটা সেরকমটা নয়। কেন? কারণ তারা সকাল থেকে শুরু করে একেবারে রাতে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কিন্তু বাধা ধরা কতগুলো নিয়মের মধ্যে কতগুলো শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, তাই জন্য বলা হচ্ছে ছোটবেলাটা কি হারিয়ে যাচ্ছে এখনকার বাচ্চা ছেলে মেয়েদের, প্রশ্নটা কিন্তু থেকে গেল। তো আমরা যাই পরের বন্ধুর কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নাম বলুন।
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল, ভালো আছেন? অনেকদিন পর।
3: খুব ভালো লাগছে আর খুব একটা ইন্টারেস্টিং টপিক, ছোটবেলার ছেলেবেলার দিনগুলি সত্যি কথা বলতে কি এখন আমার বয়স 62 প্লাস
0: চলছে, খুব বেশি কিন্তু বয়স নয়, কিন্তু এর চাই তো যেমন নারায়ণবাবু ছিলেন, নারায়ণবাবু কিন্তু 70 এর বেশি বয়স, উনি ফোন করেছিলেন একটু আগে।
3: ঠিক আছে দাদা, আমার কি মনে হয় জানেন তো?
0: হ্যাঁ বলুন।
3: সেই ছেলেবেলার দিনগুলো, সেই ছোটবেলার দিনগুলো আমার মন যেমন ছিল ঠিক সেই মনটা যদি এখনো ফিরে পেতাম বা ধরে রাখতে পারি তাহলে মানে অর্থাৎ বয়সে বড় হয়েছে ঠিকই, কিন্তু মনটা সেই ছেলেবেলার মতো যদি অক্ষুণ্ণ রাখতে
0: হয়ে যেত
3: তাহলে সত্যি জীবনটা সার্থক
0: সার্থক সার্থক হয়ে যেত। আমাদের সায়েন্টিস্ট বলুন বিজ্ঞানীরা কিন্তু এখনো সেই রকমের গবেষণা মনে হয় না করছে কোথাও।
3: সত্যি মানে সেই ছেলেবেলার দিনগুলো স্বর্ণ যুগের দিন বললে অত্যুক্তি হবে না। কি বালন হারা জীবন, মানে কোন রকম কোনো কিছু নেই, খালি মা বাবার শাসন, ভালোবাসা, আদর আর ভাই বোনের সঙ্গে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, এটাই আমার। আমি তো একমাত্র আমাদের পরিবারে আমি এক ছেলে, আমার তিন বোন, তিন বোন আমি এক ভাই, সুতরাং আমি একজন হওয়াতে সবার আদরের ছিলাম। হ্যাঁ, বিশেষ করে আমার দিদি আমার থেকে 5 বছরের বড়।
0: আচ্ছা,
3: তো সেই সেটাই মানে সেই সব দিনগুলি দিদি সেই স্কুল থেকে আসার পথে আচাল নিয়ে আসতো, লুকিয়ে লুকিয়ে দিত, আর এটা সেটা লুকিয়ে লুকিয়ে দেওয়া, আর ভালো মন্দ রান্না হলে সেই মায়ের তারপরে দুষ্টুমি করলে বাবার বকুনি, এগুলি তো ছবি।
0: ভাই বোনদের মধ্যে যে ঝগড়া সেটা তো নিশ্চয়ই ছিল, ভাই বোনদের মধ্যে ঝগড়া সেটা কিন্তু বলছে না কেউ, একজনও এখনো পর্যন্ত কেউ বলেনি।
3: ভাবি আর মনে মনে হাসি, সত্যি কথা, যেমন এই অ্যালবামের ছবি ছবিগুলি দেখলে সেই আগের দিনে মানে আমাদের সেই সব মনে পড়ে, ঠিক একই রকম ভাবে সেই ছবির মতো হয়ে আছে। আসলে ব্যাপারটা বাবা তো চাকরি করতো সেই শুধু উড়িষ্যা রাউরকেলাতে, সেখানে বড় হওয়া, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে এই কৃষ্ণনগর, এখানে গরমের ছুটিতে চলে আসতাম গ্রীষ্মের বন্ধে, তো এখানে আমাদের সেই জ্যাঠাটো ভাই তারা চাষবাস, পড়াশোনার সঙ্গে চাষবাস, সেই চাষবাস সেই মাঠ থেকে কাজ করে এসে এবার সেই দুপুরবেলা আম কাঁঠাল গাছের নিচে আম পেড়ে দেওয়া, কাঁঠাল পাড়া কাঁঠাল ভেঙে খাওয়া, তারপরে সেই ছুরি দিয়ে আম পেড়ে কেটে গেলে শ্যামল খা, তুই তো এসছিস, কিন্তু আসতাম সেই বছরে 2 বছরে একবার, খুব আদরের ছিলাম আর কি,
0: অনেক আদরে ছিলেন।
3: পুকুরে মাছ ধরলে যা তো মাছ তো নিজে ধরতে পারতাম না, পুকুর পাড়ে মাছ দিত, এবার এটাকে ধরে
0: নিয়ে আসা, সেই
3: তো আসলে সত্যি কথা এগুলি। আর বন্ধুদের সঙ্গে খেলা কলম খেলা, সে মার্বেল গুলি ডান্ডা, তারপরে আরো কত কিছু, মানে সেই খেলার তখন আনন্দ ছিল
0: অনেক অনেক অনেক।
3: আর মা বাবার বকুনিটা, বাবার বকুনিটা যেত শাসনও করতো, আবার আদরও
0: করতো, একদম একদম একদম।
3: বর্তমানে এখন সব তো যা অবস্থা হয়েছে, ছেলেমেয়ে সেই যে ছেলে মেয়ে সেই ঘরে ঘর বন্দি, কোথাও যেতে পারে না কিছু না,
0: দারুন বললেন, আবারও ফোন করবেন, ভালো থাকবেন।
3: আপনিও ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল,
0: ভালো থাকবেন,
3: টপিক আনলেন, খুব ভালো লাগলো আজকে কথা বলে, অন্যান্য শ্রোতারা বলুক,
0: ভালো থাকবেন। আমরা বলছিলাম শ্যামল রায়ের সঙ্গে কথা, উদয়পুর থেকে ফোন করলেন। আর বন্ধুরা, যে কথাটা বারবার বলা হচ্ছে যে ফেলে আসা দিনের যে ঘটনা, দিনগুলোর যে স্মৃতি, সেটা কিন্তু একেবারে এত অল্প সময়ে বলে ফেলা সম্ভব নয়, তারপরে যতটা বলা যায় ততটা বলতে হবে। কে আছেন ফোন লাইনে? হ্যালো,
4: হ্যালো,
0: হ্যাঁ, নাম বলুন।
4: মতিলাল লক্ষীছড়া থেকে
0: স্যার। মতিলাল ভাই, হ্যাঁ মতিলাল ভাই, কেমন আছেন?
4: হ্যাঁ মোটামুটি ভালো দাদা।
0: আচ্ছা, আজকের বিষয় তো জানা হয়েছে।
4: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
4: ফেলে
0: আসা ছোটবেলার দিনগুলো। আপনার ছোটবেলায় কেমন ছিলেন আপনি, দুষ্টু ছিলেন?
4: এটা তো স্বাভাবিক,
0: একদমই। হ্যাঁ বলুন আপনার ছোটবেলা সম্পর্কে।
4: আমি যে শৈশব ও বর্তমানে জীবনের পার্থক্য বলতে চাই,
0: বলুন।

0: মানে আমরা সবালোক দায়িত্ব ও চিন্তা পড়াশোনা কর্মজীবন প্রতিযোগিতা সব মিলিয়ে গুলো হয়ে ওঠে মানসিক। হ্যালো,
1: হ্যাঁ শুনছি, বলুন আপনি।
0: মানে কোন পুরনো গান ছবি যে কোনো আমার পরিচিত আমাদের আর ফিরে নিয়ে যায় না।
1: আচ্ছা
0: দিনগুলি,
1: হ্যাঁ
0: ঠিক আছে।
1: আচ্ছা
0: আর শৈশবে ফেলে আসা যে দিনগুলি আমাদের জীবনের সত্যিকার আনন্দ বড়। হ্যালো,
1: হ্যাঁ শুনছি, আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন, শুনছি তো। হ্যাঁ বলুন।
0: মানব জীবনের সবচেয়ে নির্মল যে আনন্দময় অধ্যায় যে
1: ছোটবেলা,
0: চিন্তা নেই, কোন প্রতিযোগিতা চাপ নেই, যেন এক মুক্ত আমাদের যে
1: মুক্ত জীবন,
0: মানে মন পাখির মতো উড়ে বেড়ায়,
1: উড়ে বেড়ায়, একদম ঠিক।
0: এটা তো বলবো,
1: বাহ খুব ভালো বললেন, ছোটবেলাটা এমনই, ভালো থাকবেন, ভালো থাকবেন, ছোটবেলাটা এমনই। ওই যে বলে না, আমি যদি পাখি হতাম থাকতো দুটি ডানা, উড়ে যেতাম এদিক ওদিক থাকতো নাকমানা, সেই উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিক ছুটে চলা। আর এখনকার ছেলেমেয়েরা কিন্তু এই সুযোগ কিন্তু পাচ্ছে না। একটা সময় হতো আমরা যখন ছোটো ছিলাম, বা আমাদের আগে যারা আজ রয়েছেন তারা যখন ছোট ছিলেন তখন কিন্তু হতো, কিন্তু এখন কিন্তু সবাই যে একেবারে গৃহবন্দী হয়ে আছে, ঘরে বন্ধ হয়ে থাকে সেরকমটা কিন্তু নয়। কিন্তু আগের মতো সেরকম মুক্ত হয়ে চলা সেটা কিন্তু এখনকার ছেলে মেয়েদের হচ্ছে না, কারণ প্রতিযোগিতা বেড়ে গেছে। উনি বলছিলেন একটু আগে, কোন শ্রোতা বন্ধু বলছিলেন যে প্রতিযোগিতা কিন্তু এখন বেড়েই চলেছে, যার ফলে ছাত্রছাত্রীদেরকেও এই প্রতিযোগিতার সময়ে তাদেরকেও কিন্তু প্রতিযোগিতা করতে হচ্ছে এবং সে কারণে চাপের মধ্যে রয়েছে। কে আছেন ফোন লাইনে, দেখি ওনার সঙ্গে কথা বলে। হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন? ভালো আসছে না কথাটা, আপনি ফোনটা কেটে আরেকবার করবেন যিনি ফোন করেছেন। তো বন্ধুরা, আপনারা শুনছেন রবিবারের আড্ডা, ফোন ইন টক শো। আজকের বিষয় ফেলে আসা ছোটবেলার দিনগুলো। আমরা আর হয়তো একজনের ফোন হয়তো নিতে পারি, দেখা যাক কোন বন্ধু আসেন ফোন লাইনে। এর আগে যিনি ফোন করেছেন আপনি ফোন লাইন কেটে দেবেন, কারণ আপনাকে সত্যি আমরা পাচ্ছি না, নয়েজি আসছে তাই জন্য বলছি। আপনি ফোন লাইনটা কেটে আরেকবার ফোন করবেন। তো বন্ধুরা, যে কথা বারবার শ্রোতা বন্ধুরা বলছিলেন যে ফেলে আসা অতীতের যে স্মৃতি সেটা তো আসলে সবার মনেই কিন্তু অমলিন রয়েছে, এবং সেটা সেই স্মৃতির আড়ালে রয়েছে নিজেদের মনের নিজেদের গল্পের কাহিনী। প্রত্যেকের জীবনে ছুটে চলা, মায়ের বকুনি খাওয়া, ভাই বোনের ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, বন্ধুদের সঙ্গে ঝগড়া, বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া, সব কিছু সেই ছোটবেলায় আমরা খুঁজে পাই। কোন বন্ধু আসেন ফোন লাইনে, দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নাম বলুন। হ্যাঁ বলুন, আপনি আজকের বিষয় নিয়ে বলবেন, বলুন। মোবাইলটা মুখের সামনে রেখে বলতে হবে। হ্যাঁ বলুন। আচ্ছা
2: এখন যদি পাখি হতাম আকাশে ঘুরাইয়া
1: কোথাও উড়ে চলে যেতাম, তাই না? মনটা কিন্তু বুড়ো হয়নি, একদম ঠিক। ভালো থাকবেন আপনি, আবারও ফোন করবেন, ভালো থাকবেন।
2: জীবনের দেখা মত আজ ছোটবেলা লোকচুরি নদীর মতো জাপ দিয়া বৃষ্টি যদি দিলে বন্ধু বান্ধব লইয়া নদীর মতো কাশক মতো যাই আহার লইয়া দূরে দূরে কাছে গেলে অনেক অনেক বন্ধু বান্ধব খেলাধুলা করে অথন বন্ধু যদি করে আর তখন তার মতন কান্নায়ের
1: ভালো থাকবেন নমস্কার নমস্কার খুব ভালো থাকবেন আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনি যেন সুস্থ থাকেন ভগবানের কাছে প্রার্থনা জানাবো ভালো থাকবেন আপনি তো বন্ধুরা আজকের অনুষ্ঠানের সময় কিন্তু বলে দিচ্ছে যে বিদায় নিতে হবে তো বিদায় যখন হবে তখন বলতেই হয় ছোটবেলাটা তো ফিরে আসবে না কিন্তু এই জীবনের এই পর্যায়ে এসেও আমরা যদি আমাদের মনকে যদি সতেজ রাখতে পারি মনকে যদি বলি যে হ্যাঁ বয়স তো সংখ্যা মাত্র কিন্তু আমরা যদি আমাদের মনকে সেইভাবে গড়ে তুলি যে আমাদের প্রতিটি কাজ যেন আমাদের সেই ফেলে আসা অতীতের জীবনের স্মৃতিকে জড়িয়ে হয়ে থাকে তাহলে হয়তো ছোটবেলায় যদি আমরা ফিরে নাও যেতে পারি কিন্তু আমাদের ছোটবেলাকে জড়িয়ে যদি আমরা কিছু করতে পারি কিছু ঘরের যারা ছোটরা রয়েছে তাদেরকে যদি অনুপ্রাণিত করতে পারি উৎসাহিত করতে পারি ছোটবেলায় তাদের ছোটবেলাকে আরও রঙিন করার জন্য তাহলে হয়তো আমাদের জীবন সার্থক হবে তো আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব আর বলতে চাইব যে জীবন কখনো রঙিন কখনো আবার একটু ধূসরও হয় কিন্তু তাই জন্য জীবনের সুখকে জীবনের আনন্দকে উপভোগ করা থেকে আমাদের বঞ্চিত হওয়া চলবে না তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনকে রঙিন করার জন্য আমাদের তৈরি থাকতে হয় আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নেব এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হরিপ্রসাদ ভালো থাকবেন সবাই নমস্কার

যতক্ষণ শুনলেন ফোনিন লাইভ টক শো রবিবারের আড্ডা আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বাংলা নাটক, নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। শুনুন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু।

0: আই আই আই আই আই আই আই যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়?
1: বাহ, নাটকের সময় হয়ে গেছে, বাজনা বেজে গেছে, শুরু করতে হবে না? আরে আমরাই তো এই নাটকের সূত্রধার।
0: থামো, তুমি মাইক ধরলে আর দেখতে হবে না, শুধু তোমার সংলাপই শোনা যাবে। তার থেকে আমার কথার মাঝখানে মাঝে মাঝে ফোড়ন কেটো, তাহলেই চলবে। নাও।

0: যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়?
1: বাহ, নাটকের সময় হয়ে গেছে, বাজনা বেজে গেছে, শুরু করতে হবে না? আরে আমরাই তো এই নাটকের সূত্রধার।
0: থামো, তুমি মাইক ধরলে আর দেখতে হবে না, শুধু তোমার সংলাপই শোনা যাবে। তার থেকে আমার কথার মাঝখানে মাঝে মাঝে ফোরন কেটো, তাহলেই চলবে। নাও মিউজিকটা আবার শুরু করো।

0: মাননীয় শ্রোতা বন্ধুগণ, আমরা হলাম গিয়ে এই নাটকের সূত্রধার। আমরা মানে আমি, ও আর সে। না না না না, নামগুলো বলা যাবে না।
1: এ নাম গোপন রেখে কাম করাটাই লেটেস্ট কিনা?
0: বাহ, বেশ বলেছ। তবে বন্ধুরা, ওকে বেশি পাত্তা দিবেন না, ওর মাথায় একটু ইয়ে আছে। কবি কবি স্বভাব কিনা, একটু বেশি কথা বলে, নাটকে এগুলোই বুঝতে পারবেন। আর আমাদের তৃতীয় জন, তিনি আবার স্বভাবে ঠিক উল্টো, খুব কম কথা বলেন, বললেও বেশিটাই কোরাসে, ওই অনেকটা মিছিলে গলা দেবার মতো আর কি। এরকম বিচিত্র চরিত্রে ভর্তি আমাদের আজকের নাটক।
2: অসংখ্য চরিত্র, এদিকে অত লোকই নেই, তাই মাঝে মধ্যে আমরাও ঢুকে পড়েছি।
1: কিন্তু সব চরিত্রই কাল্পনিক, তবু হঠাৎ যদি নিজেকে ওই চরিত্রে ভিড়ে খুঁজে পান, তবে বিজ্ঞের হাসি হেসে উদাসীন হয়ে যাবেন, কারণ নাটকটা আমাকে, আপনাকে, আমাদের নিয়ে।
0: ব্যাস ব্যাস ব্যাস, আর নয়। এবার তাহলে আজকের প্রসঙ্গ,
3: প্রসঙ্গ হরধনু।

0: নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, স্কুলেতে ছেলেরা সব পড়তে এসেছে,
1: আজকে সবাই ভীষণ রকম ব্যস্ত রয়েছে,
0: স্কুল দেখতে ইন্সপেক্টর জগত এসেছে।
2: ও দাদা জগত এসেছে,
3: ও দাদা জগত এসেছে।
4: কে ভেঙেছে হরধনু?
5: কে কে কে কে কে
0: কে ভেঙেছে হরধনু? বল কে ভেঙেছে?
6: কেউ ভাঙেনি,
1: কেউ ভাঙেনি,
3: কেউ ভাঙেনি,
0: কেউ ভাঙেনি। বড্ড জগত অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে।

0: Roll number 35.
1: Yes, sir.
0: Number 36.
1: Yes, sir.
0: Roll number 37.
1: Yes, sir.
0: Hey, hey, gondogol kochish kano? Gondogol kochish kano? Gondogol korbi na. Ha. Amar dike taka? Ha, amar dike takiye bosh. Acha. Shon, jemon jemon ta shikiyechi, temon temon ta parbi to bolte?
1: Parbo, sir.
0: Dekhish babara. হুশিয়ার থাকিস, ডোবাস না যেন আমাকে। এক্সটেনশনের জন্য প্রেয়ার করেছি, ওটা এখন আন্ডার কনসিডারেশনে আছে। এখন তোদের ভুলে আন্ডার কনসিডারেশনটা যদি নো কনসিডারেশন হয়ে যায় তবে খাবো কি বাবা? হ্যাঁ, জুতুর শব্দ পাচ্ছি যেন। চুপ চুপ চুপ চুপ চুপ। শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা। না, কেউ না।
2: শুনুন।
0: ও হেডমাস্টার মশাই, আপনি? আমি ভেবেছিলাম
2: ক্লাসটা ঠিকভাবে সাজিয়েছেন তো
0: আগে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না সাজালে কি হয় স্যার? এই তো, এই তো দেখুন না স্যার, এই তো সুবোধকে রেখেছি এইখানে, ওই তো ওই গোপাল আছে। হ্যাঁ স্যার,
2: ওরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে তো?
0: আগে হ্যাঁ পারবে পারবে, একেবারে আমি ওদের তোতা পাখির মতো শিখিয়ে পড়িয়ে রেখেছি স্যার।
2: আর শুনুন, স্পেশাল একটা গ্র্যান্টের জন্য প্রেয়ার করব আর ভাবছি।
0: স্যার স্যার স্যার, আমার অ্যাপ্লিকেশনটাও একটু সেই সঙ্গে
2: স্কুলের আমূল সংস্কারে হাত দিতে চাই।
0: নিশ্চয় নিশ্চয়। সেই সঙ্গে আমার প্রেয়ারের ব্যাপারটাও ওর ওই রেকমেন্ডেশনটা স্যার।
2: হবে হবে, সব হবে, আগে ওর ইমপ্রেশনটা ভালো করুন।
0: সে আর বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এই শোনো শোনো, তোমরা যদি বিদ্যালয়ের উন্নতি চাও তাহলে আজকের অগ্নি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হও, সসম্মানে, বুঝেছ তো তোমরা?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা
2: ঠিক আছে, আপনি ওদেরকে সামলান, আমি অন্য ক্লাসগুলো দেখে আসছি।
0: আচ্ছা ঠিক আছে স্যার। এই এই এই এই, হুঁশিয়ার থাকিস, খুব হুঁশিয়ার। দেখি তো যা যা শিখিয়েছি তা সব তোদের মনে আছে কিনা। এই এই তুমি এই বলো তো গোপাল, অলর্ক শব্দটির অর্থ কি?
1: অলর্ক মানে ক্ষিপ্ত কুকুর স্যার।
0: বাহ বাহ বাহ বাহ বাহ, পারবি? আচ্ছা পারবি তো এইভাবে ঝট করে বলতে?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি সাহিত্যকে বিজ্ঞানে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলো তো, পাগলা কুকুরের দংশনে কোন জীবনঘাতী রোগের সৃষ্টি হয়?
1: পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় স্যার।
0: চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা শোনো, এখন আমি বিজ্ঞানকে সাধারণ জ্ঞানে নিয়ে যাচ্ছি। বলো তো হারান, এই জলাতঙ্ক রোগের প্রতিষেধক কি?
1: স্যার কেউ আসছে।
0: হ্যাঁ আসছে। এই এই চুপ চুপ চুপ চুপ চুপ কর চুপ কর। এই শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা।
3: হেডমাস্টার মশাই বলে পাঠালেন, ওনারা আসছেন তৈরি থাকতে।
0: হ্যাঁ আসছেন, এক্ষুনি।
3: জল খাবেন?
0: না। এই এই এই এই, তোর মতো যদি দপ্তরের কাজ করতাম তবে আমি এমনি করে সেজে গুজে পান চিবুতে চিবুতে রঙ্গরসিকতা করে ঘুরে বেড়াতে পারতাম।
3: আমি যাই।
0: যা। এই এই শোন শোন শোন। হ্যাঁ রে, প্রথমে কি আমার ক্লাসে আসছেন?
3: আসছেন কি? ওই তো এসে পড়েছেন।
0: হ্যাঁ এসে পড়েছেন। এই এই চুপ চুপ চুপ চুপ চুপ। হ্যাঁ তুই যা। এই শোনো শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা। আসুন আসুন আসুন। হ্যাঁ আসুন স্যার আসুন।
4: নমস্কার, বসো বসো বসো। আচ্ছা এটা কোন ক্লাস?
0: আগে চতুর্থ শ্রেণী, ক্লাস ফোর স্যার।
4: কি পড়ছিলে তোমরা?
1: বাংলা।
0: আগে হ্যাঁ, ওই মাতৃভাষা।
4: গল্প না কবিতা?
1: কবিতা।
0: আগে হ্যাঁ, ওই বঙ্গ সাহিত্যের অন্যতম শিশু পাঠ্য।
4: আচ্ছা আচ্ছা, তোমরা আবৃত্তি করতে পারো?
1: পারি স্যার।
4: শোনাবে একটা কবিতা আবৃত্তি করে?
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে স্যার। এই তুমি, এই গোপাল, গোপাল তুমি বলো
4: বলো
0: বলো।
5: অলরক মানে ক্ষিপ্ত কুকুর স্যার?
6: কি কি বললো?
0: না না না না, ও কিছু না স্যার, ও কিছু না, ও ভেবেছে স্যার।
4: আচ্ছা ঠিক আছে,
0: দেখি ওকে।
4: ঠিক আছে, এই যে, এই যে তুমি, হ্যাঁ তুমি, তুমি পারবে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পারবে, ও নিশ্চয়ই পারবে স্যার। সুবোধ, সুবোধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি বলো।
5: পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় স্যার।
6: কি হচ্ছে এসব? হ্যাঁ
0: ছি ছি ছি ছি ছি, আরে আগে প্রশ্নটা শুনবে তো।
4: না না, বকবেন না, বকবেন না, মনে হচ্ছে ঘাবড়ে গেছে। এই যে তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, কি নাম তোমার?
7: আরাধন পাল।
4: বাহ, চমৎকার নাম। আচ্ছা তোমায় এখন একটা খুব সোজা প্রশ্ন করছি। না না না, পারবে পারবে, সবাই জানে, প্রশ্নটা আগে শুনে নাও। হ্যাঁ আচ্ছা বলো তো, হরধনু কে ভেঙেছে?
8: হরধনু?
4: হ্যাঁ হ্যাঁ, তুমি জানো কে ভেঙেছে হরধনু? আরে না না না, আমার দিকে তাকাও। হ্যাঁ বলো তো, কে ভেঙেছে হরধনু বলো।
7: আমি জানি না স্যার।
4: না না না, তুমি জানো, বলো, চেষ্টা করো, চেষ্টা করো, বলো না, বলো বলো বলো না।
7: আমি,
4: হ্যাঁ ভয় কি, বলো, বলে গেল। হ্যাঁ বলো।
7: আমি ভাঙিনি
4: স্যার। ও ভাবে কাঁদছে কেন?
7: হরধন ভাঙিনি স্যার।
4: সে কি কি বলছে এইসব?
0: ও ঠিকই বলেছে স্যার, হরধন অত্যন্ত ভালো ছেলে, সে এসব ভাঙচুরের মধ্যে থাকতেই পারে না স্যার, কখনো না।
2: আর তাছাড়া যারা এইসব ভাঙচুর করে বেড়া স্যার, তারা কেউ আমার স্কুলের নয়, এই অঞ্চলেরই কেউ নয়। এই এলাকা অত্যন্ত ভালো এলাকা, এখানকার কেউ হরধনু ভাঙতেই পারে না স্যার। হরধন তো নয়, ও অত্যন্ত ভালো ছেলে স্যার।
4: কি কি বলছেন এইসব? হ্যাঁ

0: এই হাসছো কেন? আরে হাসছো কেন? লোকটা হাসছে, খ্যাক খ্যাক করে হাসছে। জানেন এমনি করে রোজ হাসে আর সবার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখে। আচ্ছা সত্যিও হাসছে তো? বিস্ফোরণের প্রকাশ তো দুঃখে, অপমানে, কান্নায়। তবে নাকি ও কাঁদছে? ঢং যাকে যাকে, আমি আমার কাজ সেরে নিই আগে। মাননীয় শ্রোতাগণ, এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় দৃশ্যে। দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় দৃশ্যটা ভুলে গেছি।
1: সে কি, কেন
0: ভালো করে অনুশীলন করা হয়নি?
1: তাহলে তাপ্পি দাও।
0: তাপ্পি দেব?
1: নিশ্চয়ই তাপ্পি দেবে, ভরংটাই খায় বেশি লোকে, জমবে ভালো।
0: ও সময় পারবো না,
1: সবকিছুতেই তোমার। ঠিক আছে, দ্বিতীয় দৃশ্যটা ছেঁটে ফেলো।
0: ছেঁটে ফেলবো
1: নিশ্চয়ই, সিচুয়েশন মূল্যায়নে এটাই হলো সঠিক ট্যাকটিক্যাল স্টেপ।
0: তাহলে তৃতীয় দৃশ্যে জাম্প করি?
1: শুরু হচ্ছে, শুরু হচ্ছে, এখনই শুরু হচ্ছে গৃহিণী সন্দর্শনে জগৎ এবং
2: জগতের গবাক্ষ সংলাপ।
3: হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, জগৎ এলো বাড়িতে তার মাথাটা ঝিমঝিম।

0: আসুক আসুক আজ বাড়িতে, আজ ইঁদুরের একদিন কি আমারই একদিন। আমার অত সাধে নকশি কাঁথা থাকি না, চিরে কেটে একাকার। এই যে শুনছ, এভাবে আর থাকা যায় না, একটা কিছু করো।
1: হ্যাঁ,
0: বাড়িতে গিজ গিজ করছে ইঁদুর, ওদের দাঁতে সব গেল, কোনো কিছু আর আসত নেই, সব চিরে কেটে একাকার। আমার অত সাধে নকশি কাঁথাটা কি ব্যাপার, কানে যাচ্ছে আমার কথা? আজই একটা ইঁদুর মারার কল আনো। ওই দামরা ইঁদুরের বংশ যদি আমি নিবংশ না করি তো আমার নাম নেই।
1: আচ্ছা, তুমি জানো কে ভেঙেছে হরধনু?
0: কি ভেঙেছে?
1: হরধনু জানো কে ভেঙেছে?
0: কে আবার? ওই হতচ্ছাড়া ইঁদুরগুলো ছাড়া আর কে ভাঙবে হরধনু?
1: যা,
0: আমার নকশি কাঁথাটা কাটতে পারলো আর তোমার হরধনু পারবে না ভাঙতে?
1: মূর্খের মতো কথা বলো না তো।
0: কি, আমি আমি মূর্খ?
1: আহ, হচ্ছে রামায়ণের হরধনুর কথা আর তুমি বলছো কি না ইঁদুর? ইঁদুর ইঁদুরে কি করে ভাঙবে?
0: তবে কি আমি ভেঙেছি? তুমি কি আমাকেই সন্দেহ করছো নাকি?
1: চুপ করবে?
0: কেন চুপ করবো বলে, কেন চুপ করবো? তোমাকে আমি চিনি না ভেবেছো? হারে হারে চিনি, তুমি সব পারো।
1: আহ শোনো, আজ একটা স্কুলে গিয়েছিলাম,
0: তাতে আমার কি?
1: সেখানে আমি ছাত্রদের বলেছিলাম।
0: স্কুলেও তুমি আমার কথা বলেছো?
1: আরে না না, ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম হরধনু কে ভেঙেছে।
0: ওরা কি বললো?
1: ওরা বললো ওরা ভাঙেনি,
0: ওরাই ভেঙেছে। জানি তো ওদের, ওদের মতো অসভ্য জঙ্গলি।
1: আশ্চর্য কি জানো, মাস্টার মশাইরাও বললেন ছাত্ররা হরধনু ভাঙেনি।
0: শুনিস সাকি মাতাল, বললেই হলো?
1: আহ চুপ করবে?
0: ধমকে পারবে আমাকে চুপ করাতে? আমি তোমার তেমন কলাবও নই।
1: ওহ, দয়া করে এক গ্লাস জল দেবে?
0: ঠং, কে না কে ভেঙেছে হরধনু, আর উনি তো আর পাচ্ছে না আমাকে, শেষকালে কি না আমাকে?
1: বাবা, আরে জানলার কাছে একটা ছেলে না? হ্যাঁ, ও ওকেই ডাকি। হ্যাঁ ওকেই ডাকি।
2: এই খোকা, শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকেই ডাকছি, এসো এসো না ঘরে এসো। হ্যাঁ এসো এসো, এসো এসো বসো। লজ্জা কি, বাহ কি সুন্দর তোমার বলটা, কি নাম তোমার?
3: সাধন।
0: ওই ভেঙেছে?
1: না না, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। বসো সাধন বসো, খুব সুন্দর নাম তোমার। কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস ফাইভে।
1: আচ্ছা, তোমাকে না আমি একটা একটা এই এই কলমটা কি পছন্দ হয় সাধন?
3: হ্যাঁ।
1: দেখো তো, এর একটা

0: আরে হ্যাঁ, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে না? হ্যাঁ, এই যে খোকা, এসো এসো এসো এসো, হ্যাঁ দেখো তোমাকে কি দেব, এসো এসো, হ্যাঁ এসো। বাহ, হ্যাঁ আসছে, ছেলেটা বেশ সাহসী, ও ঠিক পারবে, কেমন স্মার্টলি হাসছে। এই তো বসো। বাহ বাহ বাহ, বাঁশিটা তো বেশ। কি নাম তোমার খোকা?
1: ভোলা।
0: বাহ খুব সুন্দর নাম, কোন ক্লাসে পড়ো ভোলা?
1: ক্লাস থ্রি।
0: আচ্ছা আচ্ছা ভোলা, বলো তো
1: আগে দাও।
0: কি দেব?
1: কলম।
0: আচ্ছা দেব দেব, তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে ভোলা।
1: না আগে দাও।
0: ঠিক আছে ঠিক আছে, এই এই নাও। হ্যাঁ এবার বলো।
1: রিঙ্কু ভেঙেছে।
0: কে রিঙ্কু? কি ভেঙেছে?
1: আমাদের ক্লাসের রিঙ্কু, ও আমাকে রোজ মারে। ওই হলো ধনু ভেঙেছে। হ্যাঁ ওই হলো ধনু ভেঙেছে।
2: কে কে জগৎবাবুকে? কে জগৎবাবু? জগৎবাবুকে আপনি?
0: আগে হ্যাঁ
2: হ্যাঁ, আপনি তাহলে এখানকার লোকাল ইন্সপেক্টর অফ স্কুলস, আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন।
0: আগে হ্যাঁ,
3: এখানে বসুন হরিশদা, এখানে।
2: না না আমি ব্যস্ত, জানেন কি ভীষণ ব্যস্ত, আমি কতগুলো কাজ ফেলে এসেছি এখানে জানেন?
0: আগে না
2: বলে দাও পেন।
3: এখনই একটা আউটডোর মিটিং আছে, তারপর একটা ফুলের দোকানের উদ্বোধন, তারপর ইনডোর কনফারেন্স, অবশেষে মাঝরাতে সাংবাদিক সম্মেলন, বুঝেছেন?
2: এই সব ফেলে কেন এসেছি জানেন?
0: আগে না।
3: ন্যাকা,
2: আজ স্কুলে আবার ছেলেকে হরধনু প্রসঙ্গে কি বলেছেন আপনি? কি বলেছেন? না কি বলেছেন?
0: আগে
2: জানেন কি হয়েছে এর ফলে, কি ভয়াবহ পরিণাম বলে দাও পেন।
3: যাকে বলে ইয়ে, মানে ওই কেলিয়ে গেছে,
2: সাইকোলজিক্যালি একেবারে আপসেট হয়ে পড়েছে। আমার ছেলে, আমার ছেলে কেন ভাঙবে আপনার ওই ফালতু হরধনু? ওর দৃষ্টি উচ্চে, যাকে বলে মহাশূন্যে, নক্ষত্র লোকে। আর আপনি কি না, আপনাকে আমি সন্দেহ করছি, গভীর ষড়যন্ত্র বুঝেছি উপেন।
3: হ্যাঁ,
2: এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত, ছেলের দোষে বাপের বদনাম, চালাকি।
3: ঠিক বলেছেন হরিশদা, শালা চালাকি।
0: না আগে আমি,
2: চুপ করুন, আপনার মতো চুনোপটি আমলাদের আমি আমার পাঞ্জাবির দু পকেটে নিয়ে ঘুরে বেড়াই, আমার ভাবমূর্তিতে হাত,
3: পলিটিক্যাল ক্যারিয়ারকে পাংচার করার ষড়যন্ত্র।
2: জানেন আপনাকে আমি আমার দু আঙুলে পিঁপড়ের মতো ফিসে ফেলতে পারি?
3: গায়ের ছাল তুলে কুত্তা দিয়ে খাওয়াবো শালা।
2: উত্তেজিত হয়ো না, উত্তেজিত হয়ো না উপেন, শুধু নামটা মনে রাখো, নামটা কি যেন নাম?
3: জগত।
2: চলো চলো, সময় নেই, অনেক কাজ, এসেছিলাম মনে থাকবে তো?
0: কুত্তা দিয়ে খাবে, আমি তোদের কেনা গোলাম নাই, যা খুশি কর তোরা। হ্যাঁ হ্যাঁ, আমি হরধনু ছাড়ব না, আমি রিপোর্ট করব, সব বাইকে জানাবো, সব বলবো, সব সব।
4: কি চিৎকার করছো কেন?
0: চুপ,
2: সাইলেন্স সাইলেন্স সাইলেন্স, এভরিবডি বি সাইলেন্ট। অশোক অশোক স্তব্ধতা, ঝিরঝির বৃষ্টির মতো আকাশ থেকে নেমে অশোক নিঃসীম নিঝুম নিরবতা। থামো থামো হে শব্দ ঝংকারে আকীর্ণ গতিময় পৃথিবী, একটু থামো, স্থির হও আপন কক্ষপথে, দৃষ্টি দাও পেছনে সুদূর অতীতে, খসে যাওয়া স্তব্ধ ফুলের বিলীয়মান গন্ধ কর অনুভব, ওখানে তোমার স্বপ্নভঙ্গের বেদনা রয়েছে তোমারই প্রতীক্ষায়, তপভঙ্গে তাপসগণ তাকাও পেছনে সভ্যতার প্রথম লগ্নে।
5: শুনছেন তো, পাগলামি শুরু হয়েছে আবার। এই
2: বারবার বারবার তুমি আমার ধ্যান দিচ্ছ নষ্ট করে,
3: এখন পরের দৃশ্যে যেতে হবে না?
2: কিন্তু কিন্তু তার আগে রিপোর্টের কথা তো বলতে হবে।
3: সেটা বলা হচ্ছে কই, ইনিয়ে বিনিয়ে তো মহাভারত তৈরি হচ্ছে।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সংক্ষেপেই বলছি, শুনুন শুনুন আপনারা, শেষ পর্যন্ত জগৎ তার রিপোর্ট পেশ করলো কর্তৃপক্ষের কাছে,
3: বিরাট রিপোর্ট, 30 পাতা,
2: বলল এতকাল কিছুই হয়নি, এই অজ্ঞতার মূলে রয়েছে প্রকৃত শিক্ষা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা,

0: ক্রমপরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান অপব্যাখ্যা, সঠিক কর্মসূচি গ্রহণের অনিচ্ছা ইত্যাদি ইত্যাদি।
1: আরো বলল, পদস্খলনের ধারাবাহিকতার পেছনে কাজ করেছে তাৎক্ষণিক ফায়দা লোটার প্রবণতা এবং এবং ব্যক্তিগত প্রতিষ্ঠার লোভ। লোকটা কত কি বলল ইনিয়ে বিনিয়ে, আর
0: আর আর অচিরেই লোকে জগৎকে পাগল ভাবতে শুরু করলো। কেউ বলল এটা চিৎকাঁদুনে পাগলের গ্রুপ, আবার কেউ বলল বদ্ধ উন্মাদ, কমপ্লিটলি ম্যাড। অন্যরা বলল সিজোফ্রেনিকও হতে পারে, ও মরতে চায়। ঘাড় নেড়ে আরো বলল ও বিচ্যুত, মরাই ভালো।
1: তবু টনক নড়ল।
0: হ্যাঁ, টনক নড়ল কর্তৃপক্ষের, এবং সেই কথা এখন শুনবেন, শুনবেন বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিশিষ্ট অফিসারের আগমন এবং
1: এবং বটে শব্দটির নিপুণ ব্যবহার।
0: হ্যাঁ, ওই বটে শব্দটির দিকে লক্ষ্য রাখবেন, ওটা ভেরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট।

খণ্ডটা দেখে যা, হিসেবটা রেখে যা, করে না কে ফোসফাস, মারে বুঝি ধুষ্টার, তেরে মেরে ডান্ডা, করে দেবে ঠান্ডা।

0: হ্যাঁ রে রাখাল, শেষ পর্যন্ত ডিরেক্টর সাহেব আজ আসছেন।
1: আইব না, এত বড় কাণ্ড, ফুস্টারে ফুস্টারে শহরটা একেবারে ছয় লাভ দিদি উনি।
0: ব্রুট, ন্যাস্টি,
1: সর বানাইছে পোলা পাইন। কয় কি জানেন, হর ধনু খুর খে মাছের মুর গলায় বেদে কলসি ডুব্বা মর জলদি কি লজ্জা না দিদি উনি।
0: আচ্ছা ওই হর ধনুটা কি রে রাখাল, ওটা ভাঙলো কেন জানিস? কে ভেঙেছে ওটা?
1: কি জানি।
0: হ্যাঁ রে, স্যার কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে?
1: বদ্ধ পাগল, একেবারে ম্যাড। স্যারে দেখলে ফিসন্তিকা ফুলা মানে কি দায় জানেন দিনি উনি? ফিসন্তিকা দায় হর ধনু খুর অ হর ধনু খুর, আর ফিসন ফিরা চাইলে আবার ফিক করে আইসা সুইটটা বালায়, দরন যায় না। কি লজ্জা না দিদিমণি।
0: আহ চুপ কর, পাগল আমি একদম সইতে পারি না রে।
1: আমিও না, কিন্তু আমারে কি দায় জানেন, আমার এটা ধনুকুরার পিয়ন, কি লজ্জা না দিদিমণি।
0: রিয়ালি হাউ ফানি।
1: আইসিন না আইসিন না, আপনার একটা নামে দেয় শুনেন নাই?
0: আমাকেও
1: আজ্ঞা, আপনার এটা হর ধনু চাচি।
0: কি বললি? হর ধনু চাচি, অসভ্য পাজি, ব্রুট, নেস্টি।
1: কাঁদিন না কাঁদিন না কাঁদিন না কাঁদিন না, সুখের কাজল নষ্ট হয়ে যাবো গা।
0: আমি আর থাকবো না এই অফিসে, আজই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব। আমি সব সইতে পারি, কিন্তু অপমান সইতে পারি না রে রাখাল।
1: আমিও না, আমারও আপনার লগে লয়ে যান দিদিমণি।
0: ডিরেক্টর সাহেব কখন আসবেন?
2: সময় হলে আইব।
0: স্যার আসছেন না কেন?
2: আইব আইব, সময় হয়েছে।
0: হ্যাঁ রে, দেখ তো দেখ তো আমার চোখের কাজলটা ঠিক আছে কিনা, লেপটে যায়নি তো?
2: না, লেপটায় নাই, আমি যাই।

0: ও আপনি এসে গেছেন, একটা ডিকটেশন দিন তো চটপট।
1: কি প্রসঙ্গে স্যার? ওই হরধনু প্রসঙ্গে?
0: হ্যাঁ, কেন?
1: আমি আজ ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব স্যার।
0: ট্রান্সফার কেন?
1: আমি সব সইতে পারি, কিন্তু অপমান, আপনি জানেন ওরা আমাকে কি নামে ডাকে?
0: কি নামে?
1: হরধনু চাচি। আপনি হাসছেন স্যার? এর পরেও কি কেউ এই অফিসে?
0: আচ্ছা আচ্ছা, আপনি অ্যাপ্লিকেশন করুন, আমি রেকমেন্ড করব।
2: স্যার, আপনি বড় সাহেব ডাকতাছেন।

0: আসতে পারি স্যার?
1: আসুন, বসুন। জল তো ঘোলা করছেন, খাবে কে? এই জল খাবে কে? হ্যাঁ, আপনি?
0: আমি ঠিক বুঝতে পারছি না স্যার।
1: রিপোর্টে যা উল্লেখ করেছেন তা মোস্ট অবজেকশনেবল, বুঝেছেন? বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি?
0: আগে না, আমি ঠিক বুঝতে পারছি না স্যার।
1: যা বোঝেন না তা লিখতে গেলেন কেন? হ্যাঁ, আপনি লিখেছেন এতকাল কিছুই করা হয়নি।
0: সো

0: It's true.
1: True?
0: Huh? What does it mean?
1: দেশের বিশাল কর্মকাণ্ড যা দেশের অগ্রগতির সাথে তত্তর করে এগিয়ে চলেছে তা এক কথায় তুড়ি মেরে উড়িয়ে দেবেন, আবার বলছেন ট্রু। কি বলতে চাইছি বুঝেছেন?
0: কিন্তু কিন্তু ওই যে হরধনুর ব্যাপারটা, ওটাই তো প্রমাণ স্যার।
1: হরধনু? রাবিশ! যদি আপনার জায়গায় আমি থাকতাম তবে তুচ্ছ ওই হরধনু ভাঙার ব্যাপারটা পার এত বড় করে দেখতাম না। বিরাট বিরাট কর্মযজ্ঞে তুচ্ছ ওইসব ছোটখাটো ভাঙচুর হয়েই থাকে, তা নিয়ে
0: ভাঙচুর স্যার মানে ভাঙচুর বলতে আপনি কি ওই এই হরধনু ভাঙার ব্যাপারটা বলছেন?
1: তা নয় তো কি, তা নয় তো কি, কোনো বুদ্ধিমান ব্যক্তি ওইসব তুচ্ছ ভাঙচুর নিয়ে মাতামাতি করে না। বুঝেছেন? বুঝেছেন আমি কি বলতে চাইছি?
0: না আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না।
1: ননসেন্স! আপনি ওই রিপোর্ট এক্ষুনি প্রত্যাহার করে নিন। উইথড্র ইয়োর রিপোর্ট ইমিডিয়েটলি।
0: নো, নেভার, আই উইল বি ড্যামড ইফ আই ডু সো।
1: হোয়াট?
0: আপনি জানেন হরধনু কি? কে ভেঙেছে হরধনু?
1: উইল ইউ স্টপ?
0: নো, আই শ্যাল নট। জানি, আমি থামবো না। বলুন বলুন হরধনু কি? কে ভেঙেছে হরধনু?
1: আপনি জানেন? আপনি কাকে প্রশ্ন করছেন এইসব? আপনি জানেন এর ফল কি, কি ঘটতে পারে আপনার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি?
0: হ্যাঁ, আমি জানি, আমি জানি। আমি প্রশ্ন করছি আমার বসকে, হেড অফ দি ডিপার্টমেন্টকে। আমার চাকরি চলে যেতে পারে, তবু তবু আমি দেখব এর শেষ কোথায়। আপনি বলুন, বলুন, আপনি বলুন।
1: হোপলেস ফুল
0: মানে
1: বেশ, প্রশাসনের গ্রাসরুট যদি আপনার মতো অপদার্থ হয় তবে আমাদের কি করবার থাকতে পারে? বুঝেছেন? বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি?
0: না, বুঝিনি, আমি কিছুই বুঝতে পারছি না।
1: বেশ, বলুন বলুন ক্ষতির পরিমাণ কত?
0: কিসের?
1: কিসের? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ কিসের আবার? ওই হরধনুর, বলুন হরধনু ভাঙার নিট ক্ষতির পরিমাণ কত? মোট কত ক্ষতি হয়েছে? আমার ডিপার্টমেন্ট তা মিটিয়ে দেবে একবারে পাই টু পাই। বলুন কত?
0: জানি না।
1: জানেন না?
0: না, জানি না। এত বিশাল, এত বিরাট ক্ষতি পরিমাপ করার সাধ্য আমার নেই।
1: ঠিক আছে, ইঞ্জিনিয়ার নিয়োগ করব, ওরা আমাকে এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে ক্ষতির পরিমাণ কত। বাস, ঝামেলা চুকলো। এবার রিপোর্ট প্রত্যাহার করুন।
0: না।
1: আপনি জানেন এর ফল কি?
0: না, আমি জানি না, কিচ্ছু জানি না।
1: কেন বুঝতে পারছেন না? বিষয়টা ছড়িয়ে পড়বে, খেলার ময়দানে বিরোধী দল উঁত পেতে আছে, খপ করে বলটা ক্যাচ করে নেবে, তারপর ঝামেলাটা আছড়ে পড়বে আমার আপনার ঘাড়ে। কি করবেন তখন? কি করবেন তখন? হ্যাঁ, কি করবেন? বুঝেছেন? বুঝেছেন এবার আমি কি বলতে চাচ্ছি?
0: না, আমি বুঝিনি, আপনার কোনো কথা আমি বুঝতে চাই না।
1: রিপোর্ট প্রত্যাহার করছেন না?
0: না।
1: ছড়ি ঘোড়ালে না?
0: না।
1: বটে।
2: দেখেছেন, দেখেছেন বটে শব্দটার কি মোক্ষম ব্যবহার! কিন্তু আমাদের তো আর সময় নেই, চারিদিকে হইচই শুরু হয়েছে, যাকে বলে লন্ডভন্ড ব্যাপার। লিকেজ ফাঁস মশাই, বল এখন ময়দানে খেলোয়াড়দের পায়ে ইন স্টেপ আউট স্টেপ ডজ হচ্ছে, ওখানে সঙ্গে চলছে ল্যাং মারামারি। কি টেনশন, কি উত্তেজনা! নিধান সভা একেবারে তুলকালাম।
3: সময় নেই, সময় নেই, ছটপট ঘোষণা করে দিচ্ছি, এখন আপনারা শুনবেন নিধান সভায় মুলতবি প্রস্তাব। প্রসঙ্গ
4: প্রসঙ্গ হরধনু
5: ভবন বন শোষণ শন ভপ্প ভপ্প ভ, নিধান সভায় উঠবে প্রস্তাব রক্ষা নাহি গো, ভবন বন শোষণ শন ভপ্প ভপ্প ভ।
6: মাননীয় সদস্যগণ, আপনারা আপনারা একটু শান্ত হন, শান্ত হন। মাননীয় সদস্যগণ, আপনারা শুনুন, আপনারা শুনুন বক্তার কথাটা, শুনুন উনি কি বলছেন।
7: মিসেস স্পিকার স্যার, হরধনু ভাঙার কেলেঙ্কারি দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে নারকীয়, সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারি। তুচ্ছ তুচ্ছ এর তুলনায় বিশ্বের অন্য সব কেলেঙ্কারি। এর সুদূর প্রসারী ফলাফল বিশ্বে নিয়ে আসবে চরম সংকট, তছনছ হয়ে যাবে মানব সভ্যতা, ভেঙে খান খান হয়ে যাবে বিশ্বের স্থিতিশীলতা। যে কোনো মুহূর্তে আরম্ভ হবে দেশে দেশে, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে এক মহারণ। ধ্বংস হয়ে যাবে আমাদের পৃথিবী, আর আমাদের সরকার, আমাদের সরকারকে

0: কেন নীরব, কেন নীরব আমাদের সরকার? কি তার অভিসন্ধি? মিস্টার স্পিকার স্যার, এখানে চার পেয়ে জন্তু ল্যাজ লুকিয়ে বসে আছে, পোশাক খুললেই ওদের ল্যাজ পাওয়া যাবে, ওদের বের করে দিন।
1: অবজেকশন, অবজেকশন, মিস্টার স্পিকার স্যার, মাননীয় সদস্য আন পার্লামেন্টারি শব্দ ব্যবহার করেছেন, কথাটা প্রত্যাহার করতে হবে।
0: আন পার্লামেন্টারি কিছু বলেনি মিস্টার স্পিকার স্যার, পোশাক খুলতে বলা আর ন্যাংটো করতে বলা এক কথা নয়।
2: আস্তে আস্তে, শান্ত হন, শান্ত হন, কথাটা আন পার্লামেন্টারি, পুরো বাক্যটাকে আলোচনা থেকে কেটে দেওয়া হোক। শান্ত, শান্ত, শান্ত হন, শান্ত হন, মাননীয় সদস্যগণ শান্ত হন। এখন আপনারা শুনুন, বিরোধী নেতা যা বলছিলেন তাকে বক্তব্য শেষ করতে দিন। হ্যাঁ বলুন।
0: মিসেস স্পিকার স্যার, হরধনু ভাঙার রহস্যের পিছনে সক্রিয় রয়েছে এক আন্তর্জাতিক চক্র। এই মুহূর্তে, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিয়ে হরধনু ভাঙার মূল রহস্য প্রকাশ করতে হবে।
1: মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সভায় অনুপস্থিত মিস্টার স্পিকার স্যার।
2: মাননীয় সদস্যগণ, মাননীয় সদস্যগণ, আপনারা সভার কাজে বারবার বিঘ্ন ঘটাচ্ছেন, নিদান সভার মর্যাদা নিষ্ঠার সঙ্গে রক্ষা করুন, সরকার পক্ষকে বিবৃতি প্রকাশ করতে দিন। আর আস্তে আস্তে শান্ত হন। এখন পশুপালন মন্ত্রী শ্রী পশুপতি বড়াল আপনার বক্তব্য পেশ করুন।
3: মিস্টার স্পিকার স্যার,
4: আমরা পশুপালন মন্ত্রী শুনতে চাই না।
0: মিস্টার স্পিকার স্যার, মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে,
4: তিনি আসবেন না। স্বচ্ছন্দ ওয়াক আউট করো।
2: সদস্যগণ, মাননীয় সদস্যগণ, নিদান সভা নীতি নির্ধারণের স্থান, অতি পবিত্র ক্ষেত্র, আপনারা তার সম্মানিত সদস্য, সভার কাজে আপনারা বিঘ্ন ঘটাবেন না, এটা আমাদের অনুরোধ। শান্ত হন, শান্ত হন। মাননীয় পশুপালন মন্ত্রী, আপনি আপনার বক্তব্য পেশ করুন।
3: মিস্টার স্পিকার স্যার, যারা হরধনু ভাঙার অতি গুরুত্বপূর্ণ রহস্যকে নিয়ে ময়দানে গলাবাজির সস্তা রাজনীতির ঝড় তুলতে চাইছে, আমি তাদের সতর্ক করছি, বিষয়টা সস্তা রাজনীতির নয়। হরধনু ভাঙার রহস্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং স্বাধীনতার প্রশ্নে জড়িত, এর সঙ্গে জড়িয়ে আছে সমগ্র বিশ্বের শান্তি। তাই একে খুব সাবধানে খুঁটিয়ে দেখতে হবে। হ্যাঁ, এর প্রতিটি অংশের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। কোনো হটকারী মন্তব্যে অথবা সস্তা রাজনীতিতে এর সমাধান সূত্র নেই, এই রহস্যের সমাধান সূত্র। তাই আমাদের সামনে কেবল একটি, এবং সেই সমাধান সূত্র আমাদের গণমুখী সরকার গ্রহণ করেছে। মিস্টার স্পিকার স্যার, সরকার সিদ্ধান্ত নিয়েছে হরধনু ভাঙার রহস্য সমাধানে গঠিত হবে এক সদস্যের নূতন শক্তিশালী তদন্ত কমিটি।

0: এখন কোন দৃশ্য হবে জানো?
1: একা
0: কি বললে?
1: কিছু না,
0: তোমার তোমার এই ইনফাইট করার টেন্ডেন্সিটা কমাও, ডিসিপ্লিন মেনে চলতে শেখো। ইয়েস তাই, ডিসিপ্লিন ফার্স্ট, ডিসিপ্লিন সেকেন্ড, অ্যান্ড ডিসিপ্লিন ফাইনাল। অলওয়েজ অলওয়েজ ইউ হ্যাভ টু ওবে দ্য কমান্ড অফ ইউর সুপিরিয়র উইদাউট কোয়েশ্চেন, উইদাউট আর্গুমেন্ট। আন্ডারস্ট্যান্ড? সরি, নিজেদের মধ্যে একটু জড়িয়ে পড়েছিলাম, ক্ষমা করবেন। এখন আপনারা শুনবেন, হ্যাঁ মনে পড়েছে, এখন শুনবেন জগৎ সংসার কি ভীষণ বিপদ জগতের। তদন্ত কমিশনে জগৎকে সাক্ষ্য দিতে হবে। আসন্ন ঝড়ের মেঘে আকাশ থমথম, কি হয় কি হয় রব, ছেঁকে ধরেছে দেশ বিদেশের ঝাঁকে ঝাঁকে সাংবাদিক, বেচারা জগৎ। আসুন সেই দৃশ্যটাই শুনি। শুরু হচ্ছে জগতের ইঁদুর অন্বেষণ এবং
1: সমাধান সূত্রের আবিষ্কার।

0: শোনো, এখনো সময় আছে, তুমি যাও।
1: কোথায়?
0: ওদের কাছে গিয়ে বলো সব মিথ্যে, হরধনু বলে কিছু নেই, ছিলও না কোনোদিন।
1: না, আমি যাবো না।
0: পাগলামি করো না তো, যা বলছি তাই করো, সময় নেই।
1: বললাম তো যাবো না, কেন এক কথা বারবার বলছো?
0: যাবে না তো করবেটা কি শুনি, জেলে পচে মরবে?
1: না, আমি আমি প্রমাণ করব।
0: ধোঁ, প্রমাণ করব? কি প্রমাণ করবে তুমি, কি প্রমাণ করবে, কিভাবে করবে?
1: রামায়ণ, রামায়ণ থেকে প্রমাণ করব। আচ্ছা, আমাকে আমাকে একটা রামায়ণ এনে দেবে? হ্যাঁ, দেরি করো না, জলদি জলদি যা, কই কই যা যা যা।
0: রামায়ণ? তুমি কি পাগল হয়ে গেছো?
1: দেরি করো না, যাও যাও।
0: রামায়ণ দিয়ে তুমি কি করবে?
1: আমি আমি প্রমাণ করব। ওই ওই রামায়ণেই তো আছে হরধনু। আমি কমিশনের সামনে গিয়ে দাঁড়াবো, বলবো এই দেখুন রামায়ণ, এইখানে আছে সব। বলবো বলবো পড়ুন, বহুদিন তো আর চর্চা নেই, অনুশীলন নেই, শিক্ষা নেই, তাই আমরা সব ভুলে গেছি, ভুলে গেছি সব, ভুলে গেছি ঘুম, গভীর ঘুম। এই এই এই ঘুম থেকে জেগে উঠুন, জাগান, জাগান।
0: ওই জন্য লোকে তোমাকে পাগল বলে।
1: বলে বলে বলুক, নিয়ে এসো নিয়ে এসো রামায়ণ। কই যাচ্ছ না কেন, যাও।
0: রামায়ণ নেই?
1: নেই
0: না, নেই, ইঁদুরে কেটেছে সব। তোমাকে তো কতদিন বলেছি।
1: ইঁদুর? কেন কেন কাটলো ইঁদুর? কি করে কাটলো ইঁদুর? কেন যত্ন করে রাখোনি? আহ, কেন নজর দাওনি? বলো বলো, কেন কেন কেন কাটলো ইঁদুর?
0: আহা, ঠং, যাকে ছুঁয়েও দেখে না কেউ কোনোদিন, যা এখন অকেজো বাতিল, তাকে কিনা পালক দিয়ে পরিষ্কার করে মাথায় করে রাখতে হবে।
1: তুমি থামবে? একটা লাঠি, লাঠি লাঠি, যা যাও তো, যাও তো, একটা একটা লাঠি এনে দাও তো, নিয়ে এসো নিয়ে এসো। ওকে
0: ওকে, করছো তুমি? লাঠি দিয়ে কি করবে তুমি?
1: এই তো ইঁদুর মারবো, ইঁদুর মারবো, ইঁদুর মারবো। কই কই দাও দাও দাও।
0: এই তুমি আমার ঘর নষ্ট করবে বলে দিলাম, ইঁদুর এখন পাবে কোথায়? ওরা আসে রাতের বেলায় চুপি চুপি। শুনছো, ওদের এখন পাবে না।
1: না, আমাকে আমাকে পেতেই হবে, আমাকে আমাকে পেতেই হবে। আপনারা কি আপনারা কি জানেন, ইঁদুর আসে চুপি চুপি রাতের অন্ধকারে? আপনারা কি জানেন, আমাদের ঘুমের অসতর্কতায় ওদের ওই লোভের দাঁত কুবলে খেয়ে যায়। আমাদের এই বোধের সত্তাকে, আমাদের স্মৃতিকে, আপনারা কি জানেন, দিনে দিনে বেড়ে ওঠা ওই যেসব ইঁদুরের পাল ছেয়ে রয়েছে আমাদের চারপাশে, বাসা বাঁধছে সর্বত্র, ঘরে বাইরে, আমাদের দেহে মনে প্রতিদিন, প্রতিদিন ক্ষয় হচ্ছি আমরা। কি কি মারবেন না, মারবেন না ওই সব ধূর্ত প্রতারক লোভী ইঁদুরদের? কি কি মারবেন না, মারবেন না, মারবেন না, আপনারা মারবেন না।

এতক্ষণ শুনলেন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী মান্না দে।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, বাংলা আধুনিক গান শুনছেন শিল্পী মান্না দে।

এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন মান্না দে। আকাশবাণী বিলোনিয়া।

0: গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন হারানো দিনের গান। অনুষ্ঠানের আজকের শিল্পী শচীন দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, শুনছেন হারানো দিনের গান অনুষ্ঠানে শচীন দেববর্মণের বাংলা গান।

আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই, সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলে।

শ্রোতাবন্ধুরা শুনছেন হারানো দিনের গান, শিল্পী শচীন দেববর্মণ। আমরা ফিরে আসবো অনুষ্ঠানে বিজ্ঞাপনের পর।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: প্রয়োজনীয় তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আবারও অনুষ্ঠানে শুনছেন হারানো দিনের গান, শিল্পী শচীন দেববর্মণ।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান। আজকের শিল্পী ছিলেন শচীন দেববর্মন। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 3 আগস্ট 2026 ইংরেজি, 17 শ্রাবণ 1433 বঙ্গাব্দ সোমবার। আমাদের অধিবেশন যথারীতি সকাল 6টায় শুরু হবে। 6:05 শুনবেন অমৃতবাণী। আগামীকাল শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 6:10 শিল্পী স্বপন বন্দ্যোপাধ্যায়। 6:25 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ককবরকের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং। 6:55 অনুষ্ঠান সূচি। 7টায় প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে শুনবেন ডন বস্কো স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী শ্রেয়া ভট্টাচার্যের কবিতা আবৃত্তি। এই অনুষ্ঠানের পরে দোলন চাপ অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম। 8:30 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠান। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। 10:30 সরগম অনুষ্ঠানে শুনবেন সানাই বাদন শিল্পী উস্তাদ আলী আহমেদ হুসাইন। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। 12টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। 2টায় দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 সেজুতি অনুষ্ঠানে শুনবেন অতুল প্রসাদের গান। 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুর মালিকা। 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ বুলেটিন। 3:05 বিবিধভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 শুনবেন জীবনের গল্প। এরপরে শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। 5:45 লোকসঙ্গীত শুনবেন সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান।

পাঁচটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, পাঁচটা বেজে পাঁচ মিনিটে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, পাঁচটা বেজে দশ মিনিটে শুনবেন জীবনের গল্প। এরপরে শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লোকসঙ্গীত শুনবেন সন্ধ্যে ছয়টায় কক বরক অনুষ্ঠান।